আকাশবাণী শিলিগুড়ি। আজ 20 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, শকাব্দ 1948 এবং খ্রিস্টাব্দ 4 জুন 2026 বৃহস্পতিবার। ঘড়িতে এখন সময় সকাল 5:59। শুরু হচ্ছে আজকের অধিবেশন।

এতক্ষণ শুনলেন বন্দনা, শিল্পী নারায়ণ চট্টোপাধ্যায়। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য সকলের সামনে তুলে ধরব, কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। আজ 4 জুন, স্বল্প পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত আকাশ সকাল থেকে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হতে পারে, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি নামতে পারে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা প্রায় 82 থেকে 89 শতাংশের কাছাকাছি এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা প্রায় 50 থেকে 61 শতাংশের কাছাকাছি হতে পারে। বাতাসে যে প্রবাহ, অর্থাৎ বাতাসের প্রবাহ প্রায় ঘন্টায় 4 থেকে 6 কিলোমিটার গতিতে প্রবাহিত হবে উত্তর দিক থেকে। এবারে কৃষি পরামর্শে আসি। বেগুন চাষের ক্ষেত্রে ফলন পর্যায়ের এখন সময়, তাই এই সময় আর্দ্র আবহাওয়া এবং উচ্চ তাপমাত্রা বেগুনের মধ্যে এক ধরনের ফেমোপসিস ব্লাইট বা ফল পচা রোগের বৃদ্ধির জন্য এক সঠিক পরিস্থিতি তৈরি করে ফেলে। সুতরাং কৃষক ভাইদের এই পরিস্থিতির হাত থেকে নিজের ফসল বাঁচাতে জমিতে আক্রান্ত গাছ এবং অবশিষ্ট যা কিছু রয়েছে সেগুলোকে পুড়িয়ে ফেলতে হবে এবং যে গাছগুলি ভালো অবস্থায় রয়েছে তাদেরকে সঠিকভাবে শুশ্রূষা করতে হবে, সঠিকভাবে জল নিষ্কাশন ব্যবস্থাও বজায় রাখতে হবে। আর ভেন্ডি ক্ষেত্রে এখন বীজ বপনের সময়, তাই মাটির অতিরিক্ত আর্দ্রতা বীজের পচন ধরাতে পারে। এই সময় বীজ বপনের আগে মাটির আর্দ্রতা পরীক্ষা করে নেওয়া খুব দরকার। যেহেতু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, তাই এখন নতুন বীজ বপন না করাই ভালো, আর একটু অপেক্ষা করে যাওয়ার প্রয়োজন আছে। আর বৃষ্টির প্রভাব থেকে বাঁচতে প্রাকৃতিক মালচিং দিয়েও বীজকে ঢেকে রাখা যেতে পারে। এই ছিল কৃষি পরামর্শ এবং আবহাওয়ার খবর। এখন শুনবেন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন
1: ধান চাষে চুঙ্গি পোকা, লেদা পোকা,
0: ভেপু পোকা ও দয়ে পোকা
1: আক্রমণ নিয়ে কিছু কথা। বলছেন দীপ সিনহা, সহকৃষি অধিকর্তা, হলদিবাড়ি ব্লক।
2: চুঙ্গি পোকা যখন ধান গাছে আক্রমণ করে, ধানের যে পাতাগুলো ওগুলোকে ছোট ছোট করে কেটে দেয়, কেটে অনেকটা গোলাকারে মুড়ে দেয়। চুঙ্গি পোকা এই যে মোড়ানো যে পাতাটা সেটার মধ্যে থাকে, অনেক সময় সেই পাতাগুলো জলের মধ্যে পড়ে যায়, সেই জলের মধ্যে ভেসে ভেসে সেটা অন্য গাছকেও এইভাবে চুঙ্গি পোকা আক্রমণ করতে পারে। যখন পাতায় আপনারা অনেকটা জালের মতন কাটা কাটা বা দেখতে পারবেন, বা জলের মধ্যে ছোট ছোট পাতার টুকরো ভাসছে, তখন বোঝা যাবে যে চুঙ্গি পোকার আক্রমণ হয়েছে। আর লেদা পোকার ক্ষেত্রে একটু আলাদা টাইপের ওষুধ দিতে হবে। লেদা পোকা জেনারেলি ধানের গোড়াতেই বেশি দেখা যায়, আর এরা এক রাত্রে পুরো জমির পর জমি, বিঘার পর বিঘা নষ্ট করে দিতে পারে, যে লেদাগুলো সব পাতা খেয়ে নষ্ট করে দেয়। লেদা পোকা ভালোভাবে কন্ট্রোলের জন্য নোভালিউরন আর ইমামেকটিন বেনজয়েড, এই দুটো ওষুধের সংমিশ্রণে একটি ওষুধ পাওয়া যায়, সেটা ট্যাঙ্কিতে 8-10 গ্রাম বা লিকুইড হিসেবে পেলে 8-10 ml মিশিয়ে স্প্রে করলে লেদা পোকা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যাবে। ভেপু পোকা সাধারণত মাছির মতন হয় দেখতে। ভেপু পোকা অ্যাকচুয়ালি গাছের কাণ্ডর ভিতরে বাসা করে আর ভেতর থেকে রস চুষে খেতে থাকে। আক্রান্ত গাছ অনেকটা পেঁয়াজের খোসার মতন গোলাকার হয়ে যায়। এরকম অবস্থায় বুঝতে হবে যে ভেপু পোকা আক্রান্ত হয়েছে গাছ, আর এটা নিয়ন্ত্রণ করতে ক্লোরোপাইরিফস প্লাস সাইফারমেথ্রিন অথবা থাইমিথক্সম আর ক্লোরালটারনিপোল, এগুলো ওষুধ দিয়ে ভেপু পোকাকে নিয়ন্ত্রণ করতে পারবো আমরা। দয়ে পোকা, এই সমস্যাটা আমাদের হলদিবাড়িতেও এখন কিছু চাষির কাছে এসছে। পাতার যেই জায়গা থেকে খোলা বেরোয় আর পাতার যে সংযোগস্থল অনেকটা পাউডারের গুঁড়োর মতন সাদা সাদা দেখতে পাওয়া যায়, এই পোকা আক্রমণ করলে গাছের যে দৈর্ঘ্য সেটা দৈর্ঘ্যটা কমিয়ে দেয়, গাছ বেটে হয়ে যায়।
3: এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি, এখন শুনবেন আরোগ্য।
4: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আজকের আরোগ্যে চোখের টিউমার, এ বিষয়ে বলছেন ডক্টর আর কে দেব।
5: টিউমার বলতে আমরা বুঝি ফোলা বা সোয়েলিং, যা দেহের যে কোনো টিস্যু থেকে তৈরি হতে পারে, যা দেহরস থেকে পুষ্টি সংগ্রহ করে অথচ দেহের ক্ষতি ছাড়া উপকার করে না। সাধারণভাবে টিউমারকে দুভাগে ভাগ করা হয়, বিনয়ন বা সাধারণ এবং ম্যালিগন্যান্ট বা ক্যান্সার উৎপাদনে সক্ষম এরকম টিউমার। চোখের টিউমার বলতে চোখের বা অক্ষিগোলকের ভিতরের বা বাইরের, চোখের পাতার উপরের বা নিচের, চোখের চারপাশের বিভিন্ন গ্ল্যান্ড থেকে তৈরি যে কোনো বৃদ্ধিকেই বোঝায়, কিন্তু এগুলি দেহের যে কোনো অংশে একইভাবে হতে পারে। তাই অক্ষিগোলকের ভিতরে টিউমারগুলি হবে এই আলোচ্যের মূল বিষয়। প্রথমে আমাদের আলোচনা রেটিনা থেকে তৈরি ম্যালিগন্যান্ট টিউমার রেটিনোব্লাস্টোমা নিয়ে। শিশুদের সারা শরীরে যত ম্যালিগন্যান্ট টিউমার হয়, এটি তার অন্যতম এবং খুবই কমন। প্রতি 20,000 একটি, এই অনুপাতে এটি হয়। 30% ক্ষেত্রে দুটি চোখই ক্ষতিগ্রস্ত হয়। সাধারণত 1 বছর থেকে 7 বছরের শিশুদের মধ্যে এই রোগ দেখা যায়। শিশুদের এই টিউমারের উপসর্গগুলি সাধারণত এরকম, যেমন চোখের মণির কালো আভার পরিবর্তে সাদা দেখা যাওয়া, যাকে পরিভাষায় বলা হয় ক্যাচ আই রিফ্লেক্স, সামান্য তারাভাব, চোখ কিছু ক্ষেত্রে খেলে বাইরে বেরিয়ে আসা, দেখতে না পাওয়া ইত্যাদি। অনেক দেরি হয়ে গেলে চোখের বাইরে বিরাট গ্রোথ বা ছত্রাকের মতো গ্রোথ নিয়ে হাজির হতে পারে। গ্লোকোমার মতো চোখের অসুখের সিমটম নিয়েও রোগী আসতে পারে। এই টিউমার চোখ থেকে চোখের বাইরে বা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে। এই উপসর্গগুলি দেখা গেলে পরীক্ষা করে দেখলে টিউমার শুরু হওয়া মাত্র ডায়াগনোস করা সম্ভব। সামান্য অবস্থায় যখন এই টিউমার চোখের ভিতরেই সীমিত, সে অবস্থায় চোখটা তুলে ফেললেই বাচ্চাটি অপর চোখটি দিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এটি যদি অক্ষিগোলকের বাইরে কিন্তু অক্ষিকোটরেই সীমিত থাকে, সেখানে চোখের সঙ্গে অক্ষিকোটরের বাকি টিস্যুগুলিও বাদ দিলে জীবনহানি থেকে রক্ষা করা যায়। আরও বেশি দেরি হলে চিকিৎসা কেবল ডিপ এক্সরে বা ক্যান্সারের ওষুধপত্রে হয়ে থাকে। প্রাপ্তবয়স্কদের মধ্যে কমন ম্যালিগন্যান্ট টিউমার হল ম্যালিগন্যান্ট মেলানোমা। রেটিনার নিকটবর্তী টিস্যু কোরয়েড থেকে এটির উৎপত্তি। এই টিউমারের প্রাদুর্ভাব আমাদের ভারতবাসীদের কম। শিশুদের আরও একটি ম্যালিগন্যান্ট টিউমার রেবডোমায়োসারকোমা। এটির উৎপত্তি অক্ষিপেশি থেকে। এটিতে হঠাৎ করে চোখ লাল হয়ে যায়, ফুলে ওঠে, সঙ্গে থাকে ভীষণ ব্যথা আর খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। প্রথমেই রোগ ধরা পড়লে এটিকে কেটে বাদ দিলে শরীরের ক্ষতি হওয়ার থেকে বাঁচানো যায়। যে কোনো বয়সেই সিউডো টিউমার একটি অতি কমন টিউমার। এতে অক্ষিগুলো ঠেলে বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে। এই রোগ ওষুধের দ্বারাই নিরাময় সম্ভব। এগুলি ছাড়া বিনয়ন বা সাধারণ টিউমার যা শরীরের অন্য জায়গাতেও হয়, যেমন ডারময়েড, লাইপোমা, ফাইব্রোমা, অস্টিওমা ইত্যাদি। অক্ষিগোলকের বাইরে চামড়ার স্কোয়ামাস সেল কার্সিনোমা বা বেজেল সেল কার্সিনোমা ইত্যাদিও হতে পারে। বেশি বয়সে সামান্য আঞ্জনীয় পরিহাসের কালাজিয়নকে অবহেলা করে রেখে দিলেও ম্যালিগন্যান্ট চেঞ্জ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে, যাকে বলা হয় মেগোনিয়ান গ্ল্যান্ড কার্সিনোমা। তাই এই কথিকার মাধ্যমে জানাই যে চোখে সামান্য ফোলা, ব্যথা হওয়া, বাইরের দিকে ঠেলে বেরিয়ে আসা বা চোখের ভিতর থেকে অ্যাবনর্মাল রিফ্লেক্স দেখা দিলে শীঘ্র বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরীক্ষা করান ও টিউমার থাকলে ব্যবস্থা নিন। এক চোখের থেকে অন্য চোখে ছড়িয়ে পড়লে সারা জীবন থাকবে চোখের সামনে ঘন অন্ধকারের নিশ্চিমত মিশ্রা। ভগবান যখন দুটো চোখ দিয়েছেন, এক চোখ দিয়েও আমরা পৃথিবীর রূপরাসের সন্ধান করতে পারব।
4: চোখের টিউমার, এ বিষয়ে এতক্ষণ বললেন ডাক্তার আর কে দেব।
3: এতক্ষণ শুনলেন আরোগ্য, এখন ভাওয়াইয়া সঙ্গীতানুষ্ঠান, শিল্পী দীপালী রায় বর্মণ।

শুনলেন ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী দীপালী রায় বর্মন। আপনারা আমাদের অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের মিডিয়াম ওয়েব 711 কিলো হার্টস প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী চিত্রলেখা চৌধুরী সোম।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ডাক্তার চিত্রলেখা চৌধুরী সোম। এখন শুনবেন প্রত্যুষা।

সুপ্রভাত। বিশ্বের বিভিন্ন আগ্রাসন এবং পীড়নের শিকার শিশুদের স্মরণে জাতিসংঘের ঘোষিত আন্তর্জাতিক দিবস আজ। এই দিনে সারা পৃথিবীতে যত শিশু কিশোর যুদ্ধ ও সন্ত্রাসবাদীদের আগ্রাসনের শিকার হয়েছে তাদের সকলকেই স্মরণ করা হয়। শিশুদের ঘিরে নানা আগ্রাসন এবং তা থেকে সংঘটিত জঘন্যতম অপরাধ ও মৃত্যুর ঘটনাকে স্মরণ ও প্রতিরোধ করতেই বিশ্বজুড়ে চৌঠা জুন পালন করা হয় আগ্রাসনের শিকার আন্তর্জাতিক শিশু দিবস। আশা করা হয় বিশেষ এই দিবসকে কেন্দ্র করে সকল দেশের সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলো এগিয়ে আসবে। ১৯৮২ সালে লিবিয়ার যুদ্ধে বেইরুটে ইসরায়েলের হানাদার বিমান আক্রমণে লিবিয়া ও প্যালেস্টাইনের ৬০ জন নির্দোষ শিশু নিহত হওয়ার ঘটনার স্মরণে রাষ্ট্রসংঘের সাধারণ সভা এই দিনটিকে আন্তর্জাতিকভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছিল। লিবিয়া ও প্যালেস্টাইনের ঘটনার পর আরেকটি মর্মান্তিক ঘটনা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। ২০০৪ সালের পয়লা সেপ্টেম্বরে বেসলানে সন্ত্রাসবাদীদের বন্দী হয়েছিল একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা। সন্ত্রাসবাদীরা সেখানে বর্বর হত্যাকাণ্ড চালায়, ফলে মৃত্যু হয়েছিল কম করে হলেও ৩৩০ জন মানুষের, যাদের মধ্যে ছিল ১৭২ জন ছাত্রছাত্রী। এছাড়াও সারা বিশ্বে এভাবেই কত শিশু কিশোর আগ্রাসনের শিকার হচ্ছে তার হিসেব কেউ রাখে না। বিশ্বের নানা দেশের শিশুরা নানা রকমভাবে আগ্রাসনের শিকার হয়। এশিয়া ও আফ্রিকার বহু দেশেই নিরীহ শিশুরা অনাহার, এইডস রোগ, অশিক্ষা ও যুদ্ধের শিকার, দারিদ্র ও রোগ শিশুদের স্বাভাবিক বিকাশ ব্যাহত করছে। জাতিসংঘের প্রকাশিত এক তথ্য থেকে দেখা গেছে উন্নয়নমুখী দেশগুলোতে প্রতিদিন প্রায় ৪০,০০০ শিশু অনাহারে মারা যাচ্ছে। তাছাড়া এইডস রোগের বিস্তারও অসংখ্য শিশুর ক্ষতি করেছে। জাতিসংঘের দেওয়া বিভিন্ন সমীক্ষায় জানানো হয়েছে সারা বিশ্বে প্রায় ৫ কোটি শিশু যুদ্ধ সন্ত্রাসবাদীদের আগ্রাসনের শিকার হয়েছে। তারা শুধু গৃহহীনই নয়, তারা বসবাস করছে অন্য আরেকটি দেশে, নিজের দেশ তাদের জন্য নিরাপদ নয়। এই সব শিশুদের কোনো না কোনো সময় নির্যাতন করা হয়েছে যে কোনোভাবে। তাদের মধ্যে ১ কোটিরও বেশি শিশু রয়েছে যাদের বয়স ১৮ বছরের নিচে। এরা অন্যত্র বাস করছে, এর মূল কারণ হল যুদ্ধ। এছাড়াও বিভিন্ন যুদ্ধে মারা গেছে আরও ২ কোটি শিশু, ৬০ লক্ষ শিশু গুরুতর আহত হয়েছে এবং প্রায় ১০ লক্ষ হয়েছে পিতৃমাতৃহীন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাদের প্রতি আমাদের সকলের যত্নশীল হতে হবে। আগ্রাসনের শিকার নিরীহ শিশু বিষয়ক আন্তর্জাতিক দিবসে আশা করব আমরা বা শপথ নেব আমরা শিশুদের সকল অধিকার বাস্তবায়নের জন্য বিশ্বের সকল দেশের সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এগিয়ে আসবে, এগিয়ে আসব আমরা সকলে। সাথে আমরা প্রত্যেকে নিজের নিজের অবস্থান

এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুন মাসের চিঠির বিষয়। মা বাবার ঋণ কি শোধ করা যায়, এ নিয়ে চিঠি লিখেছেন জগন্ময় চট্টোপাধ্যায় শিবপুর বেতাইতলা হাওড়া থেকে। মা বাবার ঋণ বড়ই কঠিন, শোধ করা কি যায়? ও ঋণ আমি শোধ করে দেব ভাবলে কান্না পায়। মা বাবা আমায় এনেছে ধরায়, ঈশ্বর ছিল সাথে, চিন্তা তাদের একটাই, আমি কষ্ট না পাই যাতে। কত না যাতনা সহেছে যে মা, আমাকে গর্ভে ধরে আদরে যত্নে করেছে বড় আকুল হৃদয় ভরে। আমার কষ্টে কেঁদেছে তারা, আমাকে বেসেছে ভালো, তাঁদেরই জন্যে আমি তো দেখেছি পৃথিবীর ছায়া আলো। চিরঋণী আমি থেকেই যাব শুধু বাবা মার কাছে, ভয় পেলে যেন বলতে পারি আমার বাবা মা আছে, আমার বাবা মা আছে। লিখেছেন জগন্ময় চট্টোপাধ্যায় শিবপুর বেতাইতলা হাওড়া থেকে। এর পরের চিঠিটি লিখেছেন আশিস চক্রবর্তী শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে। গভীর ও মর্মস্পর্শী বিষয়ের উপর অবতারণা করার জন্য তোমাকে সর্বপ্রথম শ্রদ্ধার আসনে বসাই। মনে পড়ে সর্বজন বিদিত সংস্কৃত শ্লোক, পিতা স্বর্গ পিতা ধর্ম এবং জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। পৃথিবীর কোলে এসে জন্ম নিলাম তো জনক জননীরই তরেই। এই পৃথিবীর সঙ্গে গভীর আলাপ, আত্মিক বন্ধন ও নিবিড় ভালোবাসা তো তাঁদের জন্যেই। সৃষ্টিকর্তা জনক আমাদের ঈশ্বর তুল্য, আর জননী গর্ভে ধারণ করে প্রাণকে পুষ্ট করা থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত বাৎসল্য রসধারায় প্রাণকে সিঞ্চিত করেন। প্রত্যুষা শুধু মানব সন্তান নয়, গাছ গাছালি পাখ পাখালি ও ইতর সমস্ত প্রাণীর ক্ষেত্রে তা অমোঘ নিয়ম। এই ঋণ কি পরিশোধ যোগ্য? কিন্তু সন্তানরা ঋণ পরিশোধ তো দূরের কথা, বৃদ্ধ বাবা মা যেন সন্তানের কাছে বোঝা কিংবা দায়, সেবা শুশ্রূষার ভয়ে তাঁদের ঠাই হয় বৃদ্ধাশ্রমে। তবুও বাৎসল্য রস কমে না, বাবা চিরকল্যাণকামী, মা চিরকল্যাণী, নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানকে সুখে রাখতে চান। হায় রে অকৃতজ্ঞ সন্তান দল, অনেক ক্ষেত্রে একাধিক সন্তান থাকলে তারা পরিণত হন ভাগের বাবা মা হিসেবে, অথচ জীবন মধ্যাহ্নকালে বাবার পরিশ্রম নিষ্ঠা সবকিছুই সন্তানের জন্যই, আর মা শুভ্র সুন্দরী সুন্দর বদনা বাৎসল্যময়ী কল্যাণী। মায়ের আদরের আহ্বান সে কি ভোলা যায়? সব বুঝি সব জানি তবুও উদাসীন। উপসংহারে বলি হে প্রত্যুষা, ঋণ শোধ করি বা না করি, শেষ জীবনে বৃদ্ধ পিতা মাতাকে একটু যত্ন সেবা শুশ্রূষা করতে পারলে মা বাবার আশীর্বাদ ধারা আরও আরও বর্ষিত হবে সন্তানদের ওপর। বাস্তবিক প্রেক্ষাপটে মা বাবাদের সঙ্গে সন্তানদের নিবিড় বন্ধন দেশ জাতিকে উর্বর করবে। লিখেছেন আশিস চক্রবর্তী শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে। মোহাম্মদ শফিকুল ইসলাম পুটুরিয়া গোলাবাড়ি বাজার উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, মা হলেন ধরিত্রী সম, পরম মমতাময়ী, গর্ভধারিণী, আশ্রয়দাত্রী। বাবা হলেন সন্তানের প্রতিপালক, ভরসার স্থল, জীবন নৌকার মাঝি, অভিভাবক। গর্ভধারিণী মা প্রায় 280 দিন গর্ভযন্ত্রণা ভোগ করে তাঁর সন্তানকে পৃথিবীর আলোয় নিয়ে আসেন, পরিতৃপ্তি পান। শুরু হয় দিবানিশী পরিচর্যার লড়াই। সন্তান একটু বড় হওয়ার পর দায়ভার এসে পড়ে বাবা মায়ের ওপর। হিন্দু মুসলিম উভয় ধর্মশাস্ত্রে মা বাবাকে ঈশ্বরের সমান শ্রদ্ধা ভক্তির কথা বলা হয়েছে। তৈত্তিরীয় উপনিষদের বাণী মাতৃদেব ভব পিতৃদেব ভব, আভিধানিক অর্থ মাকে ঈশ্বরের মতো বাবাকেও ঈশ্বরের মতো শ্রদ্ধা করো। ভগবান গণেশ তার মা পার্বতী ও পিতা শিবকে প্রদক্ষিণ করে প্রমাণ করেছিলেন তাদের স্থান সমস্ত তীর্থের চেয়েও শ্রেষ্ঠ। মনুসংহিতায় পিতাকে শত আচার্যের সাথে ও মাতাকে পিতার চেয়েও কোটি গুণ আচার্যের থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। সন্তানের প্রতি মায়ের লালন পালন সেখানে ধরিত্রী মাতার সাথে তুলনীয়। অপরদিকে ইসলাম ধর্মগ্রন্থ বলা হয়েছে, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেস্ত,
অর্থাৎ পিতামাতাকে সেবাযত্নে তুষ্ট রাখতে পারলে স্বর্গলাভ সম্ভব। হাদিসেও বাবার থেকে মাকে কয়েকগুণ বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ধর্মশাস্ত্রে কিংবা সামাজিক জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বাবা মায়ের গুরুত্ব অপরিসীম। সন্তান চিরকাল ঋণী থেকে যায়। দুগ্ধদানকারী মায়ের ত্যাগ, তিতিক্ষা, কষ্ট ও বাবার নিরলস চেষ্টা, পরিশ্রমের দাম সন্তান কোনো দিন পরিশোধ করতে পারেনি, পারবেও না। লিখেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, পুটুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা থেকে। দেবাশিস রায়, আপনি লিখছেন হাকিমপাড়া জলপাইগুড়ি থেকে। ছোট্টবেলার ভোরের সূর্যালোকে টাইগার হিলে রং বদল, পুরীর সমুদ্রে ভয়ঙ্কর গর্জন, মার্টিন রেলে চড়ার জাদুকরি সম্মোহন, রাত জাগা পড়াশুনোয় পাশে বসে তালপাতার হাওয়া, বৈকালিক খেলাধুলা, সাঁতার শিখতে উৎসাহদান, মানসিক সুস্বাস্থ্যের লক্ষ্যে গান বাজনা নিয়ে সময় নির্বাহে ছিল তোমাদের অকুণ্ঠ সমর্থন। আমার পৃথিবীতে তাই মামনীয় বাপই ছিলেন আমার প্রথম এবং শেষ পর্যন্ত বন্ধু। কখনো মার্জিত শাসন, কখনো উদ্ধত হওয়ার শাস্তি ছিল তোমাদের যুক্তি ও তর্কে। যৌথ পরিবার সুবিধে অসুবিধের সংঘর্ষে ভেঙে গেল সেই কবে, আজ অনুপরিবারে শাসন ও শাসিত হওয়ার কেউ আর থাকল না। তোমাদের রক্ত ঋণ নিয়ে টিকে আছি তোমাদের জিনে। বাবার মতো হয়েছি কি মার মতো হয়েছি, এ কথা শুনলেই আরশিতে খুঁজি তোমাকেই, শুধু তোমাকেই মনে পড়ে। তোমাদের রক্ত ঋণ আমৃত্যু বহন করতেই ফুরিয়ে যাবে দিন। লিখেছেন দেবাশিস রায়, হাকিমপাড়া জলপাইগুড়ি থেকে। দেবাশিস দত্ত, আশ্রমপাড়া, আঙারকাটা, পারুডুবি জেলা, কোচবিহার থেকে লিখছেন। মা বাবার ঋণ কি শোধ করা যায়? প্রশ্নটা যত সহজ মনে হয় উত্তরটা ততটাই গভীর। আমার বিশ্বাস, পৃথিবীর কোনো সন্তানই মা বাবার ঋণ শোধ করতে পারে না, কারণ তাদের ভালোবাসা নিঃস্বার্থ, নির্ভেজাল এবং সীমাহীন। একটি সন্তানের জন্মের পর থেকেই মা বাবার জীবন যেন নতুন করে শুরু হয়। নিজের সুখ ও স্বাচ্ছন্দ্য ভুলে তারা সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেন। বাবা রোদ বৃষ্টি উপেক্ষা করে সারাদিন পরিশ্রম করেন শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যে। আর মা, তিনি নিজের কষ্ট লুকিয়ে রেখে সন্তানের সামান্য কষ্টেও অস্থির হয়ে ওঠেন। রাত জেগে অসুস্থ সন্তানের পাশে বসে থাকা, না খেয়ে সন্তানের পছন্দের খাবার তুলে দেওয়া, এসব কোনো দায়িত্ব নয়, এ যেন নিঃশব্দ ভালোবাসার এক অনন্ত গল্প। মা ও বাবার কথা ভাবলেই আমার মনে পড়ে নদীর কথা। নদী যেমন নিঃশব্দে বয়ে চলে, নিজের জল বিলিয়ে চারপাশকে সজীব করে তোলে, তেমনি মা ও বাবা নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সন্তানের জীবন ভরিয়ে দেন। অথচ নদী কখনো প্রতিদান চায় না, মা বাবাও চান না কোনো হিসেব। শৈশবে আমরা যখন পৃথিবীর কিছুই বুঝতাম না, তখন বাবার শক্ত হাত ছিল আমাদের প্রথম নিরাপত্তা, আর মায়ের কোল ছিল প্রথম পৃথিবী। রবীন্দ্রনাথের সেই অমর পঙ্ক্তি, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, চিরকাল সত্য। মায়ের আঁচলের সেই শান্ত আশ্রয়ের একটি শিশু প্রথম ভালোবাসা, মায়া, মমতা আর পৃথিবীকে চিনতে শেখে। বাবা মায়ের ক্লান্তি লুকিয়ে সংসারের হাল ধরেছেন, মা নিজের স্বপ্নগুলো গুছিয়ে রেখে সন্তানের স্বপ্নে রং ভরেছেন। কত রাত তাঁদের নির্ঘুম কেটেছে, কত ইচ্ছে নিঃশব্দে মরে গেছে শুধু সন্তানের মুখের হাসিটুকু দেখবেন বলে। সময়ের সঙ্গে আমরা বড় হই, অনেকেই দূরে সরে যাই, নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু মা বাবা ঠিক আগের মতোই অপেক্ষা করে থাকেন। হয়তো একটুখানি সময়ের জন্যে, কিংবা সন্তানের মুখে কেমন আছো এই প্রশ্নটি শোনার জন্যে। বয়সের ভারে নুয়ে পড়া মা বাবা কখনো বড় কোনো চাওয়া রাখেন না, তারা শুধু চান সন্তানের একটু সময়, দুটো মিষ্টি কথা আর পাশে বসে কিছু হাসি খুশি মুহূর্ত, দিনের ব্যস্ততার ফাঁকে তাদের খোঁজ নেওয়া, এক কাপ চায়ের সঙ্গে গল্পে মেতে ওঠা কিংবা নিঃশব্দে পাশে বসে থাকা, এসব ছোট ছোট মুহূর্তই তাদের হৃদয়ে এনে দেয় অপার শান্তি, কারণ সন্তানের সান্নিধ্যই মা বাবার জীবনের সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে প্রিয় আশ্রয়। তাই মনে হয় মা বাবার ঋণ কোনো দিন শোধ করা

তাই না? কারণ তাঁদের ভালোবাসা মাপার মতো কোনো দাঁড়িপাল্লা পৃথিবীতে নেই। শুধু তাঁদের শেষ বয়সে পাশে থাকা শ্রদ্ধা আর ভালোবাসায় ভরিয়ে দেওয়াই হতে পারে একজন সন্তানের নীরব কৃতজ্ঞতা। কারণ পৃথিবীতে সব সম্পর্কের শেষ হতে পারে, কিন্তু মা বাবার ভালোবাসা আকাশের মতো বিশাল, অনন্ত আর চিরকাল আশ্রয়দায়ী। তাই পরিশেষে পৃথিবীর সকল মা বাবার চরণে জানাই আমার গভীর শ্রদ্ধা ও অন্তহীন প্রণাম। তাদের নিঃস্বার্থ ভালোবাসা, নীরব ত্যাগ আর অক্লান্ত স্নেহেই গড়ে ওঠে আমাদের জীবন। তারা আছেন বলেই পৃথিবী আজও এত সুন্দর, এত আশ্রয়ময়। লিখেছেন দেবাশিস দত্ত, আশ্রমপাড়া, আঙারকাটা পারডুবি জেলা, কোচবিহার থেকে। প্রণব হাজরা, আপনি লিখছেন খাত্রা জেলা বাঁকুড়া থেকে। বাবা মার ঋণ অশেষ, শ্রদ্ধা ভালোবাসাই হোক প্রতিদান বিশেষ। মানব জীবনের প্রথম শিক্ষক হলেন বাবা মা। তাঁদের স্নেহ, ত্যাগ আর পরিশ্রমে সন্তান ধীরে ধীরে বড় হয়ে ওঠে। মা নিজের শরীরের রক্তমাংস নিংড়ে দিয়ে সন্তানকে মানুষ করেন, বাবা জীবনের প্রতিটি সংগ্রামে ছায়ার মতো পাশে থাকেন। এই ঋণ কোনোদিনই শোধ করা যায় না, কারণ তাঁদের অবদান মাপার মতো কোনো পাল্লা নেই। মা নিংড়ে দেন প্রাণ রস, বাবা দেন সাহস আশ্বাস। ঋণ শোধ হয় না কোনোদিন, তাঁদের ত্যাগে গড়ে জীবন। বৈদিক মন্ত্রধর্মী শ্লোক দিয়ে বলা যায়, পিতা ধর্ম পিতা কর্ম পিতা হি পরমন্তপ, মাতা গরিষ্ঠা জননী রূপা, স্নেহে ত্যাগে তিনি অনুপমা। তবু দেখা যায় কিছু সন্তান হিসেবে নিকেশের খাতায় মা বাবাকে নির্যাতন করে, অবহেলা করে, কিন্তু মা কখনো কুমাতা হন না, তার ভালোবাসা অক্ষয়। সম্প্রতি এক নৌকাডুবির ঘটনায় দেখা গেছে, এক মা বুকের ভেতর শিশুকে আগলে রেখে প্রাণপণ চেষ্টা করেছেন তাকে বাঁচাতে। শেষ পর্যন্ত দুজনেই প্রাণ হারালেও সেই মায়ের ত্যাগ মানবতার ইতিহাসে অমর হয়ে থাকবে। মা বাবা মানে আশ্রয়, প্রাণ, তাদের ঋণেই জাগে মানব গান। সন্তান হয়ে আমরা যতই চেষ্টা করি বাবা মায়ের ঋণ শোধ করা সম্ভব নয়। তাঁদের ভালোবাসা, তাঁদের ত্যাগই আমাদের জীবনের প্রকৃত আশ্রয়। তাই তাঁদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধাই হোক আমাদের একমাত্র প্রতিদান। মায়ের ত্যাগ বাবার আশ্রয়, জীবনভর থাকে অমোঘ পরিচয়। লিখেছেন প্রণব হাজরা, খাত্রা জেলা বাঁকুড়া থেকে। এবারে জানিয়ে দিই প্রত্যুষার গত মাসের শ্রেষ্ঠ পত্রলেখককে মনোনীত হয়েছেন, তার নাম। প্রত্যুষার গত মাস অর্থাৎ মে মাসের চিঠির বিষয় ছিল রবি কিরণে। এ নিয়ে বহু শ্রোতা তাদের মতামত সমৃদ্ধ চিঠি পাঠিয়েছেন আমাদের দপ্তরে, আর সেই সব চিঠির মধ্যে শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হয়েছেন যাদবচন্দ্র রায়, গ্রাম গাদিহাট, ওয়ার্ড নম্বর 2, পোস্ট বেলবাড়ি, জেলা দক্ষিণ দিনাজপুর। যাদববাবু, আপনাকে আগামীকাল অর্থাৎ 5 জুন বেলা 12টার মধ্যে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে আলাপচারিতার জন্যে। প্রত্যুষার মে মাসের শ্রেষ্ঠ পত্রলেখক যাদবচন্দ্র রায়, গ্রাম গাদিহাট, ওয়ার্ড নম্বর 2, পোস্ট অফিস বেলবাড়ি, জেলা দক্ষিণ দিনাজপুর।

পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা বাবার প্রতি শ্রদ্ধাবনত চিত্তে আমরা অনেকেই কম বেশি এই শ্লোক দুটি জানি। মা বাবা দুটি ছোট শব্দ, এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আদর, স্নেহ, ভালোবাসা, যা দুনিয়ার কোনো মাপযন্ত্র দিয়ে পরিমাপ করা অসাধ্য। তাদের জন্যই এই পৃথিবীতে চোখ মেলা, তারাই আমাদের জীবনের ঈশ্বর। বাবার ছায়া আর মায়ের স্নেহের আঁচল আমাদের সবচেয়ে নির্ভরস্থল, পরম আশ্রয়। মা বাবা কত স্বার্থ ত্যাগ করেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্যে, তাদের আশীর্বাদই আমাদের জীবনের পাথেয়। সন্তান যত সম্পদশালী বিত্তশালী হোক না কেন, বাবা মায়ের ঋণ কি শোধ করা যায়? আপনার মননে

চিন্তনে এই জিজ্ঞাসা কি করাঘাত করে? তাহলে সেই অনুভবকে লিখিত রূপে পাঠিয়ে দিন প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়? লিখুন এই ঠিকানায় eir@prottusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার চিঠি পাঠাতে পারেন। সহজ ভাষায় 200 শব্দের মধ্যে লিখুন প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়।

0: প্রত্যুষা আজ এ পর্যন্তই, প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় সোমনাথ দাস। এবারে শ্রোতা বন্ধুদের জন্য আজকের আকাশবাণী শিলিগুড়ি এবং বিবিধ ভারতী কেন্দ্রের যে অনুষ্ঠানগুলি পরবর্তীতে রয়েছে তার সম্পর্কে একটু জানিয়ে রাখি। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র অর্থাৎ মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে যে অনুষ্ঠানগুলি এর পরবর্তীতে রয়েছে, সকাল 7:45 নজরুল গীতি, সকাল 8:30 লাইভ ফোনিন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, সকাল 9:00 আধুনিক গান, সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীত, সকাল 10:00 শ্যামা সঙ্গীত, সকাল 10:20 অতুল প্রসাদের গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমঙ্গ, সকাল 11:00 কিছু কথায় কিছু গানে, সকাল 11:30 বিদ্যার্থীদের জন্যে, দুপুর 12:05 কথায় সুরে, দুপুর 1:00 মহিলা মজলিস, দুপুর 1:50 ভাওয়াইয়া সঙ্গীতানুষ্ঠান, দুপুর 3:00 গান পরম্পরা, দুপুর 3:30 যুব অনুষ্ঠান। এবারে বিবিধ ভারতী কেন্দ্র অর্থাৎ 101.4 MHz প্রচার তরঙ্গে পরবর্তীতে যে অনুষ্ঠানগুলি রয়েছে সেগুলো সম্পর্কে জানিয়ে রাখি শ্রোতা বন্ধুদের। আজকে সকাল 7:30 রয়েছে হাম হে রাহি প্যার কে, সকাল 8:15 ত্রিবেণী, সকাল 8:30 চিত্রালোক, সকাল 9:00 ইন্দ্রধনু, সকাল 10:00 আজকে মেহমান, সকাল 11:00 চয়নিকা, দুপুর 12:05 ইয়াদকি মাহফিল, দুপুর 1:00 সুরেলা সফর, দুপুর 2:00 ত্রিবেণী, দুপুর 2:30 সদাবাহার নগমী, দুপুর 3:00 সখী সহেলি, বিকেল 4:00 হ্যালো ফরমাইশ, বিকেল 5:00 ছায়াকিত। এই ছিল আকাশবাণী শিলিগুড়ি এবং বিবিধ ভারতী কেন্দ্রের আজকের অনুষ্ঠান সম্পর্কে একটু খবরাখবর। এবারে আমরা আসব আরেকটি খবরাখবরে, সেটি হলো যান চলাচলের খবরাখবর অর্থাৎ ট্রাফিক বুলেটিন। আজকের যান চলাচলের অবস্থা কেমন রয়েছে আমাদের শহর শিলিগুড়িতে, কোথায় যানজট হতে পারে, কোথায় আমাদের সতর্কভাবে যানবাহন চলাচল করতে হবে, সেই সমস্ত তথ্য এবার আপনাদের সামনে। আজ দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলছে, এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। 10 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় এবং 10 নম্বর জাতীয় সড়ক সালুগাড়া, এই দুই জায়গায় সড়ক নির্মাণ ও রাস্তা সংস্কারের উন্নয়নমূলক কাজ চলছে, তাই গাড়ি ধীর গতিতে চালাতে হবে। শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, তিস্তা ক্যানেল, ক্যানেল মোড়, সেখানে নতুন সেতু নির্মাণের কাজ চলছে, তাই সেতুটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। বেলাকোবা, শিলিগুড়ি ও আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ

দেওয়া হচ্ছে। বাগডোগরা হাট থেকে বাগডোগরা সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতি থাকবে। একইভাবে এখতিয়ারশাল হাট থেকে আশিগড় দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যানজট থাকার সম্ভাবনা রয়েছে। বলরাম হাট থেকে ক্যানেল রোড দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতি থাকবে। এই ছিল ট্রাফিকের খবরাখবর। এছাড়াও জানিয়ে রাখা উচিত, বাগডোগরা বিমানবন্দর ও এনজিপি স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। পাশাপাশি এনজিপি স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। জানিয়ে রাখা প্রয়োজন, শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুনলেন ট্রাফিক বুলেটিন, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আমাদের পরবর্তী ঘোষণা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার বাংলা সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026-এ আজ ভার্চুয়ালি অংশ নেবেন। মঙ্গোলিয়ার উলানবাটারে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। অংশ নেবেন এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী 6 ভারতীয় কুস্তিগির। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি বিষয়ে তাঁদের কথা হবে। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। তার সঙ্গে রয়েছেন বিদেশ, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ ও তথ্য এবং পরিবহন দপ্তরের মন্ত্রীদের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল এদেশে জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশ্মীর বিশ্ববিখ্যাত GI ট্যাগ যুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6 পণ্য প্রদর্শন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে গঠিত বিভিন্ন টাস্কফোর্সের কাজও পর্যালোচনা করা হবে। এছাড়া পর্যটন, কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ বৃদ্ধি, দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে স্বনির্ভরতা, খেলাধুলার উন্নয়ন, পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা এবং তাঁত ও হস্তশিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হবে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বের 8 রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থংসাভান ফোমভিয়ানের সঙ্গে 10ম ভারত লাও পিডিআর যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, জ্বালানি, ডিজিটাল যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন নিয়েও কথা বলেছেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং লাও পিডিআরের মধ্যে ঘনিষ্ঠ সভ্যতার সম্পর্ক রয়েছে যা বৌদ্ধধর্ম এবং রামায়ণের অভিন্ন ঐতিহ্যের মধ্যে প্রতিফলিত হয়। তিনি বলেন, গভীর সংস্কৃতি এবং মানুষে মানুষে যোগাযোগের উপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে।
1: Our relations go back in history. It is based on deep cultural and people-to-people linkages. Our own Prime Minister visited Lao PDR in October 2024. On that occasion, a number of agreements and MOUs were signed. And today, we have an opportunity to review them, to explore a wide-ranging agenda.
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিক নাগরিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা বলেন। তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে। মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানান। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে। নতুন দিল্লির মালব্যনগর এলাকায় গতকাল একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে 21 জন প্রাণ হারিয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে 9 জন ভারতীয় নাগরিক এবং 12 জন বিদেশি নাগরিক রয়েছেন। পুলিশ জানিয়েছে, 49 জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বাকিরা এখনও চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তও চলছে। সূত্রের খবর, যে ভবনে আগুন লেগেছিল তার মালিক লবকেশ বাজাজকে আটক করা হয়েছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে ত্রুটি ঘটেছে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্পত্তির মালিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেকে 50,000 টাকা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারে আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পাদন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। গতকাল রাতে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে শুনানিতে তার সাম্প্রতিক ভারত সফর সম্পর্কে প্রশ্নের জবাবে রুবিও বলেন, ওয়াশিংটন ও নতুন দিল্লির চুক্তি শেষ হওয়ার পথে। রুবিও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে তুলে ধরেন। রুবিও আরও বলেন, কোয়াডের 4টি দেশ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে বর্ধিত সামুদ্রিক সহযোগিতাকে সন্তোষজনকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক উপমন্ত্রী ডক্টর নোমা লুঙ্গেলো জিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ভারত দক্ষিণ আফ্রিকা সম্পর্কের পরবর্তী পর্যায়টি অবশ্যই উদীয়মান প্রযুক্তি, উদ্ভাবন সহায়ক পরিবেশ, স্টার্ট আপ অংশীদারিত্ব এবং শিল্প সংযুক্ত গবেষণার দ্বারা পরিচালিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরায় 2 দিনের সফরে আজ সন্ধ্যায় আগরতলায় আসছেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কামুড়ায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংবা জানিয়েছেন, মেঘালয় রাজ্য সরকার নতুন করে সোয়াইন ফ্লু সংক্রমণ দেখা দেওয়ায় সব দিক বিচার বিবেচনা করে যথাযথ রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যের পানি সম্পদ বিকাশ দপ্তর সম্ভাব্য রোগ ছড়িয়ে পড়া রুখতে সবরকম সাবধানতা অবলম্বন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আজ ভার্চুয়াল মাধ্যমে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026 যোগ দেবেন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদে। শ্রী মোদী বলেন, এই মঞ্চ সারা বিশ্বের যোগ অনুরাগীদের একত্রিত করেছে। প্রধানমন্ত্রী যোগাসনের জন্য বিশ্বব্যাপী ক্রীড়া পরিকল্পনার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরেন। মঙ্গোলিয়ার উলানবাটারে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। 4 দিনব্যাপী এই টুর্নামেন্টে ভারতীয় কুস্তিগিরা পুরুষদের ফ্রিস্টাইল, মহিলাদের কুস্তি এবং গ্রেকো রোমান 3 বিভাগেই অংশ নিচ্ছেন। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী 6 জন ভারতীয় কুস্তিগিরও এতে অংশ নেবেন। ফুটবলে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। গোয়ার মারগাঁওয়ে গতকাল সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। 5 দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। খবর এখনকার মতো শেষ হলো, পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন তিনি। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো শক্তিশালী করতে রাজ্য সরকার বিএসএফকে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। 20 জুন আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। কয়লাপাচার মামলায় এ রাজ্যের 9 জন আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করেছে ইডি। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলদার অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার সব সরকারি দপ্তরে কর্মীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করেছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। এ রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হবে। এর ফলে রেলের উন্নয়নে কেন্দ্র রাজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। শ্রী মাঝি জানান, ওই দিন বিকেলে রেল সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও কলকাতায় আসবেন। সন্ধ্যায় রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে তারা বৈঠক করবেন।
1: আগামী 6 জুন মাননীয় রেলমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গে। নবান্নের সভাগৃহে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা মিটিং হচ্ছে পূর্ব রেলে, দক্ষিণ পূর্ব রেলে এবং আমাদের এনএফ রেল, নর্থ ফ্রন্টিয়ার রেলে। এই তিনটে রেলওয়েকে নিয়ে, মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে যেসব ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে চর্চা হবে। তাতে আমাদের মাননীয় বিধায়কগণগুলো থাকবেন, ওনাদের বিভিন্ন ধরনের সাজেশন, বিভিন্ন ধরনের ডিমান্ড এরিয়া ওয়াইজ সেগুলো আলোচনা হবে। ইনফ্যাক্ট এই মিটিংটার মধ্যে দিয়ে একটা প্রপার সেন্টারের সাথে যে স্টেটের কোঅর্ডিনেশন সেটা শুরু হচ্ছে।
0: ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো শক্তিশালী করতে রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গতকাল বিএসএফের হাতে সীমান্তে বেড়া নির্মাণ, সীমান্ত চৌকি গঠন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি মালদা, নদিয়া ও কোচবিহার জেলায় 3টি সীমান্ত চৌকি নির্মাণের জন্য আরও 1.53 একর জমি হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর জেলার 11টি স্থানে সীমান্তে বেড়া নির্মাণ ও পরিকাঠামোগত

0: কাজে বিএসএফকে আরও 12.72 একর সরকারি জমি হস্তান্তর করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। নাগরাকাটা বামুনডাঙ্গা চা বাগান এলাকায় 20 একর সরকারি জমি উত্তর পূর্ব সীমান্ত রেলকে দেওয়া হবে। সেবক রংপো ব্রডগেজ রেল প্রকল্পে ক্ষতিপূরণমূলক বনসৃজন কর্মসূচিতে ওই জমি ব্যবহার করা হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 20 জুনকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, এতদিন পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হলেও বর্তমান সরকার 20 জুনকেই রাজ্য দিবস হিসেবে স্বীকৃতি দিচ্ছে। অন্যদিকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বছরভর কর্মসূচির মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। এজন্য মন্ত্রী, বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠন করা হবে একটি বিশেষ উদযাপন কমিটি। মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে সুজিত নাথ মিত্রের নিয়োগেও অনুমোদন দিয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের মাসিক একত্রিত বেতন 18,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত হয়েছে। রাজ্য সরকার মা ক্যান্টিনের নাম পরিবর্তন করে রেখেছে মা আহার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। একই সঙ্গে ক্যান্টিনের সংখ্যা 390 থেকে বাড়িয়ে 500 করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মা আহার ক্যান্টিনে 5 টাকায় সপ্তাহে 2 দিন করে মাছ ও ডিম এবং বাকি 3 দিন সুষম নিরামিষ খাবার দেওয়া হবে। রাজ্যের মানুষ যাতে অনায়াসেই নিজেদের অভাব অভিযোগ সরকারকে জানাতে পারেন, সেই লক্ষ্যে আপনার সরকার আপনার পাশে নামে একটি নতুন পরিষেবার সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে এই কর্মসূচির সূচনা করেন। সোম থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত রাজ্যের নাগরিকরা 8282082820 নম্বরে ফোন করে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকাল নবান্নে বৈঠক করেন আদানি গোষ্ঠীর অন্যতম কর্তা করণ আদানি। পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, লজিস্টিক্স এবং গ্রিনফিল্ড সড়ক নির্মাণ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে দুপক্ষের কথা হয়েছে। 2/3 বিধায়কের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 8 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। গতকাল সাংবাদিকদের তিনি জানান, দলনেত্রী মমতা ব্যানার্জির পরামর্শেই তাঁরা কাজ করতে চান। বিধানসভায় তাঁরা দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধিতায় অংশ নেবেন বলেও জানান ঋতব্রত।
1: রাজ্যের 8 বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউজের ভেতর যে অ্যাম্পিথিয়েটার, সেই অ্যাম্পিথিয়েটারে যেমন লড়াই হবে, হাউজের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকার প্রশংসা করতেও কিছু পা হব না।
0: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি প্রতিবাদের মুখ হিসেবে ক্ষমতায় এলেও প্রকৃতপক্ষে দলটার কোনো আদর্শ ছিল না বলে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার মন্তব্য করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, এতদিন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এই দলের সদস্যরা একত্রিত হয়েছিলেন, পালাবদল হতেই দলের অভ্যন্তরে দ্বন্দ্ব ও বিভাজন প্রকাশ্যে এসে গেল।
2: তৃণমূল কংগ্রেস ক্ষমতার জন্য এক ছিল, মমতা ব্যানার্জি প্রতিবাদের মুখ হিসেবে ক্ষমতায় আসার পর দলটার কোন আদর্শবাদ কিছু ছিল না, একটাই লক্ষ্য ছিল লুটে পুটে খাওয়া, সমস্ত ক্ষেত্রে চুরি করে আখের গোছানো। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এই দলে কে বেশি খেয়েছে কম খেয়েছে এ নিয়ে তো ভাঙন হবেই, কোনোটাই ভালো নয়, টোটালটাই চোরের দল। তাই তারা 2 টুকরো কেন, 5 টুকরো হতে পারে, শুধু সময়ের অপেক্ষা।
0: কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, দুর্নীতি অনিয়মের মামলা থেকে বাঁচতে তৃণমূল কংগ্রেস নতুন সরকারের কাছে আত্মসমর্পণ করছে।
3: যেদিন থেকে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার উৎখাতে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হল, সেদিন থেকে তৃণমূল পার্টির কাছে আর কোনো রাজনৈতিক লক্ষ্য থাকলো না। তৃণমূল দল কখনো কোনো আইডিওলজিক্যাল মুরিংস, অর্থাৎ কোনো আদর্শগত ভিত্তি তা নিয়ে তারা দল করেনি। তাদের লক্ষ্য ছিল একটাই, বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে হবে।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কয়লা পাচার মামলায় এরাজ্যের 9 আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করেছে ইডি। এদের মধ্যে রয়েছেন সেলভা মুরুগান, রাজীব মিশ্র, সুকেশ জৈন, তথাগত বসু, কোটেশ্বর রাও। 15 জুনের পর থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। 2020 সালে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং আসানসোল অঞ্চলে অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগ ওঠে। ওই আইপিএস আধিকারিকরা কয়লা পাচারকারীদের মদত দিয়েছিলেন বলে অভিযোগ। সল্টলেকের দত্তাবাদ

0: নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি স্মিতা দাসদের অবকাশকালীন বেঞ্চে পুরসভার নোটিশ খারিজের আর্জি জানিয়ে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় দায়ের করা মামলার গতকাল শুনানি হয়। বাড়ির বেআইনি অংশ নিয়ে পুরসভার দেওয়া নোটিশ অসম্পূর্ণ এবং তাতে পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। রাজ্য সরকার সব সরকারি দপ্তরে কর্মীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করেছে। অর্থ সচিব প্রভাত মিশ্র জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 15 জুন থেকে নবান্নে এই পদ্ধতি শুরু হবে। 31 জুলাইয়ের মধ্যে বাকি সরকারি দপ্তরে ধাপে ধাপে এই ব্যবস্থা কার্যকর করতে হবে। নতুন নির্দেশ অনুযায়ী সকাল 10:15 মধ্যে সমস্ত কর্মীদের অফিসে ঢোকা বাধ্যতামূলক। অফিসে ঢুকতে 11টা বেজে গেলে লেট মার্ক পড়বে, 11টা পেরিয়ে গেলে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। পঞ্চায়েত স্তরে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার রূপরেখা স্থির করতে রাজ্য সরকার বৈঠকে বসছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ আজ বিধাননগরের মৃত্তিকা ভবনে রাজ্যের সব বিধায়ক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন তিনি। 20 জুন আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ধীরেন বসু।

শুনলেন নজরুল গীতি শিল্পী ধীরেন বসু। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের সম্প্রচার সমাচার প্রভাত, এবং তারপর শুনবেন মর্নিং নিউজ।

আমাদের সম্ভবত কলটা কেটে গেল। আমরা একটা গানে চলে আসব, গানের পরে আমরা আবার লাইভ ফোনিনের কাছে আসব। প্রথম গানটি আমরা শুনব উষা মঙ্গেশকরের কণ্ঠে, এস এন ত্রিপাঠীর সুরে, জয় জগৎ জননী, এই চলচ্চিত্র থেকে।

0: একটা ভক্তিগীতির মধ্যে দিয়ে শুরু হলো। এবারে আমরা দেখবো একটা লাইভ ফোন আসছে, আমাদের সঙ্গে কে রয়েছেন আমরা দেখে নিই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি সৌভিক সরকার বলছিলাম, কসবা থেকে।
0: নমস্কার সৌভিক বাবু, বলুন কেমন আছেন?
1: শুন, আপনি যে টপিকটা যেটা দিয়েছেন সেটা গরমকালে ভালো থাকার জন্য কি করা উচিত আর কি।
0: হুম হুম হুম
1: দেখুন, প্রথমত আপনার মনকে প্রথমত শান্ত রাখতে হবে। আমরা অনেক সময় মাথায় অনেক উপর গরম করে ফেলি, এই জিনিসটাকে দরকার। তারপরে বিশেষ করে আমাদের অন্তত 2 বেলা করে স্নান, এটা তো অবশ্যই দরকার। এবং মশলাদার খাদ্য, বিশেষ করে আমরা অনেক সময় মশলা মশলা খাদ্য এই গরমকালে একদমই খাওয়া উচিত নয় আর কি দাদা। বিশেষ করে বাইরের যে আমরা অনেক সময় ফাস্টফুড ফাস্টফুড এগুলো খাই আর কি,
0: হুম হুম
1: এগুলো একদম বলতে গেলে বাদ দেওয়া উচিত। তেলে তৈলাক্ত জিনিস বিশেষ করে
0: হুম
1: এগুলো একদম বাদ দেওয়া উচিত। আর ভালো লাইট খাবার, বিশেষ করে দুপুরবেলা যদি টক দইটা যদি বিশেষ করে ব্যবহার করা হয়
0: আচ্ছা
1: খুব ভালো। হ্যাঁ, আর খুব খুব ভালো। ওটার সাথে আপনি যদি বিট নুন একটু যদি মিশিয়ে দিয়ে খান, তার সাথে একটু শশা যদি খান,
0: হুম
1: অনেকটা আপনাকে ভালো রাখবে। আর জল তো অবশ্যই খাওয়া উচিত,
0: একদম, মানে
1: বিশেষ করে
0: শশা টক দই এই খাবারগুলো তো এমনি হজমেও ভীষণ উপকারী।
1: হ্যাঁ। আর
0: হ্যাঁ,
1: একটা জিনিস, সেটা হলো আমরা অনেক সময় বাইরে বেরোলে নানা রকম পানীয় খেয়ে ফেলি আর কি, নানা রকম কোম্পানি পানি, ওগুলো একদম বাদ দেওয়া উচিত।
0: হুম
1: একটা জিনিস যে ডাবের জলটা অবশ্যই কিন্তু খাওয়া উচিত। এগুলো খেলে কি হবে, তাহলে আপনার শরীরটা না অনেকটাই বলতে গেলে ঠান্ডা থাকবে দাদা,
0: হুম হুম
1: এইগুলো ইয়ে থাকবে। আর বিশেষ করে রাত্রেবেলা ঘুমানোর সময়, মানে যখনই আমরা কাছ থেকে ফিরলাম আর কি, একটু বিশ্রাম নিয়ে আপনাকে একটু আর একবার স্নান করা উচিত, তাহলে শরীরটা এটা একদম ঠান্ডা থাকবে, এটাই আমি বলবো দাদা।
0: একদম একদম, বেশ, একসাথে অনেকগুলো পরামর্শ পাওয়া গেল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন, আর এভাবেই আপনার পরামর্শগুলো যাদের কাছে পৌঁছচ্ছে আশা করছি তারা অবশ্যই সেগুলো মেনে চলবে, এবং অনেকেই হয়তো ইতোমধ্যে মেনে চলছেন। সুতরাং অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। হ্যালো আকাশবাণীর,
1: নমস্কার দাদা।
0: নমস্কার। সৌভিকবাবু কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন। আমরা জানি আমাদের পশ্চিমবাংলার প্রায় সর্বত্রই এখন তাপমাত্রার যা ভয়ানক অবস্থা রয়েছে, যে পরিমাণ গরম, এবং যে পরিমাণ সেই গরমের পাশাপাশি আমাদের একটা ভয়ানক ক্লান্তি কাজ করছে, সেখানে কিন্তু টক দই বা টক দইয়ের ক্ষেত্রে মনে পড়ছে এটা, যে টক দইয়ের ঘোল বা টক দইয়ের শরবত, যারা সরাসরি টক দই খেতে পারেন না তারা কিন্তু সেভাবেও খেতে পারেন। এই ক্ষেত্রেও আমার মনে হয় যে শরীরটা ঠান্ডা থাকবে, হজমে সুবিধে হবে, এবং শশা অনেকেরই সহ্য হয় না, তবুও যতটা সম্ভব সামান্য পরিমাণ হলেও আমার মনে হয় শশা খাওয়াটা খুব উপকারী হতে পারে। আর বারবার জল খাওয়া তো সব থেকে বড় পরামর্শ। আরেকটি ফোন আসছে, আমরা দেখে নিই আমাদের সঙ্গে কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো খালা, কে বলতে বলতো দাস,
0: হ্যাঁ
2: ভালো ভালো গান চালা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো গান চালাবো, অবশ্যই অবশ্যই, আপনি সঙ্গে থাকুন।
2: আপনি কেমন আছেন?
0: আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
2: আমিও ভালো আছি মোটামুটি।
0: এই গরমের হাত থেকে বাঁচার জন্য কি করছেন?
2: গান শুনতেছি।
0: গরমের হাত থেকে বাঁচার জন্য গান শুনছেন?
2: হ্যাঁ,
0: বেশ বেশ, এটাও একটা খুব সুন্দর পরামর্শ।
2: গরম পড়বে,
0: হুম,
2: কালকে রাত্রে বৃষ্টি হয়েছে না?
0: আচ্ছা, ফালাকাটায় কালকে রাত্রে বৃষ্টি হয়েছে?
2: হ্যাঁ,
0: বাহ, তাহলে তো আজকে একটু আরাম।
2: হ্যাঁ
0: ঠিক আছে, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান,
2: হ্যাঁ
0: খুব তাড়াতাড়ি আর
2: আচ্ছা,
0: একটা খুব সুন্দর গান থাকছে আপনার জন্য।
2: হ্যাঁ
0: বৃষ্টি হলে পরে এই গরমে তো সত্যি একটু স্বস্তির শ্বাস নেওয়া যায়, তাই তো? আচ্ছা, আমরা আরেকটি খুব সুন্দর গান শুনবো, কারণ এই গানটিতে যারা কণ্ঠ দিয়েছেন, যেমন এআর রহমান, কাদের গোলাম মুস্তাফা, তারা, এবং এই গানটি ভীষণ পরিচিত একটি গান, এবং বলা চলে ধর্মাধর্মের ঊর্ধ্বে গিয়ে এই গানটি সবার কাছেই একটা বেশ মন ভালো করা প্রার্থনা সঙ্গীতের মতন। আসুন না গানটা শুনি, মনটা একটু ভালো করি।

0: আমরা আরও একটি ফোন পেয়ে গেছি গানের মধ্যে দিয়ে, আমরা দেখে নেব আমাদের সঙ্গে কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল দাদা ভাই।
0: হ্যাঁ বলুন বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি দাদা ভাই। ওই গরমে আর ভালো থাকার কোনো উপায় নেই, মানে তার মধ্যেও আর কি সেই বেছে বেছে সব জিনিসগুলোকে আর কি, যেমনি আমরা সকালের দিকে এই ভাত হয় সেটাতে একটু জল ঢেলে দিই, নিয়ে জল ঢেলে সেই ভাত খাচ্ছি দাদা ভাই। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ছাঁচি তেল দিয়ে সেই ছাতু মাখা, তো ওর সাথে আর পোস্ত বাটা, এই কাঁচা পোস্ত আর কি, তো
0: আচ্ছা,
1: এই হ্যাঁ, আর একটু আলু ভাতে আলু ছানা, এইটা হচ্ছে আপনার দুপুর বেলায়। আর সকালের দিকে আর দইটা দাদা ভাই, আমাদের ঘরে দুধ নেওয়া হয়, সেই দই পাতা হয়, সেই দই আর কি খাওয়া হয়। এবং
0: আচ্ছা,
1: শশা শশা প্রচুর পরিমাণে খাই, শশা তো আমি প্রত্যেক দিন হাটে গেলেই 1 কেজি 2 কেজি করে কিনে নিয়ে আসি, সকালে বিকালে সব সময় শশা খাওয়া হচ্ছে। তার মধ্যে দাদা ভাই তরমুজটা অতি অবশ্যই খাওয়া দরকার, তরমুজে অনেক কিছু আপনার গুণাগুণ আছে। হ্যাঁ, আর আমাদের গাছে ফলন তো জাম হয়েছে, সেই জাম এবং জামটার বীজটাকেও চিবিয়ে খেয়ে নি, তাতে কিন্তু আমাদের অনেক আর কি উপকার হচ্ছে। কারণ এই যে শরীরের যে টক্সিনটা বেরিয়ে যাচ্ছে তাতে জামে কিন্তু পূরণ করছে দাদা ভাই, তো সেই জায়গাটা আমাদের ধরে রাখছি। আর ওআরএস বানিয়েছি আমাদের, সেই লেবু গাছে টবে লেবু হয়, সেই লেবু নুন আর আপনার চলে চিনি অল্প, আমার তো সুগারের রুগী, চিনি দেওয়া নাই, এমনি বিট নুন লেবু আর আপনার একটু চিনি দিয়ে সেটাকে ঘেঁটে রাখা আছে, সেটা আর কি বারবার খাওয়া হচ্ছে দাদা ভাই।
0: বাহ বাহ,
1: এইভাবে
0: মানে
1: গরমটা
0: অনেক
1: কাটাচ্ছি।
0: অনেক রকম ভাবেই খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে আপনারা সুন্দরভাবে চেষ্টা করছেন এই গরমটাকে কাটানোর। বাহ বাহ,
1: হ্যাঁ হ্যাঁ
0: সুন্দর
1: হ্যাঁ
0: সুন্দর,
1: দাদা ভাই,
0: শুনতে থাকুন, আমাদের সঙ্গে
1: হ্যাঁ ভালো
0: থাকুন,
1: ভালো থাকবেন দাদা ভাই, সুস্থ
0: একদম
1: থাকবেন,
0: একদম।
1: কারণ যা গরম পড়েছে একটু মানে বেছে টেছে খাওয়া দরকার। কারণ যখন খুশি, আমি ফ্রিজের জল একদম খাই না দাদা ভাই,
0: হুম হুম
1: কারণ
0: হুম
1: ফ্রিজের জল বার করে খেলেই আপনার গলা ইয়ে হবে আর শরীর নষ্ট হবে,
0: হুম
1: তার
0: হুম
1: থেকে আমরা ওই জলকে কুঁজোয় রেখেছি, কুঁজোর জলটা খাই আর কি।
0: বাহ বাহ, এটা খুব বড় একটা পরামর্শ দিলেন। আপনি শুনতে থাকুন, আমাদের শ্রোতা
1: হ্যাঁ দাদা
0: বন্ধুরাও শুনছেন আপনার পরামর্শ,
1: হ্যাঁ
0: শুনতে
1: হ্যাঁ
0: থাকুন,
1: ভালো
0: সঙ্গে
1: থাকুন,
0: থাকুন
1: ভালো
0: হ্যালো
1: থাকুন।
0: আকাশবাণীর। এই যে ফ্রিজের জল না খাওয়া, এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়, কারণ আমাদের প্রত্যেকের শরীরের নিজস্ব একটা তাপমাত্রা থাকে, এবং সেই তাপমাত্রায় যখন হঠাৎ করে খুব গরম বা খুব ঠান্ডার প্রবেশ ঘটে, তখন কিন্তু আমাদের শরীরের একটা বড় ক্ষতি হয়। এই জন্যেই হঠাৎ করে যখন তখন ঠান্ডা জল বা খুব গরম থেকে ফিরে বা খুব রৌদ্রে দাঁড়িয়ে কখনোই আইসক্রিম জাতীয় ঠান্ডা খাবার খাওয়া একদমই উচিত নয়, যদিও আমরা গরমের চোটে মানতে পারি না এবং খেয়ে ফেলি। আর কোল্ড ড্রিঙ্কসের থেকে অনেক বেশি উপকারী বাড়িতে বানানো শরবত, একটু নুন, একটু লেবু, একটু চিনি, যদি একটু পুদিনা পাতা পাওয়া যায় তাহলে তার একটু রস, সব কিছু মিলিয়ে এই শরবতটা কিন্তু ভীষণ উপকার করে আমাদের। আর শুধুমাত্র তরমুজ বা শশা কেন, যে কোনো রকম রসালো ফলই আমাদের সারা বছরই খুব উপকারী, তবে এই গরমের ক্ষেত্রে অবশ্যই তরমুজ, শশা, ডাবের জল, পেঁপে এবং আম। আমের যদিও বিভিন্ন রকমের অনেকের নিষেধাজ্ঞা থাকে সুগার বা ইত্যাদির জন্য, সুতরাং অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে সেইভাবেই নিজের কিন্তু খেয়াল রাখুন, কারণ এই গরমে কিন্তু হিট স্ট্রোক, সানস্ট্রোক ভীষণভাবে হচ্ছে, এবং খুব তীক্ষ্ণ রোদ হওয়ার কারণে খুব সহজেই কিন্তু শরীর ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, অর্থাৎ শরীর শুকিয়ে যাচ্ছে। শরীরের জল কমে গেলে পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকমতো কাজ করতে পারে না, তাই জল বার

0: বার খেতে হবে, এবং সেটা কখনোই কিন্তু ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস নয়, একদম সাধারণ রুম টেম্পারেচারের জল। প্রয়োজনে যেটি প্রবীরবাবু বললেন যে মাটির কুঁজো এখন প্রায় সব জায়গাতেই পাওয়া যায়, মাটির ফিল্টার পাওয়া যায়, সেগুলো কিনে আনুন, তাতে জল রাখুন, সেই জলে কিন্তু খুব উপকার হবে। আচ্ছা, অনেকক্ষণ ধরে বকর বকর করে বকে চলে যাচ্ছি, সুতরাং আর বকর বকর নয়, এবার একটা গানে আসি। আপনারা শুনছেন আমাদের আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। আজকের বিষয়, এই গরমের দাবদাহ থেকে বাঁচতে কী কী নিয়ম আমাদের মেনে চলাটা খুব প্রয়োজন। আপনাদের পরামর্শ আপনাদের কাছেই পৌঁছে দেব আপনাদের মাধ্যমে, আমরা আকাশবাণী শিলিগুড়ি। আর গানে যাওয়ার আগে আমাদের লাইভ ফোনের নাম্বারটি আরেকবার বলে দিই, 9434076705। আমরা গানে যাওয়ার আগেই দেখছি আমাদের কাছে আরেকটি কল চলে এসেছে। আচ্ছা, গানে তো যেতেই হবে, তাহলে কলটি নিয়েই তারপরে যাই, দেখি আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার,
1: ভালো আছেন তো?
0: হ্যাঁ, ভালো আছি, আপনি কে বলছেন?
1: আমি ভালো আছি, আমি জলপাইগুড়ি থেকে সোমা গাঙ্গুলি।
0: কেমন আছেন বলুন, জলপাইগুড়িতেও তো বেশ ভালোই গরম শুনছি।
1: হ্যাঁ, প্রচন্ড গরম, সহ্য করা যাচ্ছে না।
0: কি কি করছেন এই গরম থেকে বাঁচতে?
1: এই প্রচন্ড গরমে শুধু জল খাচ্ছি, আর এই লেবু লবণ চিনি দিয়ে একটু শরবত, তাই আমার ভালো লাগে। আর প্রথমত বলবো, সুতির জামা কাপড় পরা উচিত হালকা ধরনের,
0: একদম,
1: আর বারবার করে জল খাওয়া উচিত। আর তরমুজ শশা এইগুলির মধ্যে প্রচন্ড জল থাকে, তাই এই ফলগুলো খাওয়া প্রচন্ড প্রয়োজনীয়।
0: আর পাশাপাশি তো আমাদের চারপাশে একটু গাছগাছালিরও খুব প্রয়োজন বলুন, এখন চারপাশে যে পরিমাণে গাছ কমে যাচ্ছে ক্রমশ, আমাদের কিছু না হলেও জায়গা না থাকলেও টবে একটু গাছ লাগাতে হবে, যে গাছগুলো আমাদের হ্যাঁ ঘরের ভেতরে লাগানোর জন্য,
1: গাছ লাগানো দরকার।
0: হ্যাঁ, অনেক ইনডোর প্লান্ট পাওয়া যায়,
1: কেটে ফেলা হচ্ছে, যার জন্য প্রচন্ড গরম, দাবদাহ চলছে, গাছপালা থাকলেই ঠান্ডা থাকে পৃথিবী।
0: এবং সত্যি বলতে যতটুকু আমরা জানি যে উত্তরবঙ্গে কিন্তু এতটা গরম খুব একটা পড়ে না, খুব রেয়ার,
1: যখনই গরম থাকে তখনই বৃষ্টি হয়, এবার
0: বৃষ্টি হয়, কিন্তু এবারে বৃষ্টির পরিমাণটা অনেক কম
1: কম। হ্যাঁ,
0: না না, আপনিও খুব সাবধানে থাকুন, এবং অবশ্যই যতটা পারবেন নিজের নিজের পরিবার এবং নিজের চারপাশের মানুষদের মধ্যে এই বার্তাগুলো পৌঁছে দিন, যাতে এই গরমে কোনোভাবেই যেন সানস্ট্রোক বা হিট স্ট্রোকের আক্রান্ত তারা না হতে পারে, তারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন।
1: জল খাওয়া উচিত, আর ফ্রিজের জল একদমই খাওয়া উচিত না,
0: একদমই তাই,
1: জল খেলে গলা ব্যথা হাঁটু ব্যথা প্রচন্ড হয়, সেই কারণে আমি সাধারণ জলই খাই।
0: এটা এটা খুব গুরুত্বপূর্ণ পরামর্শ, একদম, আপনি আমাদের সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো আপনার পরামর্শ পেয়ে। আমরা এবার একটা খুব সুন্দর গান শুনবো কিশোর কুমারের কণ্ঠে, গানটি রইল আপনার জন্য, নমস্কার। তাহলে এবার গানে চলে আসি, শিল্পী কিশোর কুমারের কণ্ঠে এই গানটি আমরা শুনবো, এবং এই গানটি কোন চলচ্চিত্রের অন্তর্গত আচ্ছা সেটাও তাহলে জানিয়ে রাখি, এই গানটি হচ্ছে গোলমাল চলচ্চিত্রের অন্তর্গত। তাহলে আগে গান শুনে নিই, তারপরে গানের পরে আবার আসবো লাইভ ফোন ইনে, কেমন? শুনতে থাকুন হ্যালো আকাশবাণী।

0: গান শুনতে শুনতেই আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে এগিয়ে চলেছি। তো যাওয়ার আগে একটা কল আসছে, আমরা দেখে নিই আমাদের সঙ্গে কোন বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: প্রধাননগর থেকে বলছি, গৌরী সরকার।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: আমি আছি দিদি, আমি ভালোই আছি। মোটামুটি ওই পায়ে ব্যথার জন্য একটু কষ্ট। আজকে কথাটা গরমে ইয়ে করা বলছেন, খুব ভালো জিনিস। আমার কথা হচ্ছে কি, যারা বাইরে বেরোবে তাদের প্রত্যেককেই কিন্তু জলের বোতল নিজের সাথে রাখা উচিত, তাই না? জলের বোতল সাথে রাখা উচিত। আর যখন বাড়িতে আসবে তখন সব সময় বাড়িতেও যারা থাকে মুখটা ভালো করে জল দিয়ে ধুতে, মুখ হাত পা, এটা তো খুব ভালো ইয়ে হয়। আর প্লেন জল খেলে, জলটা শরীরের পক্ষে খুব দরকার। এই তো জল গরমের দিনে যে মানুষের জল কমে যায় শরীরে, ওই যে অনেকে জল খায় না, হ্যাঁ জল খাওয়াটা খুব দরকার। এইগুলো আমার। আর ঠান্ডা জিনিস বলতে কি, ধরেন ফ্রিজের জল তো একেবারেই দরকার, খাওয়া দরকার নেই, তবে এই টক দই, গরমের দিনে যদি টক দই খাওয়া যায়, এটা কিন্তু টক দই আর শশা, এটা কিন্তু খুব সাউথে যারা থাকে তারা কিন্তু প্রত্যেকেই দেখবেন টক দই আর শশা।
0: সাউথে ওরা ওই টক দইয়ে শশা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি সব দিয়ে একটা রায়তা বানিয়ে ওরা খায়, এবং ওদের প্রত্যেকটা খাবারের শেষে কিন্তু এক বাটি রায়তা থাকে। সেই জন্যে হয়তো এত গরমেও তারা এত অ্যাক্টিভলি কাজ করতে পারেন।
1: কারি পাতা তো আছেই,
0: কারি পাতা আছে,
1: কারি পাতা আছে, ইডলি ধোসা যে ওনারা খায় তেল কম মশলা দিয়ে,
0: একদম
1: একটু গরম কিন্তু তাও ওনাদের কিন্তু ওনারা ঠিক থাকে। হ্যাঁ এইটাই হলো আমার কথা।
0: একদম একদম,
1: হ্যাঁ গরমে সবাইকে জলটা খুব প্রয়োজন, আর টক দই, টক দই আর শশা, আর কিছু না। আর যত তেল কম দিয়ে মশলা কম দিয়ে খাওয়া যায়
0: তত ভালো, একদম একদম। অসংখ্য ধন্যবাদ, আপনার এই মূল্যবান পরামর্শ আমাদের সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন। সঙ্গে থাকুন আকাশবাণী শিলিগুড়ি পরিবারের। নমস্কার। একদমই তাই, এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই যখনই আমরা ঘরের বাইরে বেরোচ্ছি আমরা যেন সানগ্লাস অর্থাৎ রোদ চশমা এবং ছাতা, এবং অবশ্যই রুমাল, যাদের ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে, একটা মাস্ক, এই জিনিসগুলো যেন সাথে রাখি। কারণ উত্তরবঙ্গ তো কে জানে কখন না বলে আকাশ ঝেপে বৃষ্টি হলো, তখন গরম থেকে বাঁচতে বৃষ্টিতে ভিজে একসা হয়ে জ্বর বাঁধালাম, তাও যেন না হয়। তাই নিজেকে সবভাবেই সুরক্ষিত রাখতে হবে। হ্যালো আকাশবাণী, আজকে এতটাই, কিছুক্ষণের মধ্যেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী ভূপেন হাজারিকা।

0: এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী ভূপেন হাজারিকা। এখন বিজ্ঞাপন বিরতি।
1: পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। তেইশে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকেই সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে।
0: এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার বাংলা সংবাদ এবং জেলার চিঠি।

0: আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবোয়ে দুবছরের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। গুজরাটের আহমেদাবাদে আজ বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে। প্রধানমন্ত্রী এতে ভার্চুয়ালি যোগ দেবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি বিষয়ে তাদের কথা হবে। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লি পৌঁছেছেন রড্রিগেজ। তার সঙ্গে রয়েছেন বিদেশ, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ ও তথ্য এবং পরিবহন দপ্তরের মন্ত্রীদের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল এদেশে জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রে সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশীর বিশ্ববিখ্যাত GI ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 জন শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6টি পণ্য প্রদর্শন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে আজ সন্ধ্যায় আগরতলা যাবেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কামুড়ায় সীমান্ত নিরাপত্তা বাহিনী BSF এর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের টাস্কফোর্সগুলির কাজও পর্যালোচনা করা হবে। এছাড়া পর্যটন, কৃষি, উদ্যান পালন, বিনিয়োগ বৃদ্ধি, দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে স্বনির্ভরতা, খেলার উন্নয়ন, পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা এবং তাঁত ও হস্তশিল্পের উন্নয়ন নিয়ে কথা হবে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থংসাভান ফোমভিয়ানের সঙ্গে 10ম ভারত লাও PTR যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে উভয় নেতা বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, জ্বালানি, ডিজিটাল, যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, দক্ষতা বৃদ্ধি, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথা বলেন। তারা ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন নিয়েও মত বিনিময় করেছেন। ডক্টর জয়শঙ্কর বলেন, গভীর সাংস্কৃতিক এবং মানুষে মানুষে যোগাযোগের ওপর ভিত্তি করে দুদেশের সম্পর্ক গড়ে উঠেছে।
1: Our relations go back in history. It is based on deep cultural and people-to-people linkages. Our own Prime Minister visited Lao PDR in October 2024. On that occasion, a number of agreements and MOUs were signed. And today, we have an opportunity to review them, to explore a wide-ranging agenda.
0: স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক এবং পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িত আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যে থমকে থাকা বিভিন্ন প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হবে। শ্রী মাঝি জানান, ওই দিন বিকেলে রেল সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও কলকাতায় আসবেন। সন্ধ্যায় রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে তারা বৈঠক করবেন।
2: আগামী 6 জুন মাননীয় রেলমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গে। নবান্নের সভাগৃহে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা মিটিং হচ্ছে পূর্ব রেলের, দক্ষিণ পূর্ব রেলের এবং আমাদের এনএফ রেল, নর্থ ফ্রন্টিয়ার রেল। এই তিনটে রেলওয়েকে নিয়ে মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে যেসব ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে চর্চা হবে। তাতে আমাদের মাননীয় বিধায়কগণগুলো থাকবেন, ওনাদের বিভিন্ন ধরনের সাজেশন, বিভিন্ন ধরনের ডিমান্ড এরিয়া ওয়াইজ সেগুলো আলোচনা হবে। ইনফ্যাক্ট এই মিটিংটার মধ্যে দিয়ে একটা প্রপার সেন্টারের সাথে যে স্টেটের কোঅর্ডিনেশন সেটা শুরু হচ্ছে।
0: কয়লাপাসের মামলায় এরাজ্যের 9 জন আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করেছে ইডি। এদের মধ্যে রয়েছেন সেলভা মুরুগান, রাজীব মিশ্র, সুকেশ জৈন, তথাগত বসু, কোটেশ্বর রাও। 15 জুনের পর থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। 2020 সালে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং আসানসোল অঞ্চলে অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগ ওঠে। ওই আইপিএস আধিকারিকরা কয়লা পাচারকারীদের মদত দিয়েছিলেন বলে অভিযোগ। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো শক্তিশালী করতে রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। নবান্নে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে গতকাল বিএসএফের হাতে সীমান্ত বেড়া নির্মাণ, সীমান্ত চৌকি গঠন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। নাগরাকাটা বামনডাঙ্গা চা বাগান এলাকায় 20 একর সরকারি জমি উত্তর পূর্ব সীমান্ত রেলকে দেওয়া হবে। সেবক রংপো ব্রডগেজ রেল প্রকল্পে ক্ষতিপূরণমূলক বনসৃজন কর্মসূচিতে ওই জমি ব্যবহার করা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকাল নবান্নে বৈঠক করেন আদানি গোষ্ঠীর অন্যতম কর্তা করণ আদানি। পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, লজিস্টিক্স এবং গ্রিনফিল্ড সড়ক নির্মাণ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে দুপক্ষের কথা হয়েছে। তাজপুরের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর এবং ফলতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এসইজেড তৈরির ব্যাপারেও গঠনমূলক আলোচনা হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। বিহারের মুজাফফরপুরের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে 3 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। ব্রহ্মপুরা থানা এলাকায় ওই হাসপাতালে গতকাল রাতে হঠাৎই আগুন লাগে। জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন জানিয়েছেন, গুরুতর আহতদের অন্য হাসপাতালে চিকিৎসা চলছে। আইসিইউতে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবোয়ে, এই 5টি দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে 2 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। 2027 পয়লা জানুয়ারি থেকে 2028 31 ডিসেম্বর পর্যন্ত এই সদস্যপদ থাকবে। অস্থায়ী সদস্য ডেনমার্ক, গ্রিস, পাকিস্তান, পানামা এবং সোমালিয়ার কার্যকালের মেয়াদ শীঘ্রই শেষ হচ্ছে। তাদের জায়গায় নতুন 5টি দেশ অস্থায়ী সদস্যপদ পাচ্ছে। নিরাপত্তা পরিষদের সদস্য দেশের সংখ্যা হল 15। এর মধ্যে স্থায়ী সদস্য হল ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। নাসার মঙ্গল অভিযানের মহাকাশযান ম্যাভেন নিষ্ক্রিয় হয়ে গেছে। টানা 6 মাস কোনো রেডিও সংকেত না পাওয়ার পর নাসা জানিয়েছে মহাকাশযানটিকে আর সচল করা সম্ভব নয়। মঙ্গলের বায়ুমণ্ডল নিয়ে গবেষণার জন্য 2013 সালে ম্যাভেন উৎক্ষেপণ করা হয়েছিল। গত বছরের ডিসেম্বরে মঙ্গল গ্রহের পেছনে চলে যাওয়ার পর এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নাসার তথ্য অনুযায়ী মহাকাশযানটি হঠাৎ দ্রুত ঘুরতে শুরু করায় কক্ষপথে সমস্যা দেখা দেয় এবং ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। ম্যাভেন আরও 50 থেকে 100 বছর মঙ্গলের কক্ষপথে ঘুরতে থাকবে ও পরে মঙ্গলের মাটিতে আশ্রয় পড়তে পারে বলে মনে করছে নাসা। বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ আজ গুজরাটের আহমেদাবাদে শুরু হতে চলেছে। বিশ্ব ক্রীড়া জগতে এটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বজুড়ে যোগপ্রেমী এবং ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। 5 দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ 60টি দেশ থেকে 400-এরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। বিশ্ব যোগাসনের এই অনুষ্ঠানের লক্ষ্য হল সারা বিশ্বে যোগ ও সুস্থতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া। মঙ্গোলিয়ার উলানবাটরে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটর ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। 4 দিনব্যাপী এই টুর্নামেন্টে ভারতীয় কুস্তিগিররা পুরুষদের ফ্রিস্টাইল, মহিলাদের কুস্তি এবং গ্রেকো রোমান 3 বিভাগেই অংশ নিচ্ছেন। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী 6 জন ভারতীয় কুস্তিগিরও এতে যোগ দেবেন। সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী শনিবার বাংলাদেশের মুখোমুখি হবে 5 বারের চ্যাম্পিয়ন ভারত। গোয়ার মারগাঁওয়ে গতকাল সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। ম্যাচের 58 মিনিটে জয়সূচক গোলটি করেন সানফিদা নাংরুম। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মীগোষ্ঠীর 3য় বৈঠক হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ বেলা সকাল 10টা বেজে 10 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। জলপাইগুড়ি জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাস পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে চালু হল। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মহিলা যাত্রীদের শুভেচ্ছা জানাতে সোমবার জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি নৌকাঘাট মোড় এলাকায় বিশেষ কর্মসূচির আয়োজন করেন ডাববাড়ি ফুলবাড়ি বিধায়ক শিখা চ্যাটার্জি। সোমবার নৌকাঘাট মোড়ে উপস্থিত হয়ে একাধিক সরকারি বাসে ওঠেন বিধায়ক। মহিলা যাত্রীদের হাতে এই গোলাপ ফুল তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান তিনি। পাশাপাশি নতুন এই পরিষেবা নিয়ে যাত্রীদের মতামত শোনেন, সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন। শিখা চ্যাটার্জি বলেন, মহিলাদের আর্থিক সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার একের পর এক জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বিনামূল্যে সরকারি বাস যাত্রার এই উদ্যোগকে বিশেষ করে কর্মরতা মহিলা, ছাত্রী এবং নিম্ন আয়ের পরিবারের সদস্যদের জন্য বড় স্বস্তি এনে দেবে। বাসে থাকা বহু মহিলা যাত্রী এই উদ্যোগকে স্বাগত জানান। আসাম মডেলেই উত্তরবঙ্গে রুগ্ন ও বন্ধ চা বাগানের পরিস্থিতি ফিরবে, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জলপাইগুড়ি জেলার উত্তরকন্যায় এক বৈঠকে। টি বোর্ডের এক প্রতিনিধি দল শীঘ্রই আসাম সফরে গিয়ে সেখানে শ্রমিক কল্যাণ ও ন্যূনতম মজুরি খতিয়ে দেখবে। চা শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা, আবাসন ও সামাজিক সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ 312 কোটি টাকা আগামী 9 মাসের মধ্যে খরচ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বকেয়া বোনাস, পিএফ ও গ্র্যাচুইটি দ্রুত মেটানোর উপর জোর দেওয়া হয়েছে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিশ্বাস শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের দাবি তোলেন। চা বাগানে টি ট্যুরিজম নীতি পুনর্বিবেচনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পগুলির পরিষেবা জনজাতি সমাজের কাছে সঠিকভাবে যাতে পৌঁছয় সেই কারণেই গত 18 মে শুরু হয়েছিল জনভাগিদারি অভিযান। জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এই অভিযান 25 মে শেষ হয়। অভিযানের সাফল্য নিয়ে অতিরিক্ত জেলাশাসক আর রশিদ জানান, এর মূল উদ্দেশ্য ছিল আদিবাসী জনগোষ্ঠীকে কেন্দ্রীয় সরকারের ট্রাইবাল বেনিফিট স্কিমগুলি সম্পর্কে সচেতন করা, যাতে এই সুবিধাগুলি তাঁরা পেতে পারেন তা নিশ্চিত করা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে জেলার 7টি ব্লকের মোট 103টি গ্রাম অংশগ্রহণ করে। বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মোট প্রায় 18,000 মানুষ এই কর্মসূচিতে যুক্ত হয়েছিলেন। অভিযানের আওতায় 32টি শিবিরের আয়োজন করা হয়। অভিযান চলাকালীন মোট 8,838টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে 2,920টি সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকেরা। বাকি অভিযোগগুলোরও দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। গত বৃহস্পতিবার জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন করলেন সদর বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক অনন্ত দেব অধিকারী। তিনি হাসপাতালের ব্লাড ব্যাংক, মাতৃমা বিভাগ, ক্যান্টিন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো পরিষেবার ব্যবস্থাও খতিয়ে দেখেন। পরিদর্শনের পর বিধায়ক হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, হাসপাতালে অভিযোগের শেষ নেই, চারিদিকে নোংরা পরিবেশ, হাসপাতাল যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা তার কোনো প্রতিফলনই দেখা যাচ্ছে না। বহু অভিযোগ পাওয়ার পরেই তিনি এখানে এসেছিলেন বলে জানান। দীর্ঘ জীবনের ইতি টানলেন উত্তরের বিখ্যাত সারিঙ্গা বাদক পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ধওলাগুড়ি গ্রামের বাসিন্দা মঙ্গলাকান্ত রায়ের বয়স হয়েছিল 104 বছর। 2023 সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন সারিঙ্গা বাদক মঙ্গলাকান্ত। শতায়ু জীবনে সারিঙ্গাই ছিল তাঁর সঙ্গী। গত 1 মাস ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন, চিকিৎসার জন্য বেশ কিছুদিন ভর্তি ছিলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে। কিছুটা সুস্থ বোধ করায় বাড়ি ফিরে যান। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে জেলা শিল্পী মহলে। জেলার চিঠি শেষ হল। জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR এই অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত, খেয়াল। খেয়াল পরিবেশনায় পণ্ডিত রাজন মিশ্র এবং পণ্ডিত সজন মিশ্র। রাগ ললিত।

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীত, খেয়ালে পণ্ডিত রাজন মিশ্রা এবং পণ্ডিত সজন মিশ্রা, রাগ ললিত। এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

এতক্ষণ শুনছিলেন শ্যামা সঙ্গীত, শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী ইন্দ্রাণী রায় চৌধুরী।

শুনলেন অতুল প্রসাদের গান, শিল্পী ইন্দ্রাণী রায়চৌধুরী। এখন শুনবেন বিজ্ঞাপনদাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমঙ্গ পর্ব 1299।

গরমকালের খাওয়ার মতন মজার মজার রেসিপি, যে রেসিপিগুলো আমাদের সমস্ত শ্রোতা বন্ধুরা এবং আমরাও চেষ্টা করব বাড়িতে করার। সেটি কোনো পানীয় হতে পারে, সেটি কোনো খাবার হতে পারে, সবটাই আপনারা বলবেন। তবে সেইখানে যাওয়ার আগে আমাদের লাইভ ফোনের নাম্বারটি আরেকবার বলে দিই, 9434076705। আমরা আমাদের লাইভ ফোনে নিয়ে আসব, শুরুতে শুনে নেব আগে একটি গান, শিল্পী পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে এবং প্রবীর মজুমদারের সুরে।

0: গান শুনতে শুনতেই আমরা একটি লাইভ ফোন ইন পেয়ে গেছি, আমরা দেখে নেব আমাদের সঙ্গে কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, নমস্কার দাদা ভাই।
0: নমস্কার।
1: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি দাদা, গরমে খুব ভালো আছি। হ্যাঁ, আর যে টিফিনটাই মাত্র করলাম না,
0: হুম
1: হ্যাঁ, এটা হচ্ছে পান্তা ভাত
0: হুম
1: আর আপনার ওই ছাতু,
0: হুম
1: হ্যাঁ, আর ওই সেই দেশি আলুটা যেটা লাল আলু হয়, হ্যাঁ,
0: আচ্ছা
1: সেটা সেদ্ধ,
0: হুম
1: সেই টিফিনটাই মাত্র শেষ করে আপনার বিষয়টা শুনলাম
0: হুম
1: যে খাবার দাবার।
0: হুম
1: তো দেখুন, গরমকালে হ্যাঁ, খাবার দাবার যতটা সম্ভব, মানে তেল মশলা বিহীন যতটা সম্ভব খাবার যদি খাওয়া যায়, তাহলে কিন্তু এই দারুণ অগ্নিবাণে শরীর ঠিক থাকে। আর যেটা এখন প্রয়োজন সেটা হচ্ছে শরীরে জলের ভারসাম্য, কেন ঘাম এত হচ্ছে যে অর্ধেক জল শরীর থেকে বেরিয়েই যাচ্ছে।
0: হুম
1: তো
0: হুম হুম
1: সেই সেতুর জন্য পান্তা ভাতটা খুবই উপকারী প্রথমত,
0: হুম
1: আর দ্বিতীয়ত যে কথা, মানে দ্বিপ্রাহরিক যে আহারটা সেটা হচ্ছে টক, কোনো একটা টক মাস্ট। তো আমার টক হচ্ছে জানেন,
0: হুম
1: মানে কাঁচা আম, সেটাকে মিক্সিতে পুরো খুঁড়িয়ে একদম, মানে তার মানে ছাল চামড়া বার করে, মানে
0: হুম
1: একটা তরল পদার্থের মতো করে নিলাম, মানে থকথকে।
0: আচ্ছা
1: হ্যাঁ, আর তার সঙ্গে একটু বিট লবণ, হ্যাঁ, এবং আরো কিছু তার সঙ্গে বিট লবণ দিয়ে, হ্যাঁ, একটু চিনি দিয়ে, হ্যাঁ, সেটাকে যখন মানে ভাতের সঙ্গে
0: হুম হুম হুম
1: হয় যেটা হচ্ছে,
0: হুম
1: সেটা ভাজাভুজি তো একদমই নয়, হ্যাঁ,
0: একদম
1: সেদ্ধ।
0: একদম,
1: লাল আলু সেদ্ধটা, লাল আলু দেখেছেন,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: শুনেছেন?
0: একদম একদম,
1: হ্যাঁ, ওই লাল আলু সেদ্ধটা, হ্যাঁ, ওই ভাতের সঙ্গে চটকে যখন খাচ্ছি, হ্যাঁ, তখন মনে হচ্ছে আহ কি পরিতৃপ্তি। আর সেই সঙ্গে ছোট্ট ছোট্ট ওই যেগুলো আমরা মৌরলা মাছ বলি,
0: হুম
1: সেই
0: হুম হুম
1: মৌরলা মাছের, হ্যাঁ, মানে টক, এই
0: মৌরলা
1: হচ্ছে
0: মাছের
1: দ্বিপ্রাহরিক
0: তেঁতুল
1: খাবার
0: দিয়ে টক, তাই তো?
1: টক।
0: হ্যাঁ, বীরভূম মানেই তো, বীরভূম তো তার টকের জন্য বিখ্যাত, বিশেষ করে
1: বিখ্যাত,
0: মাছের
1: ঠিক
0: টকের
1: ঠিক
0: জন্য।
1: ঠিক আর একটা
0: একদম
1: কথা আছে দাদা ভাই, আর একটা বীরভূম নিয়ে কথা আছে, কচু খেয়ে মারে ঘুম,
0: হুম
1: তার ঘর বীরভূম। হ্যাঁ, তো বীরভূমের কচু হচ্ছে বিখ্যাত। তো আমি যদি কোনোদিন শিলিগুড়ি যাই, হ্যাঁ, তবে আপনার জন্য আমি কচু অবশ্যই নিয়ে যাব।
0: বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ একটা
1: ধন্যবাদ দাদা
0: সুন্দর
1: ভাই,
0: বেশ কিছু রান্নার রেসিপি আপনার কাছে শুনলাম। আমরা আপনি সঙ্গে
1: ধন্যবাদ।
0: থাকুন, আমরা আরেকটি গানে চলে আসব, তারপরে আবার আমরা আসছি আমাদের আজকের বিষয় নিয়ে। সঙ্গে থাকুন,
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ। আমরা একটা গান শুনে নিই। এবারে যে গানটি শুনবো আমরা, শিল্পী লোপামুদ্রা মিত্রের কণ্ঠে, সমীর চট্টোপাধ্যায়ের সুরে। শুনতে থাকুন কিছু কথায় কিছু গানে।

যা গিয়ে উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল।

0: যা গিয়ে ওই উঠোনে তো দাঁড়া লাউ মাচাটার পাশে।
1: আমরা খুব সুন্দর একটি গান শুনতে শুনতে একজন বন্ধুকে ফোনে পেয়ে গেছি, দেখে নেব কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো, নমস্কার দাদাভাই, শুভ সকাল।
1: শুভ সকাল।
2: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: হ্যাঁ বলুন বলুন। আমাদের সঙ্গে স্টুডিওতে এখন পাঞ্চলি দিও রয়েছেন, সুতরাং অম্বিকা দি আপনার কথা আমরা দুজনে শুনছি।
3: হ্যাঁ বলুন দিদিভাই।
2: দিদিভাইকেও সুপ্রভাত।
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন দিদিভাই, আজকের বিষয় তো আপনি জানেন।
2: হ্যাঁ জানি।
3: গরমে আমাদের যে মানে সুন্দর রেসিপি, যেগুলো সুন্দর এবং মজার এবং খুব টিপিক্যাল, সেই রেসিপি আপনি বলুন।
2: হ্যাঁ আমি দেখুন এই গরমে আমি কিন্তু লস্যি বানাই। হ্যাঁ মাঝে মাঝে এটাও বানাই, আর মাঝে মাঝে আম পোড়ার শরবত এটাও বানাই, কারণ বাড়িতে আম গাছ প্রচুর, লেবু গাছ প্রচুর লেবু আছে, তো এই দুটো জিনিস খাই কিন্তু বানিয়ে, কারণ এই দুটো অনেকক্ষণ খেলে পরে পেটটাও ভরে থাকে, আবার শরীরের পক্ষেও এই দুটো কিন্তু শরবত খুব ভালো। হ্যাঁ
3: শরীরটা, আপনি দ্বিতীয় যেটা বললেন না সেটা জানি আমরা, কিন্তু প্রথমটা কিন্তু জানি না। আম পোড়া শরবতটা আমরা খাই, আর প্রথমটা যদি একটু আমাদের ছোট করে বলেন।
2: লস্যিটা, লস্যিটা,
3: হ্যাঁ
2: হ্যাঁ লস্যিটা বানাই দেখুন, টক দই নিয়ে আসি, নিয়ে ওই টক দইটা মিক্সিতে টক দই, সামান্য চিনি, অল্প বিট লবণ, আর একটু জল দিয়ে ওইটা ভালো করে ফেটিয়ে নিই। নেওয়ার পর ওইটা গ্লাসে গ্লাসে ঢেলে দিই, তারপর বরফটা দিই, একটু পর যখন ঠান্ডা হয়ে যায় তখন ওইটা খাই।
3: আচ্ছা আচ্ছা
1: আচ্ছা আচ্ছা, মানে পাঞ্জাবে যে লস্যির ব্যাপারটা আছে ঠিক সেই রকম পদ্ধতিতেই আর কি আপনি বানান।
2: হ্যাঁ হ্যাঁ
1: আচ্ছা।
2: আর একটা গান যদি শোনান কিশোর কুমারের কণ্ঠে।
1: কিশোর কুমার, বেশ আমরা মাথায় রাখছি, অবশ্যই আমরা চেষ্টা করছি আপনার জন্য রাখার।
2: ভালো
1: আপনি
2: থাকবেন,
1: সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। হ্যাঁ, আম পোড়া শরবত দিদি, এই আম পোড়া শরবত ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে বেশ মানে কম হয়ে গেছে না ব্যাপারটা? ছোটবেলায় যেমন দেখতাম মা বানাতো ঘরে।
3: হ্যাঁ হ্যাঁ দেখো, আম পোড়া মানে এই যে আম, আম দিয়ে, কাঁচা আম দিয়ে বিভিন্ন রেসিপি, এগুলোর বানানোর প্রস্তুতি কিন্তু আমাদের মা ঠাকুমা দিদিমারা সেই চৈত্র মাস থেকে নিতেন, যখন কচি কচি আমগুলো ঝড়ে পড়তো, কালবৈশাখীর ঝড়ে। এবার সেগুলো কুড়োনোর একটা আলাদা আনন্দ ছিল। এখন তো সেগুলো ছোট ছোট বাচ্চারা মানে ভুলেই গেছে হয়তো প্রায় কিভাবে আম কুড়োতে যেতে হয়।
1: হ্যাঁ এটা তো ঠিক, আম গাছও সেভাবে নেই, আর তারাও কোথাও গিয়ে যেন খুব একটা, হ্যাঁ সেই পরিবেশটা নেই।
3: সে আমগুলো কুড়িয়ে এনে কিন্তু ওগুলোকে লবণ হলুদ মাখিয়ে রোদে শুকানো হতো, যাদের বাড়ি টিনের চাল তাদের এই অভিজ্ঞতা আরো ভালো, চালের উপরে রেখে দেওয়া হতো, এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রোদে ওটা শুকিয়ে যেত, কিন্তু আমের গন্ধটা কিন্তু ওর মধ্যে থেকে যেত।
1: আচ্ছা
3: হ্যাঁ, এবার ওই দিয়ে কিন্তু সারা বছর, সেই যে ভাদ্র মাসের গরম যখন পড়ত তখন ওই আম পোড়া শরবত বা ধরো আম ডাল, আম টক, এগুলো সব খাওয়া হতো কিন্তু।
1: আচ্ছা,
3: এগুলোকে আমচুর বলা হতো, বানিয়ে বানিয়ে কাঁচের বয়মে রেখে দেওয়া হতো,
1: মানে এগুলো অনেক দিন ধরে বেশ অল্প অল্প করে খাওয়া যেত।
3: এগুলো অনেক দিন ধরে রেখে খাওয়া হতো, এবং তার একটা আলাদা আনন্দ ছিল, মানে কোনো বাচ্চাকে যদি খুব শাসন করা হতো না, যে মানে শাস্তি দিয়ে হয়তো রান্নাঘরে একটু আটকে রাখা হলো বাইরে থেকে, তো সেই সেই বাচ্চা ওই আমচুর চুরি করে খাবেই, এটাই ছিল ট্র্যাডিশন।
1: মানে দুপুরবেলা সবাই যখন ঘুমোচ্ছে তখন আমচুরের বয়ামটাই আসল টার্গেট। আমরা আরো একটা ফোন পেয়ে গেছি, দেখি দিদি কে আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার।
4: নমস্কার, কেমন আছেন?
1: ভালো আছি, আপনি কেমন আছেন?
4: আমি মোটামুটি আছি।
1: পরিতোষ বাবু ফালাকাটা থেকে, তাই তো?
4: হ্যাঁ ফালাকাটা পরিতোষ দাস।

0: ঠিক আছে,
1: ঠিক
0: আমাদের
1: আছে, আপনি
0: অনুষ্ঠান
1: গান
0: শুনতে
1: শুনতে
0: থাকুন।
1: থাকুন। হ্যাঁ হ্যাঁ
2: হ্যাঁ
0: একদম। পরিতোষবাবু, তার এই যে জীবনের এই একটা অবসরের সময়,
1: হুম হুম
0: আমাদের সঙ্গে কিন্তু সব সময়
1: হ্যাঁ,
0: থাকেন,
1: প্রত্যেকটা লাইভ ফোন ইন অনুষ্ঠানে কিন্তু আমরা ওনাকে
0: আমরা
1: পাই।
0: ওনাকে পাই, বেশ ভালো
1: হ্যাঁ,
0: লাগে।
1: ভালো লাগে এটা।
0: তাহলে আমরা একটা গানেই চলে
1: হ্যাঁ
0: আসি
1: হ্যাঁ
0: নাকি?
1: হ্যাঁ হ্যাঁ
0: আমরা এখন যে গানটি শুনবো সেটি হলো শিল্পী কুমার শানুর কণ্ঠে এবং রথিজিৎ ভট্টাচার্যর সুরে। শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন কিছু কথায় কিছু গানে।

0: আরো একটি সুন্দর গান শুনলাম, খুব চেনা শিল্পীর কণ্ঠে। শ্রোতা বন্ধু চলে এসেছেন, দেখে নিয়ে কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে
1: যদি
0: বলছেন?
1: যদি সম্ভব হয় দাদা ভাই,
0: হ্যাঁ
1: তাহলে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের

0: খোঁজার ছলে গান গে পরিচয়। এই গানটা দাদা ভাই,
1: হ্যাঁ, আপনার নামটা একটু দয়া করে বলবেন।
0: হ্যাঁ আমি একবার ফোন করেছিলাম দিদি, আমি আর একবার ঢুকে পড়েছি আপনাদের ইয়েতে
1: হ্যাঁ, একটু
0: কথায় গানেতে,
1: একটু নামটা বলুন।
0: নামটা বলবো?
1: হ্যাঁ
0: বকবেন না তো?
2: না না, বলুন।
0: অমিতাভ ঘোষ বলছি,
1: আচ্ছা
0: দুবরাজপুর থেকে।
1: ঠিক আছে, ঠিক
2: আচ্ছা,
1: ঠিক আছে,
2: সঙ্গে থাকুন, আমরা অবশ্যই
1: সঙ্গে
2: চেষ্টা
1: চেষ্টা
2: করছি।
1: করছি।
2: আপনি তো গেয়ে ফেললেন গানটা, ঠিক আছে, সঙ্গে থাকুন আমাদের।
0: ধন্যবাদ দাদা ভাই, ধন্যবাদ
2: ধন্যবাদ
0: ধন্যবাদ।
2: গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনতে কে না ভালোবাসে, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কারণ সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানে আমরা ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল এবং সম্পূর্ণ আধুনিক, যেটা আমরা বলি, সব কিছুর একটা মিশ্রিত ছোঁয়া পাই।
2: এবং উনি যখন যে গান গেয়েছেন তখনই সেই গানটাকে সেই গানের মতন করেই গেয়েছেন, কেউ বলতে পারবে না যে উনি কোনো ঘরানায় নিজেকে ফেলেছেন কখনো।
1: না, এবং সবচেয়ে একটা বড় জিনিস দেখবে যে আজ তো গ্রীষ্মের এই যে দুপুরবেলা তুমি নির্জনে বসে আছো, তো সন্ধ্যা মুখোপাধ্যায়ের কিছু এমন গান রয়েছে যে গানগুলো যদি তুমি শোনো তোমার কাছে সেই সময় চিত্রটা ফুটে উঠবে, যেটা মানে খুব সংক্ষেপে বলতে গেলে প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায় এই দুজন শিল্পীকে দিয়ে কিন্তু আমরা ঋতুর চিত্র তাদের গানের মাধ্যমে আমরা
2: একদম
1: চোখে ভেসে ওঠে, আমাদের
2: একদম।
1: চোখে ভেসে ওঠে। আরো একজন শ্রোতা বন্ধু রয়েছে।
2: হ্যাঁ, আমরা দেখি কে এসেছেন আমাদের সঙ্গে। আচ্ছা, আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে আমরা যুক্ত রয়েছি। আপনাদের আরেকবার লাইভ ফোনের নাম্বারটি বলে দিই, 9434076705। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, আমি পূর্ব রাঙ্গামাটি নারায়ণগঞ্জ থেকে প্রফুল্ল কুমার সিংহ বলছি।
2: হ্যাঁ বলুন, আপনার কি মতামত এই রান্নার রেসিপির বিষয়ে, গরমকালের রান্না?
3: তবে দুই একটা কথা আগে একটু বলে দিই, আমি এক ICDS কেন্দ্রে আছি বর্তমান। আমাদের এখানে গ্রামীণ যে পরিষেবা দেওয়া হয় স্বাস্থ্যকর্মীরা আছে, হ্যাঁ, তো ওদের সঙ্গে কথা বলতেছি আর আপনাদের রেডিওর মাধ্যমে শুনতেছি। তো ওই আমার যে এই গরমে যে কে কত ডিগ্রিতে আছে বা কে কার সুগার আছে কি বা হাই প্রেশার আছে সেটাও মাপা হচ্ছে, খাবার পদ্ধতি গুলো বলা হচ্ছে। হ্যাঁ, মানে আপনাদের কথা আর এখানকার কথাগুলো মিলে যাচ্ছে, হ্যাঁ, তাই শেয়ার করলাম। তো হ্যাঁ,
1: ওখানে আপনারা কি পরামর্শ দিচ্ছেন এই গ্রীষ্মে কি খেলে মানুষের শরীর ভালো থাকবে সেটা যদি আমাদের
3: বলেন। তাহলে আমি আমাদের এই ম্যাডামকে, যিনি ICDS এর যে ম্যাডাম আছে, উনি বলবে ডাক্তার হেলথ এর দিদি। হ্যাঁ, দি একটা কথা বলুক। হ্যাঁ হ্যালো,
2: হ্যালো,
3: হ্যাঁ, উনি কল করতেছেন তো, মানে
2: কোনো কোনো অসুবিধা নেই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা রয়েছি, আমাদের আরো বেশ কিছু শ্রোতা বন্ধু রয়েছে যারা ফোনে যুক্ত হতে চাইছে, আপনিও সঙ্গে থাকুন, গান শুনতে থাকুন, শুনতে থাকুন আমাদের কথা।
3: আমাদের যে খাওয়া খাদ্য গ্রামীণ, আমার মা কিন্তু ওই ছোটবেলায় সেগুলো করেছি, আমরা ওইগুলো রাখছি, ওই যে আমের আমছি, হ্যাঁ, মানে সেই 3-4 বছর পুরনো আছে আমের আমছি, ওটা মাঝে মাঝে ওই পান্তা ভাত দিয়ে খাওয়া হয়।
2: একদম একদম,
3: মানে একটা টক টক ভাব লাগে। আর আমাদের তো এই গ্রামের যে একটা খাওয়া, মানে এই যে পাটা পাটা শাক যেটা আমরা খাই, আপনারা তো খান আলাদা ভাবে, তো তো আমরা ওই পাটা শাকটা খাই ছোট আমের একটু কুচি দিয়ে, আমুল আমুল, মানে টক টক ভাব লাগে। হ্যাঁ, ওটা বেশি খায় গ্রামের লোকেরা।
1: আপনি যেটা বলছেন সেটা আসলে পাট শাক, পাট শাকটা আমাদের, হ্যাঁ, পাটের বন যেরকম গরম হয়, পাট শাক কিন্তু খেলে শরীর সেরকম ঠান্ডা হয়। এই দুটোর একটা অদ্ভুত মানে বিপরীত মুখী ধর্ম কিন্তু।
2: আচ্ছা,
1: তুমি পাটের বনে যাবে দেখবে প্রচন্ড তাপ।
2: হ্যাঁ,
1: আর তোমার ঘরের পাশেও, মানে যাদের গ্রামের দিকে একটু বাড়ি, তারা দেখবে যে যাদের ঘরের ঘর লাগোয়া পাট বন আছে সেখানে প্রচন্ড একটা তাপ বেরোয়, কিন্তু পাট শাক যখন তুমি খাবে তখন কিন্তু তোমার শরীর ঠান্ডা হবে।
2: বাহ, এটা এটা বেশ দারুণ তথ্য একটা পাওয়া গেল কিন্তু। অর্থাৎ এই

0: তুমি পাট শাকটা খাওয়াও শরীরের পক্ষে বেশ ভালো।
1: অবশ্যই, তিতা না,
0: হুম,
1: যে কোনো তিতা জিনিস আর কি, আমাদের খাওয়াটা খুব জরুরি
0: খুব
1: এই
0: জরুরি,
1: সময়। হ্যাঁ,
0: সেই জন্য আমরা নিমের সময় নিম বেগুন খাই, আর করলা তো মোটামুটি সারা বছরই পাওয়া
1: তোমাকে
0: যায়।
1: একটা জিনিস মনে করে দিই, দেখো চৈত্র সংক্রান্তিতে যে আমাদের ডায়েটগুলো আছে আর কি,
0: হুম,
1: আমি ডায়েট শব্দটা ব্যবহার করলাম, কারণ অতি প্রাচীন যুগ থেকে কিন্তু এই যে মানে হিন্দু ধর্মের যে রীতি রেওয়াজগুলো, সেগুলো কিন্তু আমাদের বিজ্ঞানের সাথে একদম সম্পর্কযুক্ত।
0: হুম,
1: ওই সময় ওই দিন কি কি খাও বাড়িতে মনে করে দেখো, তিতা টক সব খাওয়া হয়,
0: হুম হুম হুম হুম
1: টক ডাল, তিতার ডাল, গিমা শাক, নিম পাতা, নিম বেগুন ভাজা,
0: নিমেগুন, হ্যাঁ
1: উচ্ছে
0: হ্যাঁ
1: ভাজা, এই ধরনের জিনিসগুলো সব খাওয়া হয়।
0: একদম,
1: তার মানে কি, চৈত্র থেকে আমাদের এই জিনিসগুলো খেয়েই কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে বৈশাখে।
0: মানে আমাদের শরীরটাকে অ্যাডজাস্ট করা তখন থেকেই শুরু হয়ে
1: হ্যাঁ
0: যায়।
1: হ্যাঁ, দেখো
0: আচ্ছা,
1: আমাদের সংস্কৃতির সাথে কিন্তু বিজ্ঞান যুক্ত, বিজ্ঞানের সাথে আমাদের শরীর যুক্ত, পরিবেশ যুক্ত, প্রকৃতি যুক্ত।
0: এবং কি অদ্ভুতভাবে আমরা কখনো আসলে ওভাবে সরাসরি দেখি না বলেই
1: হ্যাঁ,
0: হয়তো আমাদের চোখের আড়াল হয়ে যায়।
1: আড়াল হয়ে যায়।
0: বাহ, এটা দারুণ দারুণ খবর। কিন্তু শ্রোতা বন্ধুরা, এই গরমে যেভাবে যেভাবে আপনারা ভালো থাকতে চান এবং অন্যদের ভালো রাখতে চান, রাখুন, তবে অবশ্যই মনে রাখবেন কখনোই সরাসরি খুব ঠান্ডা জিনিস বা বরফ বা ফ্রিজের জল এগুলোর কাছাকাছি খুব একটা যাবেন না, তাই না দিদি? খুব একটা
1: একদম
0: উপকারী
1: একদম
0: নয়।
1: না,
0: যতটা সম্ভব প্রকৃতির সঙ্গে নিজের শরীরের তাপমাত্রাকে, ভারসাম্যটাকে বজায় রেখে আমাদের কিন্তু সুস্থ থাকতে হবে। এবং এই কথা বলতে বলতেই ঘড়ির কাঁটা একদম শেষের প্রান্তে, আমরা কিছুক্ষণের মধ্যেই পরবর্তী অনুষ্ঠানে যাব। তবে যাওয়ার আগে আমি দিদির কাছে শুনতে চাই, দিদি তুমি এই গরমে কোন রান্নাটা করতে সব থেকে বেশি ভালোবাসো?
1: আমি এই গরমে সত্যি যদি তোমাদেরকে বলি, তাহলে টক ডালটা আমার কাছে ভীষণ প্রিয়। আম দিয়ে যে টক ডালটা করা হয়
0: হুম
1: বা চালতা দিয়েও করা হয়,
0: হুম হুম
1: এবং চালতার টক, এই চালতাটা আমাদের আলোচনার মধ্যে আসেনি বোধহয়,
0: হুম
1: এটা কিন্তু আমাদের শরীর ভীষণভাবে ঠান্ডা রাখে
0: আচ্ছা,
1: এবং অনেক রকম স্নায়বিক রোগ থেকে মুক্তি দেয় এই চালতা, যেটা হয়তো গ্রামে গঞ্জে দেখবে অযত্নে গাছগুলো হয়ে
0: হুম
1: আছে,
0: হুম হুম
1: মাটিতে পড়ে রয়েছে, আমরা তুলিও না, কিন্তু এটা কিন্তু আমাদের অনেক রকম স্নায়বিক রোগ, এমনকি টিউমার জাতীয়, যে সিস্ট জাতীয় যে জিনিসগুলো, সেগুলো থেকে মুক্তি দেয়।
0: বাহ,
1: হ্যাঁ,
0: শ্রোতা বন্ধুরা শুনলেন কিন্তু বেশ কিছু জানা অজানা তথ্য গান গল্পের মাধ্যমে, পাঞ্চালিদির মাধ্যমে আমরা কিন্তু আজকে পেলাম। এবং সত্যি কথা বলতে এই যে বিষয়গুলো আমাদের প্রতি মুহূর্তে কিন্তু জেনে রাখা দরকার, কারণ কখন কোন বিষয়টি কোন কাজে লেগে যেতে পারে,
1: একদম
0: কখন কিভাবে কার পাশে দাঁড়িয়ে যাওয়ার সুযোগ চলে আসতে পারে আমরা কেউ জানি না। এই বার্তা নিয়ে আমরা আজকের লাইভ ফোনিন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।
1: নমস্কার।
0: নমস্কার।

0: আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভোগমালী উচ্চ বিদ্যালয়,
1: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে রয়েছে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য বিষয় জীবন বিজ্ঞান, পাঠদান করছেন চন্দ্রিমা ঘোষ শিক্ষিকা, এবং অংশগ্রহণে ছাত্রছাত্রীরা দীপ্ত সরকার এবং সোনামণি সাহা, ঘোগমালী হাই স্কুলের সকলে।
0: তবে শেখা মানে কিন্তু শুধুই বই পড়া নয়, নতুন কিছু বুঝে নেওয়া। তাই তোমরা সবাই মন দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে শুনলে বিষয়টি অনেক সহজ লাগবে। তাহলে চলো আজকের পড়া আমরা আনন্দের সাথে শুরু করি। এই অধ্যায়ে প্রথমেই রয়েছে শালক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। দুটি গ্রিক শব্দের সমন্বয়ে এই ফটোসিনথেসিস শব্দটি গঠিত হয়েছে। এই শব্দ দুটি কি? এই শব্দ দুটি হল ফটোস অর্থাৎ আলো এবং সিনথেসিস অর্থাৎ সংশ্লেষ। তাই ফটোসিনথেসিস কথাটির অর্থ আলোর উপস্থিতিতে সংশ্লেষ। এখন তোমাদের পরীক্ষায় যদি আসে তাহলে শালক সংশ্লেষ কি, তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষিত হয় এবং উপজাত পদার্থরূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকেই আমরা শালক সংশ্লেষ বলি। তাহলে শালক সংশ্লেষের চারটি উপাদান ছাড়া শালক সংশ্লেষ আমরা দেখছি কোনো মতেই সম্ভব নয়। কি কি? একটা হলো ক্লোরোফিল, জল, কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যালোক। এবং শালক সংশ্লেষের ফলে উদ্ভিদ কি জাতীয় খাদ্য উৎপন্ন করে? শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। এবং আরও কি উৎপন্ন হয়? আরও জল ও অক্সিজেন উৎপন্ন হয়, যেই অক্সিজেন উদ্ভিদ পরিবেশে দেয় এবং যার মাধ্যমে আমরা প্রশ্বাস গ্রহণ করে আমরা বেঁচে থাকি। এবার শালক সংশ্লেষ এক ধরনের উপচিতিমূলক বিপাক ক্রিয়া। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, তাহলে উপচিতিমূলক বিপাক ক্রিয়া কী ম্যাম? উপচিতিমূলক বিপাক ক্রিয়া হলো যে প্রক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। তাহলে শালক সংশ্লেষকে আমরা কেন উপচিতিমূলক বিপাক ক্রিয়া বলবো? কারণ এর ফলে উদ্ভিদ দেহের প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। পৃথিবীব্যাপী সমস্ত সবুজ উদ্ভিদ এই শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমেই নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে। তাই বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল অনুযায়ী এই সবুজ উদ্ভিদদের কি বলে বলো তো? এই সবুজ উদ্ভিদদের উৎপাদক বা প্রোডিউসার বলে, কারণ একমাত্র তারাই নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। যেহেতু শালক সংশ্লেষ বিক্রিয়াটি সূর্যালোকের উপস্থিতিতে ঘটে, আমি একটু আগে বললাম সূর্যালোক, ক্লোরোফিল এগুলো ছাড়া শালক সংশ্লেষ কখনোই সম্ভব নয়। তাই শালক সংশ্লেষ বিক্রিয়াটি যেহেতু সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টিডের ভেতর ক্লোরোফিলের সাহায্যে সম্পন্ন হয়, তাই একে কি বলা হয়? আলোক রাসায়নিক বিক্রিয়া। এবার আমি সোনামণিকে একটু জিজ্ঞেস করব, তুমি কি বুঝতে পারছো?
2: হ্যাঁ ম্যাম।
0: তাহলে বলো তো দেখি, আমি এখনই বললাম শালক সংশ্লেষকে আলোক রাসায়নিক বিক্রিয়া বলা হয়। কেন শালক সংশ্লেষকে আলোক রাসায়নিক বিক্রিয়া বলা হয়?
2: শালক সংশ্লেষ বিক্রিয়াটি সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে সম্পন্ন হয়, তাই একে আলোক রাসায়নিক বিক্রিয়া বলে।
0: তাহলে তোমরা সবাই বুঝতে পারলে কেন শালক সংশ্লেষকে আলোক রাসায়নিক বিক্রিয়া বলা হয়? কারণ এটি সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে সম্পন্ন হয়। ক্লোরোফিল, সূর্যালোক, জল এবং কার্বন ডাইঅক্সাইড এই চারটি উপাদান ছাড়া শালক সংশ্লেষ কখনোই সম্ভব নয়, তাই একে কি বলা হয়? যেহেতু সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে সম্পন্ন হয়, তাই একে বলা হয় আলোক রাসায়নিক বিক্রিয়া। এরপরে আমাদের মনে প্রশ্ন আসবে, তাহলে শালক সংশ্লেষ কোথায় হয়? শালক সংশ্লেষ কোথায় হয়? সবুজ পাতাই হলো উদ্ভিদের প্রধান শালক সংশ্লেষকারী অঙ্গ। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম শালক সংশ্লেষ কোথায় হয়? উদ্ভিদের পাতায়। পাতার মেসোফিল কলায় উপস্থিত ক্লোরোপ্লাস্টের গ্রানা এবং স্ট্রোমা অঞ্চলে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়। কোথায় কোথায় বললাম? ক্লোরোপ্লাস্টের গ্রানা এবং স্ট্রোমা অঞ্চলে। ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে শালক সংশ্লেষের আলোক বিক্রিয়া হয় এবং ধাত্র অর্থাৎ স্ট্রোমাতে হয় অন্ধকার বিক্রিয়া। তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে শালক সংশ্লেষের আলোক বিক্রিয়া কোথায় হয় এবং অন্ধকার বিক্রিয়া কোথায় হয়। তাহলে আলোক বিক্রিয়া কোথায় হলো? ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে এবং অন্ধকার বিক্রিয়া হল ধাত্র অর্থাৎ স্ট্রোমাতে। তবে যে কোনো উদ্ভিদের সবুজ কোষ অর্থাৎ ক্লোরোপ্লাস্টযুক্ত কোষেই শালকসংশ্লেষ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। যেমন লাউ, কুমড়ো, পুঁইশাক বা অন্যান্য যে কোনো উন্নত উদ্ভিদের কচি শাখা প্রশাখায় শৈবালের কোষে ব্রায়োফাইটের লিঙ্গধর এবং টেইডোফাইটের লিঙ্গধর এবং রেণুধর উদ্ভিদে শালকসংশ্লেষ হয়। এছাড়াও অর্কিড ও কিছু উদ্ভিদের সবুজ মূলে হয়, ফুলের বৃতিতে এই শালকসংশ্লেষ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেমন রোডোসিউডোমোনাস, কিছু প্রাণী আছে যারাও শালকসংশ্লেষ করতে পারে যেমন ইউগ্লিনা, এগুলোতেও শালকসংশ্লেষ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এখান থেকে একটু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে কোন ব্যাকটেরিয়ায় শালকসংশ্লেষ প্রক্রিয়া সম্পূর্ণ হয় বা কোন কোন ব্যাকটেরিয়া শালকসংশ্লেষ করতে পারে। যেমন রোডোসিউডোমোনাস শালকসংশ্লেষ করতে পারে, তেমনি প্রশ্ন আসতে পারে কোন প্রাণী শালকসংশ্লেষ করতে পারে, কারণ আমরা কি জানি উদ্ভিদ শালকসংশ্লেষ করতে পারে। এবার প্রশ্ন আসতে পারে কোন প্রাণী শালকসংশ্লেষ করতে পারে, তাহলে আমরা কি উত্তর দেব, ইউগ্লিনা শালকসংশ্লেষ করতে পারে। এখানে আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যে আমি বললাম একটু আগেই যে পাতার মেসোফিল কলায় উপস্থিত ক্লোরোপ্লাস্টের গ্রানা এবং স্ট্রোমাতে শালকসংশ্লেষ সম্পূর্ণ হয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে মেসোফিল কলা কি? মেসোফিল কলা তাহলে আমরা কাকে বলবো? সমাঙ্ক পৃষ্ঠ ও বিষম পৃষ্ঠ পাতার ঊর্ধ্বত্বক ও নিম্নত্বকের মাঝে অবস্থিত সম বা বিষম কলা গঠন বিশিষ্ট ও অধিক ক্লোরোফিল যুক্ত কলাকে আমরা বলবো মেসোফিল কলা। এরপরে আমরা চলে যাব শালক সংশ্লেষের রাসায়নিক সমীকরণে। তোমরা প্রত্যেকেই তোমাদের বইতে দেখবে এই অধ্যায়ে শালক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ দেওয়া হয়েছে। কি দেওয়া রয়েছে? যে 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে 12 অণু জল যুক্ত হয়ে এবং আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে কি উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয়, মানে শর্করা জাতীয় খাদ্য। 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়, 6 অণু জল উৎপন্ন হয় এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে আমি কি বললাম যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জল সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে 1 অণু গ্লুকোজ, 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন করে। শালক সংশ্লেষের এই বিক্রিয়াটি কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টে ঘটে। এবার দেখো শালক সংশ্লেষের এই বিক্রিয়াটিতে আলোক শক্তি ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয়। এই বিক্রিয়ায় কি কি উপজাত পদার্থ উৎপন্ন হচ্ছে? তাহলে জল এবং অক্সিজেন, এবং আর কি উৎপন্ন হচ্ছে? উদ্ভিদের খাদ্য যেটা 1 অণু গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়ায় দেখতে পাবে যে পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যে কার্বন থাকে, আমি যখন বললাম যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড শালক সংশ্লেষের জন্য প্রয়োজন হয়, এই যে কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন সেটা কোথায় গিয়ে আবদ্ধ হয়? সেটা আবদ্ধ হয় গ্লুকোজে। তাহলে দীপ্ত এবার বলো শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কত অণু গ্লুকোজ উৎপন্ন হয়?
3: 1 অণু।
0: তাহলে আমরা কি জানলাম? যে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়। এবার দেখো গ্লুকোজের সংকেত কি? গ্লুকোজের সংকেত হলো C6H12O6, মানে এখানে কি কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। তাহলে এই যে শালক সংশ্লেষের যে গ্লুকোজের মধ্যে যে অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেনটা কোথা থেকে আসছে, মানে সেই অক্সিজেনের উৎস কি?
3: CO2।
0: তাহলে কি বললো দীপ্ত, যে শালক সংশ্লেষে গ্লুকোজের মধ্যে যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনের উৎস কি? CO2। তাহলে আমরা কি জানলাম? যে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয় এবং গ্লুকোজের মধ্যে যে কার্বনটা থাকে সেই কার্বনের যে অক্সিজেন, সেই অক্সিজেনের উৎস কি? CO2। এটা কিন্তু পরীক্ষায় আসে। এবার তোমাদের পরীক্ষায় আসতে পারে শালক সংশ্লেষের প্রধান বৈশিষ্ট্য কি, মানে এই যে আমরা শালক সংশ্লেষ পড়ছি তার কি কি বৈশিষ্ট্য। এবার আমি এতক্ষণ যা পড়ালাম সেখান থেকে কিন্তু তোমাদের বৈশিষ্ট্য তোমরা লিখতে পারবে, তোমাদের আলাদা করে কিন্তু পড়ার দরকার নেই। দেখো এতক্ষণ আমি কি পড়ালাম, যে শালক সংশ্লেষ সবুজ উদ্ভিদে ঘটে, রঞ্জকযুক্ত ব্যাকটেরিয়াতে ঘটে, আবার কিছু কিছু প্রাণীতেও শালক সংশ্লেষ হয় যেমন ইউগ্লিনাতে শালক সংশ্লেষ হয়। এবার তারপরে কি বলেছিলাম আমি, শালক সংশ্লেষ একটি উপচিতিমূলক প্রক্রিয়া। উপচিতিমূলক প্রক্রিয়া মানে যে প্রক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। যেহেতু শালক সংশ্লেষে প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাই শালক সংশ্লেষকে আমরা কি বলবো, একটি উপচিতিমূলক প্রক্রিয়া। আর কি বললাম, শালক সংশ্লেষ সৌরশক্তিকে শোষণ করে নিজ শক্তিতে রূপান্তরিত করে। কারণ শালক সংশ্লেষ কখনোই সূর্যালোক ছাড়া সম্ভব নয়, তাই শালক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি শোষণ করে শালক সংশ্লেষ কী করে, নিজ শক্তিতে রূপান্তরিত করে। এবং এই প্রক্রিয়ায় কী হয়, এই প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে শর্করার মধ্যে স্থায়ীভাবে আবদ্ধ হয়। মানে যেই সৌরশক্তি গাছ শোষণ করছে সেটাই রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে গ্লুকোজ বা শর্করার মধ্যে আবদ্ধ হচ্ছে। এবং এই প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় সেই অক্সিজেনই উদ্ভিদ পরিবেশে ত্যাগ করে, যেই অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। এর পরের টপিক হলো শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কী কী উপাদানের প্রয়োজন হয়, অর্থাৎ শালক সংশ্লেষ প্রক্রিয়া কী কী উপাদান ছাড়া কখনোই সম্ভব নয়। একটু আগে আমি বলেছি শালক সংশ্লেষ প্রক্রিয়া কয়টি উপাদানের দরকার। প্রধানত চারটি উপাদানের দরকার হয়। এক হলো আলো, দু নম্বর হলো জল, তিন নম্বর হলো কার্বন ডাই অক্সাইড এবং ক্লোরোফিল। তাহলে উদ্ভিদ তো নিজে থেকে আলো উৎপন্ন করতে পারে না, তাহলে উদ্ভিদের যে প্রয়োজনীয় আলো দরকার শালক সংশ্লেষের জন্য সেটা কে যোগান দেয় উদ্ভিদকে, সেটা যোগান দেয় সূর্য। অর্থাৎ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে প্রধান শক্তির উৎস সেটা হলো সূর্যালোক। এবার উপযুক্ত পরিমাণ কৃত্রিম আলোতেও শালক সংশ্লেষ প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে, কিন্তু কৃত্রিম আলোক শক্তি সূর্যালোকের শক্তি অপেক্ষা অনেক কম হয়। এবার শালক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের কী কী ভূমিকা। শালক সংশ্লেষ প্রক্রিয়ায় আলো দুরকম ভূমিকা পালন করে। যেমন আলো শোষণের পর ক্লোরোফিল জলকে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট করে এবং ফটোসিনথেটিক ফসফোরাইলেশন ঘটায়। আর কি করে, আর শালক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিলের শোষিত আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে এটিপি অণুর মধ্যে অস্থায়ীভাবে আবদ্ধ হয়। এটিপি অণুর মধ্যে আবদ্ধ রাসায়নিক শক্তি শালক সংশ্লেষের জন্য শক্তি যোগান দেয় এবং শর্করা জাতীয় খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে অবস্থান করে। এই সৌরশক্তি অজৈব ফসফেটকে যুক্ত করে এটিপিতে পরিণত হতে সাহায্য করে। এই যে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উচ্চ শক্তিসম্পন্ন ফসফেট যৌগ তৈরি হয়, এই প্রক্রিয়াকে আমরা একটা নামে অভিহিত করি, এটাকেই বলা হয় ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। এবার দেখো, যে কোনো সবুজ পাতাতেই সৌরশক্তির 83% পাতায় শোষিত হয়, 12% প্রতিফলিত হয় এবং 5% কি হয়, প্রতিসরিত হয়। পাতায় শোষিত মোট সৌরশক্তির মাত্র 0.5 থেকে 3.5% ক্লোরোফিল শোষণ করে। তোমরা বুঝতে পারলে তাহলে সূর্যালোকের মাত্র কতটুকু ক্লোরোফিল শোষণ করছে, 0.5 থেকে 3.5% ক্লোরোফিল শোষণ করছে। এবার তাহলে প্রথম উপাদান আমরা কি পড়লাম, আলো। নেক্সট কি আছে, জল, যা ছাড়া শালক সংশ্লেষ অসম্পূর্ণ। এবার কি জল শোষণ করে উদ্ভিদ, উদ্ভিদ সাধারণত কৈশিক জল, মাটির কৈশিক জল শোষণ করে। স্থলজ উদ্ভিদ মূলরোম দিয়ে মাটি থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণ করে। আবার জলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদের যেই অংশটা জলের মধ্যে নিমজ্জিত থাকে সেই দেহাংশ দিয়ে জল শোষণ করে। জল স্থলজ উদ্ভিদের জাইলেমে যায় এবং এরপরে জাইলেমের ভেতর দিয়ে পাতার শিরা উপশিরার মধ্য দিয়ে পাতার যে মেসোফিল কলা আছে সেখানে ছড়িয়ে পড়ে। এরপরে ব্যাপন প্রক্রিয়ায় কোষের ভেতরে যায় এবং পরে ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রবেশ করে। শালক সংশ্লেষে এক অণু গ্লুকোজ উৎপাদন করার জন্য 12 অণু জলের প্রয়োজন হয়। এই কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। শালক সংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ উৎপাদন করার জন্য 12 অণু জলের প্রয়োজন হয়। তাহলে এটা মনে রাখবে, শালক সংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ উৎপাদন করার জন্য কত অণু জলের প্রয়োজন হয়, 12 অণু জলের প্রয়োজন হয়। এবার আমি সোনামণিকে একটা জিনিস জিজ্ঞেস করব, বলতো আমি যে এই যে পড়াচ্ছি যে জল, তাহলে শালক সংশ্লেষের জন্য উদ্ভিদ মাটি থেকে কি জল শোষণ করে?
2: কৌশিক জল।
0: কৈশিক জল, কৌশিক নয়, কৈশিক জল শোষণ করে। তাহলে শালক সংশ্লেষের জন্য উদ্ভিদ মাটি থেকে কি জল শোষণ করে? কৈশিক জল শোষণ করে। এবার শালক সংশ্লেষে জলের কি ভূমিকা? সূর্যালোকের প্রভাবে যে সক্রিয় ক্লোরোফিল জলকে হাইড্রোজেন এবং অক্সিজেনে বিশ্লিষ্ট করে এবং জলের ইলেকট্রনকে সরিয়ে সক্রিয় ক্লোরোফিল গ্রহণ করে স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। অর্থাৎ শালক সংশ্লেষে বিজারিত এনএডিপিএইচ ও এইচ প্লাসের ইলেকট্রনের উৎস কি? উৎস হলো জল। এই এনএডিপিকে বিজারিত করে এনএডিপিএইচ ও এইচ প্লাস গঠিত হয়। এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস থেকে জলের হাইড্রোজেন অংশ উৎপন্ন শর্করার উপাদান হিসেবে আবদ্ধ হয়। তাহলে আমরা কি কি উপাদান পড়লাম? এক নম্বরে পড়লাম আলো, দু নম্বরে পড়লাম জল। এবার আর কি দরকার? দরকার কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের উৎস কি? কার্বন ডাইঅক্সাইডের উৎস হলো বায়ু থেকে যে কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় পত্ররন্ধ্র দিয়ে পাতার ভেতরে প্রবেশ করে এবং সেখান থেকে অন্তঃকোষীয় স্থানে ছড়িয়ে পড়ে, সেখান থেকে আবার ব্যাপন প্রক্রিয়ায় মেসোফিল কলার কোষে যায়। আমি একটু আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছি মেসোফিল কলা কি। পত্ররন্ধ্র ছাড়া কিউটিকলের মধ্য দিয়েও কার্বন ডাইঅক্সাইড পাতায় পৌঁছতে পারে। কিউটিকলের মধ্যে ঢোকার পরে কিউটিকুলীয় পদার্থে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হয় এবং ব্যাপন প্রক্রিয়ায় পাতার কোষের ভেতরে প্রবেশ করে। জলের মধ্যে যে সমস্ত উদ্ভিদ সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায়

0: উদ্ভিদ যে জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড আছে সেখান থেকে জলজ উদ্ভিদ পায়। এবার নেক্সট আমরা কি পড়ব, যে শালক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কি। কেন আমি বলছি যে শালক সংশ্লেষ এই উপাদানগুলো ছাড়া সম্ভব নয়। পাতার কোষের মধ্যে কোষে জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড মিশে কি তৈরি করে, কার্বনিক অ্যাসিড তৈরি করে। তাহলে জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড মিশে কি তৈরি করে পাতার কোষে, কার্বনিক অ্যাসিড বা H2CO3 তৈরি করে। সূর্যালোকের প্রভাবে এই কার্বনিক অ্যাসিড বিয়োজিত হয়ে আবার কি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড ও জল তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইডই শালক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে এর যে কার্বন অংশটি আছে, কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন অংশটি আছে সেটা কোথায় আবদ্ধ হয়, সেটা শর্করার মধ্যে আবদ্ধ হয়। আমি একটু আগে ওদের জিজ্ঞেস করেছিলাম যে গ্লুকোজের যে কার্বন সেই কার্বনের উৎস কি, সেই কার্বনের উৎস দেখো তাহলে কার্বন ডাইঅক্সাইড। কারণ কি, কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বন অংশটি কোথায় আবদ্ধ হচ্ছে, শর্করার মধ্যে আবদ্ধ হচ্ছে। শালক সংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ উৎপন্ন করার জন্য 6 অণু কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়। আমি একটু আগে বলেছিলাম যে এক অণু গ্লুকোজ উৎপন্ন করার জন্য কত অণু জলের প্রয়োজন হয়, 12 অণু জলের প্রয়োজন হয়। তেমনি কত অণু কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়, 6 অণু কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়। আর কি কি কি দরকার কার্বন শালক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য, ক্লোরোফিল দরকার। সেই ক্লোরোফিল কোথায় থাকে, সেই ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্টের মধ্যে। আরও কিছু কিছু রঞ্জক পদার্থ, আরও কিছু কিছু উপাদান দরকার শালক সংশ্লেষ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য, যেমন এডিপি। এডিপির পুরো নাম কি, অ্যাডিনোসিন ডাইফসফেট। দরকার এনএডিপি। এনএডিপির পুরো নাম কি, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। দরকার অজৈব ফসফেট, ফসফেটযুক্ত শর্করা, বিভিন্ন প্রকার উৎসেচক, ইলেকট্রন বাহক ইত্যাদি শালক সংশ্লেষের জন্য বিশেষ প্রয়োজন। এবার এই উপাদানগুলো কোথায় থাকে, কোথায় থাকে না, উদ্ভিদে ক্লোরোপ্লাস্টের মধ্যেই থাকে। তাহলে আমি কি বললাম যে শালক সংশ্লেষ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য 4টি উপাদান দরকার, সেগুলো হচ্ছে জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক এবং ক্লোরোফিল। এবার এই 4টি উপাদান ছাড়াও আরও কিছু কিছু উপাদান দরকার, যেমন এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট, এনএডিপি বা নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট, অজৈব ফসফেট, বিভিন্ন প্রকার উৎসেচক, ইলেকট্রন বাহক ইত্যাদি। এবার এরা কোথায় থাকে, এরা ক্লোরোফিলের মধ্যেই থাকে। তাহলে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কি কি উৎপন্ন হচ্ছে, গ্লুকোজ উৎপন্ন হচ্ছে এবং জল উৎপন্ন হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে। শালক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা আরেকটা নামে অভিহিত করি কি, জারণ বিজারণ প্রক্রিয়া। কেন শালক সংশ্লেষকে আমরা জারণ বিজারণ প্রক্রিয়া বলি, কারণ শালক সংশ্লেষ প্রক্রিয়ার আলোক দশায় জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে এবং আলোক নিরপেক্ষ দশায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে। এই জন্য শালক সংশ্লেষকে কি বলা হয়, জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো শালক সংশ্লেষকে কেন জারণ বিজারণ প্রক্রিয়া বলা হচ্ছে, কারণ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে। এবার সোনামণি বলো তো, শালক সংশ্লেষে আমি একটু আগে কি বলেছি যে শালক সংশ্লেষে উপজাত পদার্থ হিসেবে কি উৎপন্ন হয়, গ্লুকোজ তো উৎপন্ন হচ্ছে, এবার উপজাত পদার্থ হিসেবে কি উৎপন্ন হয়, জল এবং অক্সিজেন উৎপন্ন হয়। এই যে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে সেই অক্সিজেনটার উৎস কি,
1: জল বা H2O।
0: হ্যাঁ, শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে সেই অক্সিজেনের উৎস কি হচ্ছে, জল বা H2O। কারণ আমি কি বলেছি যে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড দরকার, জল দরকার, ক্লোরোফিল দরকার এবং সূর্যালোক দরকার। এই যে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে এটা কোথা থেকে আসছে, এটা আসছে জল বা H2O থেকে। আমি একটু আগে বললাম যে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে 4টি উপাদান দরকার আমরা পড়লাম, আলো দরকার, কার্বন ডাইঅক্সাইড দরকার, জল দরকার, ক্লোরোফিল দরকার এবং বিভিন্ন আরও আনুষাঙ্গিক উপাদান দরকার। এবার দেখো শালক সংশ্লেষে তাহলে একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কি, ক্লোরোফিল। ক্লোরোফিল কোথায় থাকে, ক্লোরোপ্লাস্টের মুখ্য রঞ্জক হলো ক্লোরোফিল। তোমরা জানো ক্লোরোফিল কত রকমের হয়, আমরা তো ছোটোবেলা থেকে শুধু ক্লোরোফিলই পড়েছি, কিন্তু জানো তোমরা ক্লোরোফিল কত রকমের হয়, ক্লোরোফিল 5 রকমের হয়, ক্লোরোফিল এ, বি, সি, ডি এবং ই। উন্নত উদ্ভিদ এবং শৈবালে

0: সাধারণত ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি থাকে। ক্লোরোফিল প্রধানত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম মৌল দ্বারা গঠিত। ক্লোরোফিল প্রধানত কী কী দ্বারা গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। তাহলে আমি যদি এবার দীপ্তকে প্রশ্ন করি যে তুমি বলো তো দেখি ক্লোরোফিলে কী ধাতু থাকে?
1: ম্যাগনেসিয়াম।
0: হ্যাঁ, ম্যাগনেসিয়াম থাকে। আর কী কী থাকে সোনামণি, আরেকটা বলো তো। ম্যাগনেসিয়াম ছাড়াও আমি আর কী বললাম?
2: কার্বন।
0: হ্যাঁ, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, ম্যাগনেসিয়াম থাকে। এই মৌলগুলো দ্বারা ক্লোরোফিল গঠিত হয়। এবার পাতায় সূর্যালোক শোষণ করার জন্য ক্লোরোফিল ছাড়াও কী কী থাকে? ক্যারোটিনয়েড এবং ফাইকোবিলিন, এই রঞ্জক থাকে। তাই ক্যারোটিনয়েড এবং ফাইকোবিলিনকে কী বলা হয় বলো তো? সাহায্যকারী রঞ্জক বলা হয়। তাহলে সাহায্যকারী রঞ্জক কাকে বলা হয়? ক্যারোটিনয়েড এবং ফাইকোবিলিনকে। সোনামণি বুঝতে পেরেছো কাকে বললাম সাহায্যকারী রঞ্জক? ক্যারোটিনয়েড এবং ফাইকোবিলিন। কেন এদেরকে সাহায্যকারী রঞ্জক বলছি আমরা? কারণ ক্লোরোফিল তো সূর্যালোক শোষণ করে। এবার ক্লোরোফিল ছাড়াও আর কারা শোষণ করতে সাহায্য করছে? ক্যারোটিনয়েড এবং ফাইকোবিলিন। তাই ক্যারোটিনয়েড এবং ফাইকোবিলিনকে আমরা কি বলছি? সাহায্যকারী রঞ্জক বলছি। বোঝা যাচ্ছে দীপ্ত? ক্যারোটিনয়েড রঞ্জক দু প্রকারের হয়, কমলা বর্ণের ক্যারোটিন এবং হলুদ বর্ণের জ্যান্থোফিল। এবার এরা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড পর্দার কোয়ান্টাজোম নামক দানার মধ্যে ক্লোরোফিল ও ক্যারোটিনয়েড অণু উপস্থিত থাকে। কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড পর্দার কোয়ান্টাজোম নামক দানায় ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড উপস্থিত থাকে। এবার ক্লোরোফিলের ভূমিকা কী? ক্লোরোফিল সালোক সংশ্লেষে কী ভূমিকা পালন করে? ক্লোরোফিল রঞ্জক সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত হয় এবং জলকে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে দেয়। ক্লোরোফিল কী করে? সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত হয় এবং জলকে হাইড্রোজেন ও হাইড্রক্সিল আয়নে ভেঙে দেয়। অর্থাৎ জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিসে ক্লোরোফিল সাহায্য করে। এবার সক্রিয় ক্লোরোফিল থেকে যে নির্গত হয় ইলেকট্রন, অর্থাৎ সক্রিয় ক্লোরোফিল থেকে যে ইলেকট্রন নির্গত হয় সেটা কি করে? আলোক রাসায়নিক পদ্ধতিতে এটিপি উৎপন্ন করে। এই তো গেল ক্লোরোফিলের ভূমিকা। তাহলে আমি একটু আগে বললাম যে সাহায্যকারী রঞ্জক কী কী? ক্যারোটিনয়েড এবং ফাইকোবিলিন। এবার ক্যারোটিনয়েড কী করে? ক্যারোটিনয়েড যে জ্যান্থোফিল রঞ্জক আছে সেটা তীব্র সূর্যালোকের আলোক দ্বারা ক্লোরোপ্লাস্টের ক্ষতি হওয়াকে প্রতিরোধ করে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা ক্যারোটিনয়েডের ভূমিকা কত বড়। ক্যারোটিনয়েডের জ্যান্থোফিল রঞ্জক কী করছে? ক্লোরোপ্লাস্টের যে এই যে সূর্যালোকের যে তীব্রতা সেখান থেকে ক্লোরোপ্লাস্টের ক্ষতি হওয়াকে প্রতিরোধ করছে। আর ফাইকোবিলিন কী করছে? ফাইকোবিলিন হলুদ ও কমলা রঙের আলো শোষণ করে তা ক্লোরোফিলে স্থানান্তরিত করে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই দুটো রঞ্জকের ভূমিকা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমি একটু আগে একটা টার্ম ইউজ করেছি যে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড পর্দার কোয়ান্টাজোম নামক দানায় ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড থাকে। এই জানো তো তোমরা এই কোয়ান্টাজোমকে কি বলা হয়? এই কোয়ান্টাজোমকে বলে সালোক সংশ্লেষের একক। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে সালোক সংশ্লেষের একক কি, সোনামণি বলতে পারবে যে সালোক সংশ্লেষের একক কি?
2: হ্যাঁ ম্যাম, কোয়ান্টাজোম।
0: হ্যাঁ, কোয়ান্টাজোম। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সালোক সংশ্লেষের একক কি, আমরা কি বলবো? কোয়ান্টাজোম। এবং এই কোয়ান্টাজোমে কি থাকে? কোয়ান্টাজোমে ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড অণু উপস্থিত থাকে। এবার আমরা যে পড়ছি যে ক্লোরোফিল সূর্যালোক শোষণ করে, এই এবং একটা যন্ত্র আছে যার দ্বারা এই শোষণ বর্ণালী আমরা মাপতে পারি, সেই যন্ত্রটার নাম কি? স্পেকট্রোফটোমিটার। কি দ্বারা মাপতে পারি আমরা? স্পেকট্রোফটোমিটার। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সালোক সংশ্লেষ কার্য বর্ণালী বলতে কি বোঝো? দৃশ্যমান আলোক বর্ণালীর কমলা, লাল এবং বেগুনি নীল বর্ণের আলোতে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সব থেকে বেশি সক্রিয় হয়। তাই আলোক বর্ণালীর এই অংশকে কি বলা হয়? সালোক সংশ্লেষ কার্য বর্ণালী। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে সালোক সংশ্লেষ কার্য বর্ণালী বলতে কি বোঝো? দৃশ্যমান আলোক বর্ণালীর কমলা, লাল এবং বেগুনি নীল আলোতে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সব থেকে বেশি পরিমাণে সক্রিয় হয়। তাই আলোক বর্ণালীর এই অংশকে আমরা কি বলবো? সালোক সংশ্লেষীয় কার্য বর্ণালী। এবার আমরা দেখব শালক সংশ্লেষ পদ্ধতি। এবার আমরা কি বুঝব, যে শালক সংশ্লেষ পদ্ধতি মানে শালক সংশ্লেষ প্রক্রিয়াটি কটি ধাপে সম্পূর্ণ হয় বা কিভাবে সম্পূর্ণ হয় এটা দেখব। এটা করার আগে আমি সোনামণিকে আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করব, যে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় আমি একটু আগে বলেছি যে শালক সংশ্লেষ প্রক্রিয়াকে কি বলা হয়, জারণ বীজানন প্রক্রিয়া। কারণ কেন, যে একটা শালক সংশ্লেষ প্রক্রিয়া একটা জিনিস জারিত হয় এবং আরেকটা জিনিস বিজারিত হয়। সোনামণি বলো তো, শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন উপাদান জারিত হয়?
2: জল।
0: হ্যাঁ, বা মনে আছে তোমার, শালক সংশ্লেষ প্রক্রিয়ায় তাহলে কি উপাদান জারিত হচ্ছে? জল জারিত হচ্ছে। এবং কি বিজারিত হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড বিজারিত হচ্ছে। তাই শালক সংশ্লেষকে আমরা কি বলছি? জারণ বিজারণ প্রক্রিয়া। এবার শালক সংশ্লেষ আমরা কি দেখব, যে শালক সংশ্লেষ পদ্ধতি বা শালক সংশ্লেষ কিভাবে সম্পূর্ণ হচ্ছে। শালক সংশ্লেষ প্রক্রিয়া দুটি ধাপে সম্পূর্ণ হয়, একটা হচ্ছে আলোক বিক্রিয়া, আরেকটি হচ্ছে আলোক নিরপেক্ষ বিক্রিয়া বা কার্বন বিক্রিয়া। তাহলে শালক সংশ্লেষ প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হয়, যে দুটি ধাপে সম্পূর্ণ হয়, একটা হচ্ছে আলোক বিক্রিয়া এবং আরেকটি হচ্ছে কি আলোক নিরপেক্ষ বা কার্বন বিক্রিয়া। এবার তাহলে আমরা জানি যে আলোক বিক্রিয়া কোনটি। আলোক বিক্রিয়া হলো শালক সংশ্লেষের যেই প্রক্রিয়াটি আলোর উপস্থিতিতে সম্পূর্ণ হয়। কিসের সম্পূর্ণ হয়? আলোর উপস্থিতিতে সম্পূর্ণ হয়। এবং এটি কি, এটি শালক সংশ্লেষের প্রথম দশা। এই দশাটি শালক সংশ্লেষের উপস্থিতি ছাড়া কখনোই সম্ভব নয়। তাহলে শালক সংশ্লেষে আলোক বিক্রিয়াটি কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে। কোথায়? ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে। এবং এর জন্য তো আমরা জানি, আমি অনেকবার করে বললাম যে শালক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কোন উপাদানগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেগুলো ছাড়া প্রয়োজনীয় উপাদান কোনগুলো, যা ছাড়া শালক সংশ্লেষ কখনোই সম্ভব নয়। সূর্যালোক, জল, ক্লোরোফিল, তারপরে আর কি আছে, কার্বন ডাইঅক্সাইড। আর কি কি দরকার? যে NADP দরকার, ADP দরকার। আমরা আজকের এই মজার শেখা আমি এখানেই শেষ করছি। এর পরের দিন আমরা শালক সংশ্লেষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমরা খুব ভালো করে পড়াশুনো করো, তোমাদের ভবিষ্যৎ জীবন খুব ভালো হোক।
1: শেষ হলো বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে শুনলেন নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, পাঠ্য বিষয় ছিল জীবন বিজ্ঞান, পাঠদান করলেন খোগমালী হাইস্কুলের শিক্ষিকা চন্দ্রিমা ঘোষ এবং অংশগ্রহণে ছাত্রছাত্রীরা দীপ্ত সরকার এবং সোনামণি সাহা। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 kHz প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু করছি কথায় সুরে। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি 711 kHz প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। তীব্র সূর্যের তাপে মানুষ, গাছপালা, পশু পাখি সবাই হাঁসফাঁস করছে। প্রতিদিনের থেকে প্রতিদিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই গরমে প্রয়োজন ছাড়া দুপুরের দিকে ঘর থেকে না বেরোনোই শ্রেয়। বার হলেও ছাতা মাথায় দিয়ে চলা অত্যন্ত জরুরি। এই সময় বিশেষ নজর রাখতে হবে বাড়ির শিশু এবং বৃদ্ধদের প্রতি, কারণ এদের রোগ প্রতিরোধক ক্ষমতা খুব কম থাকে। প্রচুর পরিমাণে স্বাভাবিক তাপমাত্রার জল পান করুন, এড়িয়ে চলুন জাঙ্ক ফুড, স্বাভাবিক প্রাকৃতিক পদ্ধতিতে সুস্থ রাখার এবং থাকার চেষ্টা করুন। এই সময় ডেঙ্গু, ম্যালেরিয়া এসব রোগের প্রকোপ বৃদ্ধি পায়, তাই সচেতন থাকুন, অপরকে সচেতন করুন। প্রতিদিনের মতো আজও কথায় সুরে শুরু করব বাংলা ছায়াছবির গানের সাথে। প্রথম গানটি শুনব অনুসন্ধান ছায়াছবি থেকে, শিল্পে লতা মঙ্গেশকর।

আরে সাজো তো ঝুমুর দেখি লব বধু সাজে, সাজো তো ঝুমুর দেখি লব বধু সাজে, বানর বানর হাত ধরে চলো দেখি লাজে, আরে গলে লাগ যা গলে লাগ যা গলে লেগে যা, মালুকের লাজ দেখে যা ঝুমুরের লাজ দেখে যা, তকদুম তকদুম তকদুম আরে লাজ দেখে যা, লাগাবুম লাগবুম লাগবুম লাগবুম লাজ দেখে যা, মালুকের লাজ দেখে যা ঝুমুরের লাজ দেখে যা, হেই হেই হেই হেই হেই হেই হেই হেই হেই লাজ বেটা হেই হেই হেই হেই হেই আমার ঝুমুর লাচে যখন হীরে মানিক ধরে, আমার ঝুমুর লাচে যখন হীরে মানিক ঝরে, প্রডিউসারের ভিড় লেগে যায় কেটলে বারতরে, আগাম রেখে যা আগাম রেখে যা অ্যাডভান্স দেখে যা, মালুকের লাচ দেখে যা ঝুমুরের লাচ দেখে যা, তকদুম তকদুম তকদুম আরে লাচ দেখে যা, লাগাবুম লাগবুম লাগবুম লাগবুম।

0: वाह वाह वाह।
1: अरे हाँ मर झूमर वाले हम किसी से कम नहीं। हाँ मर झूमर वाले हम किसी से कम नहीं। वो थैला गे हेलन किम्मा हेमा मालिनी। अरे हाँ मर झूमर वाले हम किसी से कम नहीं। वो थैला गे हेलन किम्मा हेमा मालिनी। अरे मजा चखे जा मजा चखे जा मजा चखे जा। मालूम तेरे लाज देखे जा जुमूर तेरे लाज देखे जा। तक तुम तक तुम तक तुम अरे लाज देखे जा। तक तुम तक तुम तक तुम।
2: সুর থেকে ফিরব কথায়, জেনে নেব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশ কয়েকটি জায়গায়। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সিকিমের বেশিরভাগ জায়গাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতেও। শুনলাম আবহাওয়ার খবর, ফিরে যাই আবার সুরের জগতে। শিল্পে আশা ভোসলে, ছায়াছবি প্রিয়শ্রী।

0: কিশোর কুমারের কণ্ঠে মাদার ছায়াছবির গান।
1: আহা।

0: কথায় শুরুতে এবার পালা বিজ্ঞাপন বিরতির, তারপর ফিরে আসব হিন্দি ছায়াছবির গানের ডালে নিয়ে।
1: উপভোক্তাওঁ তক পৌঁছনে কা সুলভ অর সস্তা মাধ্যম হ্যায় আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্রোঁ সে কিজিয়ে আপনে উৎপাদোঁ অর সেবাওঁ কা প্রচার বিজ্ঞাপনোঁ কে মাধ্যম সে।
1: লোকাল অর রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আব ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনোঁ কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 8700014242।
2: নম্বর এক বার ফির নোট করে 8700014242।
3: ওয়েবস পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন, স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন, একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন, ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়।

0: বুক এবং পিডিএফ ভিউয়ার প্ল্যাটফর্মে সরাসরি ইবুক ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
1: কথায় সুরেতে এখন শুনব হিন্দি ছায়াছবির গান, আহিস্তা আহিস্তা ছায়াছবির গান, শিল্পে কুনাল গাঞ্জাওয়ালা।

এই সুরের সাথে নিয়ে আজকের মতো এখানে এতে টানছি কথায় সুরে। কথায় সুরে শুনবেন আবার আগামীকাল ঠিক একই সময় অর্থাৎ বেলা 12টায় আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন 711 kHz প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু করছি মহিলা মজলিশ।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিশ। শিশুরা আমাদের ভবিষ্যৎ, তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজন নিরাপদ, স্নেহময় এবং সম্মানজনক পরিবেশ। রাগ বা আক্রমণাত্মক আচরণের শিকার হলে শিশুরা অনেক সময় নিজেদের কষ্টের কথা প্রকাশ করতে পারে না। তাই অভিভাবক, শিক্ষক এবং সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব হল শিশুদের কথা মন দিয়ে শোনা, তাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া। আজকের আলোচনার বিষয় হল ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ অ্যাগ্রেশন, এই বিষয়টিকে নিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানের নাম রাগের শিকার নিষ্পাপ শিশু। আমাদের আসরে আজ উপস্থিত রয়েছেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি অর্থাৎ সিডব্লিউসির প্রাক্তন চেয়ারপারসন মান্না মুখার্জি। মান্নাবাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের মহিলা মজলিশের আসরে।
1: নমস্কার।
0: এবং আজকের আলোচনার মাঝে আমরা কথা বলেছিলাম শিলিগুড়ি হসপিটালে কর্মরতা বয়ঃসন্ধিকালীন পরামর্শদাতা অর্থাৎ অ্যাডোলেসেন্ট কাউন্সিলর পিয়ালি পৈরার সঙ্গে। মান্নাবাবুর কাছে আমার আজকের প্রথম প্রশ্ন, যে শিশুদের ক্ষেত্রে অ্যাগ্রেশন বলতে ঠিক কি বোঝায়?
1: হ্যাঁ, শিশুদের ক্ষেত্রে অ্যাগ্রেশন বা সহিংসতা মূলত বলতে গেলে, আমি একটু পিছিয়ে গিয়ে সেটা বলি, মাতৃ গর্ভাবস্থায় ভ্রূণ থেকেই সহিংসতা শুরু হয়। কারণ অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে সাংসারিক বিবাদের ক্ষেত্রে স্বামী স্ত্রী বা তার শ্বশুরবাড়ির পরিস্থিতিতে অনেক সময়তে সে ভ্রূণ হত্যা বা তার অ্যাবর্শন, এই সব ঘটনা ঘটে। সুতরাং বলা যেতে পারে যে শিশু জন্মাবার আগে থেকেই কিন্তু এই অ্যাগ্রেশনের শিকার তার ভ্রূণ বা শিশুর ক্ষেত্রে হতে পারে।
0: বেশ, বর্তমানে শিশুদের বিরুদ্ধে কি ধরনের আগ্রাসন বা নির্যাতনের ঘটনা বেশি দেখা যাচ্ছে?
1: এবারে প্রথমে বলি যে শিশু কারা। আমরা সাধারণত ধরে নিই যে 18 বছরের নিচে শিশু, অর্থাৎ জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী বলা হয়েছে যে 18 বছরের নিচে যারা আছে তারাই হলো শিশু, এবং তারাই হলো বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছে আজকের সমাজে। কি সহিংসতার শিকার হচ্ছে? তারা প্রথমে পরিবারে যে সহিংসতার শিকার হচ্ছে পারিবারিকভাবে, সেটা হলো শারীরিকভাবে হচ্ছে, তারপরে তার মানসিকভাবে হচ্ছে, স্কুলে যখন যাচ্ছে শিক্ষা জগতে তার সহিংসতার শিকার হচ্ছে, এছাড়া যৌন হয়রানি হচ্ছে, তারপরে সামাজিক ক্ষেত্রে বিভিন্ন রকম সহিংসতার শিকার হচ্ছে। এই বিভিন্ন ফর্মে বা বিভিন্ন ধরনের শিশুরা সহিংসতার শিকার হচ্ছে। বর্তমানে শিশুদের বিরুদ্ধে কিছু কিছু সহিংসতার ঘটনা আমরা আগেও দেখেছি এবং বর্তমানেও দেখছি। কি ঘটনা হচ্ছে? যে স্বামী স্ত্রীর বিবাদের ক্ষেত্রে পারিবারিকভাবে, শারীরিকভাবে সহিংসতার শিকার হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে হয়তো বাবার ইচ্ছা ছিল যে আমার প্রথম সন্তান ছেলে হবে, সেক্ষেত্রে দেখা গেল যে তার সন্তান মেয়ে হয়েছে, সেক্ষেত্রে মেয়ের উপরে বিভিন্ন রকমভাবে শারীরিক একটা অত্যাচার, মারধর এসব হয়, এবং তাকে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বা চিকিৎসার ক্ষেত্রে একটা গাফিলতি দেখা যেতে পারে, এটাও একটা সহিংসতার শিকার। তারপরে মানসিকভাবে সহিংসতার শিকার হয়, অর্থাৎ তাকে বকাবকি করা, তাকে বিভিন্ন রকমভাবে মানসিকভাবে তাকে টর্চার করা, অন্য বাচ্চাকে তার সামনে আদর করা বা কোনো ছেলে বাচ্চাকে আদর করা, তাকে অতটা আদর না করা, বা তাকে হয়তো দেখা যাচ্ছে যে কোনো জিনিস কিনে দিচ্ছে, খেলনা জিনিস কিনে দিচ্ছে অন্য বাচ্চাকে, তাকে হয়তো সেই পরিবেশ দিচ্ছে না বা খেলনার জিনিসপত্র তাকে দিচ্ছে না, এ ধরনের একটা মানসিক একটা সহিংসতার একটা শিকার হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যৌন সহিংসতা বা যৌন নির্যাতন, শোষণ বা অনুপযুক্ত আচরণ, যেটা পক্সো অ্যাক্ট প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স, এটা 2012 সালের একটা আইন হয়েছিল, যে যৌন হয়রানি বা যৌন সহিংসতা হলে পরে তার আইনত ব্যবস্থা আছে। অর্থনৈতিক শোষণ, বাচ্চাকে বিভিন্ন কাজে নিযুক্ত করা, শ্রমে নিযুক্ত করা, শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করা, যাকে চাইল্ড লেবার বলে, এটা ১৯৮৬ সালের আইন, যেটা পরবর্তীকালে চাইল্ড লেবার অ্যান্ড অ্যাডলেশন প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট হয়েছে, করে সেগুলোকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে। শিক্ষাগত সহিংসতা, বিদ্যালয়ে বৈষম্য, শিক্ষা থেকে বঞ্চিত করা বা শিক্ষাক্ষেত্রে তাকে অন্য সহপাঠীরা তাকে অন্য রকমভাবে আচরণ করা, যদি কোনো ছেলে যদি মেয়েলিভাবে যদি আচরণ করে তাহলে পর তাকে সেভাবে ট্রিট করা বা তাকে অন্যরকম ব্যবহার করা বা পড়াশোনায় সে অমনোযোগী হলে পরে তাকে বকাবকি করা, বিভিন্ন ধরনের টর্চার স্কুলে শুরু হয়। অর্থাৎ যে ভালো পড়াশোনা করছে বা যারা ভালো পরিবার থেকে আসছে তাদেরকে বেশি সমাদর করা, এইগুলো থাকলো শিক্ষাক্ষেত্রে। এবং সামাজিক সহিংসতা দেখা যায়, যেগুলো বাল্যবিবাহ, লিঙ্গভিত্তিক বৈষম্য, সমাজে অবহেলা, এক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার ছোট বয়সে তাকে বিয়ে দিয়ে দেওয়া, এটা প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট ২০০৬ সালে এর আইন হয়েছে, আইন করে এগুলো বন্ধ করার জন্য চেষ্টা করা হয়েছে।
0: আচ্ছা, পরিবারের ঝগড়া, রাগারাগি বা হিংসাত্মক পরিবেশ শিশুদের মনে বিরাট বড় একটা প্রভাব ফেলে। বেশিরভাগ সময়তেই আমরা সেটা বুঝে উঠতে পারি না, আমরা ঘরোয়া বিভিন্ন ঝামেলা বা কথা কাটাকাটি শিশুদের সামনেই করে থাকি, রাগের প্রকাশও তাদের সামনে হয়ে যায়। তো এই যে এটার একটা প্রভাব পড়ে, সেটা কি?
1: হ্যাঁ, দেখা গিয়েছে যে পরিবারের ঝগড়া, রাগারাগি বা হিংসাত্মক পরিবেশের জন্য শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শারীরিকভাবে এবং মানসিকভাবে, কারণ তার স্বাভাবিকভাবে বেড়ে ওঠার যে পরিবেশ এবং বাড়িতে শিক্ষা অর্জনের যে পরিবেশ এবং সোশ্যালাইজেশন, সামাজিক আচরণ, এইগুলো সঠিক এজ রেসপেক্টে অর্থাৎ বয়স অনুপাতিকভাবে সেগুলো বেড়ে উঠতে পারে না বা সেগুলো তার মধ্যে ডেভেলপ হয় না। এক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রী বা বাড়িতে বিভিন্ন পরিবারের সদস্যদের জন্য রাগারাগির ফলে শিশুর শারীরিকভাবে এবং মানসিকভাবে নানা রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে থাকে।
0: আগ্রাসনের শিকার একজন শিশুর আচরণে অনেক পরিবর্তন দেখা যায়। প্রথমে হয়তো এই পরিবর্তন শুরু হয় খুব ছোট থেকে, তারপরে এটা বেড়ে যায়। তো সেগুলি কি কি?
1: শিশুরা যখন সহিংসতা বা আগ্রাসনের যখন শিকার হয়, হিংসার যখন শিকার হয়, তখন শিশুর মধ্যে শারীরিক এবং মানসিকভাবে অনেক রকম পরিবর্তন দেখা দেয়। তার পড়াশোনার ক্ষেত্রে একটা গ্যাপ দেখা যায়, পড়াশোনায় অমনোযোগী হয়, হয়তো চুপচাপ বসে আছে বা কিছু চিন্তা করছে বা হয়তো রাগ, সেও প্রচণ্ড রেগে যাচ্ছে বা প্রচণ্ড জেদের শিকার হচ্ছে বা জেদ হচ্ছে তার মধ্যে, যেটা করা উচিত নয় সেটা করছে, তর্কে জড়িয়ে পড়ছে, এ ধরনের পরিবারগতভাবে শিশুরা আগ্রাসনের শিকার হচ্ছে। এবং দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কী করছে, অনেক ক্ষেত্রে তারা বাড়ি থেকে চলে যাচ্ছে বা হয়তো কাউকে, স্কুলের কোনো ছাত্রকে মারধর করছে বা স্কুলে গিয়ে মারপিট করছে বা না বলে কোনো কিছু অন্যায় করার চেষ্টা করছে, অপরাধ প্রবণতার দিকে এগিয়ে যাচ্ছে।
0: আচ্ছা, এবার আমি একটু সাইবার বুলিং এই বিষয়টিতে আসব। এটির শিকার যদি কোনো শিশুরা হয় তাহলে কি ধরনের মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে? এবং সেক্ষেত্রে অবশ্যই যেটা বলার রয়েছে সেটা হলো যে সোশ্যাল মিডিয়া, অনলাইন গেম বা যে কোনো সহিংস কন্টেন্ট শিশুদের আচরণে তো একটা আগ্রাসী মনোভাব বা প্রবণতা বাড়াতেই পারে, কি মনে হয় আপনার?
1: হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যুগে দেখা গিয়েছে যে সাইবার বুলিং আজকের দিনে একটি বড় ঘটনা। অনলাইনের একটি ভালো দিকও আছে আবার একটি খারাপ দিকও আছে। ভালো দিক হলো তারা অনলাইনের মাধ্যমে পড়াশোনা করতে পারছে, কিন্তু অনলাইনে যখন তারা ব্রাউজিং করছে তখন দেখা যাচ্ছে অনিচ্ছাকৃত কিছু সাইট তার সামনে আসছে, যেগুলো মাধ্যমে সে একটা বিপদে পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকছে বা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে।
0: আচ্ছা, এখন আমরা একটু শুনে নেব মনোরোগ বিশেষজ্ঞ পিয়ালি পৈরা কি কি বলছেন এই বিষয়টির উপর। ডাক্তারবাবুকে আমরা জিজ্ঞেস করেছিলাম, শুধু মারধর নয়, চিৎকার, অপমান, ভয় দেখানো, অবহেলা, এইগুলিও তো মানসিক নির্যাতন এবং অ্যাগ্রেশনের মধ্যেই পড়ে। তো শুনে নেব কি বললেন তিনি।
2: দেখুন, আমরা যখন একটা বাচ্চাকে মারধর করি, বকা দিই, চিৎকার করি, ইনসাল্ট করি, তখন সেই মুহূর্তে বাবা মা হয়তো মনে করে আমি শিশুর ভালোর জন্যই করছি, কিন্তু ধীরে ধীরে যখন তারা বুঝতে পারেন তখন আর তাদের হাতে কিছু থাকে না। হ্যাঁ, এবং পরে তখন কাউন্সিলিং প্রফেশনালের কাছে নিয়ে আসেন এবং ধীরে ধীরে নিজেদের আচরণগত পরিবর্তন করার চেষ্টা করেন। হ্যাঁ, এবং তারা কোঅপারেশন করেন, তারা নিজেদের ভুল বুঝতে পারেন, কিন্তু সেই সময় শিশুকে সামলানো মুশকিল হয়ে যায় আর কি। শিশু তো তখন থাকে না, শিশু তখন ধীরে ধীরে বড় হতে থাকে, কিশোর কিশোরীতে পরিণত হতে থাকে, সেই সময় তাদের সামলানো মুশকিল হয়ে যায়। তখন বাবা মারা নিজেদের সামলে নিতে পারে ম্যাচিউরিটির জন্য, কিন্তু তারাও মানে পারে না। সেই সময় অত্যন্ত ধৈর্য সহকারে তাদের সাথে বিনয়ে এবং আদর ভালোবাসা দিয়ে তাদের আচরণটাকে তৈরি করতে হবে। বাবা মার মধ্যে, বিশেষ করে মায়েদের, প্রচণ্ড ধৈর্য সহকারে তাদের আচরণ চেঞ্জ করতে হবে, তাদের সাপোর্ট করতে হবে। কোনো আচরণ খারাপ লাগলে, আপনার রেগে গেলে হবে না, এই সহযোগিতা প্রয়োজন। হয়তো স্কুলে গিয়ে কোনো খারাপ আচরণের জন্য বাবা মাকে নালিশ জানানো হলো, সেক্ষেত্রে বাবা মা এসে এই আচরণটার সমস্যা তো মেন বাড়ি থেকেই হয়েছে, এবার তারা যদি আবার সেই বকাবকি করে তাহলে কিন্তু একই প্রবলেম থেকে যাবে। তাই জন্য বোঝাতে হবে এবং তাদের যে সমস্যাটা, কী ভুল করেছে, তাদের আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এবং তাদের সংশোধনমূলক আচরণের ওপর জোর দেওয়া এবং তাদের বোঝানো, এই কাজটা কিন্তু আমার বাড়ির ফ্যামিলির সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন।
0: আগ্রাসন বা রাগের প্রভাব কীরকমভাবে একজন শিশুর চারিত্রিক বৈশিষ্ট্যে পরিবর্তন আনতে পারে, এই বিষয়টি নিয়েও আমরা জানতে চেয়েছিলাম তার কাছে। শুনি তবে।
2: একটা শিশুকে যদি অনবরত মারধর, চিৎকার, তাকে বিভিন্ন কারণে অপমান, ভয় দেখানো যায় সব বিষয়ে, তাকে অবহেলা, ডোন্ট কেয়ার একটা আচরণ থাকে, এবং বিভিন্ন কারণে তার উপরে যদি একটা মানসিক নির্যাতন করা হয়, ধীরে ধীরে তার আচরণগত পরিবর্তন হতে থাকে। ছোটোবেলায় তা প্রকাশ না পেলেও যখন বড় হতে থাকে, বিশেষ করে অ্যাডোলেসেন্স পিরিয়ডে, 10 to 19 ইয়ার্সে যখন আমাদের হরমোনাল চেঞ্জগুলো আসে, তখন এই বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। প্রথমে বলা যেতে পারে আক্রমণাত্মক একটা স্বভাব হয়ে যায়। কোনো একটা বাচ্চা যদি মানসিক চাপের মধ্যে থাকে, সে জেদি, বদমেজাজি এবং মারমুখী আচরণের সম্মুখীন হতে পারে। হ্যাঁ, কোনো একটা বাচ্চা দীর্ঘদিন ধরে ভয় ও আতঙ্কের মধ্যে থাকার ফলে শিশুটি মানে ভীতু স্বভাবে হতে পারে এবং অল্পতেই, কোনো কারণেই অল্পতেই ঘাবড়ে যেতে পারে। তারপর আত্মবিশ্বাসের অভাব দেখা যায়, যেরকম অপমান এবং ছোট যখন আমরা বিভিন্ন কারণে বাচ্চাকে করি না, তখন তার মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব দেখা যায় এবং ছোটোবেলায় ওটা প্রকাশ না পেলেও যখন ধীরে ধীরে বড় হয় তখন কিন্তু এটা প্রকাশ পায়, আত্মবিশ্বাসের অভাব, কারোর সাথে কথা বলতে ভয় পাওয়া, হ্যাঁ, স্টেজে দাঁড়িয়ে কোনো কথা বলা, তারপর গ্রুপ ডিসকাশনগুলোতে পার্টিসিপেট না করা এবং সব কিছুতে নিজেকে মূল্যহীন মনে করে আর কি। তারপর ইন্ট্রোভার্ট হয়ে যেতে থাকে, হ্যাঁ, সোশ্যালাইজেশন কম হয়, মানে সমাজ থেকে ধীরে ধীরে না নিজেকে দূরিয়ে সরিয়ে নেয় এবং নিজেকে গুটিয়ে রাখতে থাকে এবং অন্যদের সাথে মিশতে প্রচণ্ডভাবে ভয় পায়। সেক্ষেত্রে শিক্ষা জীবনের কিন্তু একটা বিশাল প্রভাব দেখা যায় তখন বাচ্চাদের মধ্যে, যেরকম মনোযোগের অভাব, একাডেমিক পারফরমেন্স ধীরে ধীরে লো হয়ে যাওয়া। হ্যাঁ, এবং সেক্ষেত্রে যখন আমি স্কুলের পারফরমেন্স খারাপ হচ্ছে তখন বারবার গার্জেন কল হতে পারে, বাবা মার প্রতি নালিশ যেতে পারে বাবা মার কাছে, তখন কিন্তু আবার সেই বাচ্চার উপরে নির্যাতন করা হয়, তাই না? সুতরাং ছোটোবেলা থেকে আমাদের কিন্তু এই ব্যাপারগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও সবথেকে বেশি যেটা দেখা যায়, মানে এগুলো তো আমরা বাহ্যিক পরিবর্তনগুলো দেখি, শারীরিক পরিবর্তনও হয়, যেরকম মাথা ব্যথা, পেট ব্যথা, ঘুমের সমস্যা, হ্যাঁ, এগুলো মাঝে মাঝে বলবে যে আমার মাথা ব্যথা করছে, কোনো স্ট্রেস নিতে পারে না, হ্যাঁ পেটের সমস্যা হয়, তারপর এক্সাম ফোবিয়া, পরীক্ষার আগে বা পড়তে যাওয়ার আগে, কোনো ফাংশানের আগে, কারোর সাথে কথা বলার আগে বমি করে দেওয়া, হ্যাঁ এগুলো হতে পারে, বিভিন্ন শারীরিক সমস্যা হয়। তাই সঠিক এবং মানসিক বিকাশের জন্য আমাদের নিরাপদ এবং ভালোবাসাপূর্ণ, সঠিক উৎসাহপূর্ণ পরিবেশ প্রচণ্ডভাবে প্রয়োজন। সেক্ষেত্রে যেরকম আমাদের ফ্যামিলির, পরিবারের সহযোগিতা প্রয়োজন, সাথে সাথে স্কুলের সহযোগিতাও কিন্তু খুব প্রয়োজন।
0: পরিবার এবং স্কুলের ভূমিকা কি রয়েছে এই সমস্ত ক্ষেত্রে? শিশুদেরকে তারা এই সময়ে কিভাবে পরিচালনা করবে বা শিশুদেরকে কিভাবে বোঝাবে, সেটা শুনতে চেয়েছিলাম ওনার কাছে।
2: এই ক্ষেত্রে কিন্তু স্কুলগুলোর ভূমিকাও বিশাল। হ্যাঁ, স্কুলগুলো ফ্যামিলির সাথে সাথে, আমরা মোটামুটি স্কুলে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কাটাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কুলগুলোর ভূমিকাও, শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা বিশাল গুরুত্বপূর্ণ। যেমন স্কুলে একটা ভীতিহীন পরিবেশ তৈরি করা, মানে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যাতে বাচ্চারা ভয় না পায়, মানে বন্ধুর মতন মেশে, হ্যাঁ, এবং বুলিং প্রতিরোধ করা, মানে শ্রেণীকক্ষে বা খেলার মাঠে কোনো ধরনের বুলিং, বাচ্চাটাকে উত্তপ্ত করা, মানসিক নির্যাতন যাতে কেউ না করে সেই দিকটা খেয়াল রাখা, ভুল করার স্বাধীনতা, ভুল উত্তরের জন্য মালা বকাবকি করা সেটা না করে ভুল করেও শেখা যায়, এই যে স্বাধীনতাটা, ভুল করলেই তুমি শিখবে, এই উৎসাহটা স্কুলই প্রদান করবে, সেক্ষেত্রে বাবা মাও, স্কুলে থাকবে 8 ঘন্টা 8 আওয়ার্স, সেক্ষেত্রে কিন্তু বাবা মার পাশাপাশি স্কুলের টিচারদেরও এই ব্যাপারটা একটু দেখা প্রয়োজন। আত্মবিশ্বাস আর উৎসাহ বৃদ্ধি করা, সেক্ষেত্রে যে কোনো ছোটো ছোটো সাফল্যগুলোতে তাদের উৎসাহ দেওয়া, ভালো কাজের জন্য তাদের প্রশংসা করা, তুলনা না করা, এই ব্যাপারগুলো বিভিন্ন ফাংশানে, ছোটো ছোটো খেলায়, বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া, যে ও পারে না, ওকে দেবো না, ও একটু ইন্ট্রোভার্ট, এরকম যেন না হয়। শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকটা বাচ্চাকে মোটামুটি তারা চেনেন, কোন বাচ্চা কীরকম, যে সকল বাচ্চারা ইন্ট্রোভার্ট বা যাদের মানসিক এই সমস্যাগুলো রয়েছে, যারা নিজেদের গুটিয়ে রাখে, তাদের চিহ্নিত করে তাদের এইগুলোতে পার্টিসিপেট করানো, উৎসাহ দেওয়া, হ্যাঁ, যাতে অন্য বাচ্চারা তাদের বুলিং না করে, এই ব্যাপারগুলো একটু কিন্তু দেখা প্রয়োজন, এবং এক্ষেত্রে স্কুলের ভূমিকা বিশাল। সুতরাং দেখা যায় যে শুধু পরিবার বা বাবা মাই যে একটা বাচ্চার আচরণ সংশোধন করবে তা নয়, সেক্ষেত্রে বাবা মার পাশাপাশি বন্ধু বান্ধব, আমার শিক্ষক শিক্ষিকা, সকলেই একটা বাচ্চার চরিত্র গঠনের জন্য সবার সাপোর্টটা প্রয়োজন।
0: বিশেষজ্ঞের কাছে যাওয়ার প্রয়োজন কখন পড়বে সেই নিয়ে কি বললেন পিয়ালি পয়রা?
2: দেখুন, যাদের এরকম সমস্যা রয়েছে সেই সকল বাচ্চাদের দীর্ঘমেয়াদী কাউন্সিলিং হয়, মানে হয়তো ক্লাস 6 থেকে শুরু হলো ক্লাস 12, মানে আমরা কাউন্সিলিং শুধু কোনো সমস্যায় হলো তারপরেই আমি কাউন্সিলিং করতে আসছি তা নয়, আমার বেটার লাইফ লিড করার জন্য, আমি কিভাবে জীবনে সুশৃঙ্খলভাবে বেঁচে থাকবো তার জন্য কাউন্সিলিং করাটা প্রয়োজন। যখন আমার বাচ্চার প্রবলেম আছে বলেই আমি কাউন্সিলিংয়ে যাব তা নয়, হ্যাঁ আমার বাচ্চাটাকে আমি সুন্দরভাবে জীবনযাপন করতে শেখাবো তার জন্যই মানুষ প্রফেশনালের কাছে নিয়ে আসেন। তবে এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে, আমি বেশিরভাগই বাবা মার মধ্যে যে সকল পারিবারিক সমস্যা রয়েছে, না বাবা মার মধ্যে রিলেশনগত কিছু প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে বাচ্চাদের ওপর বিশাল প্রভাব পড়ে, এবং তাদের যেরকম একাডেমিক পারফরমেন্স খারাপ হয় সেরকম তাদের চরিত্রটার ক্ষেত্রেও প্রবলেম স্টার্ট হয়। সেক্ষেত্রে সেই বাচ্চাকে ধৈর্য সহকারে দীর্ঘমেয়াদী কাউন্সিলিং করা প্রয়োজন এবং করতে হয় আমাদের। এরকম বাচ্চা এসেছিলো আমার কাছে এবং আসেও, সেক্ষেত্রে যেরকম আমাদের ধৈর্য নিয়ে করতে হয়, সেই বাচ্চাটি এবার খুব ভালো রেজাল্ট করেছে এবং সে ধীরে ধীরে এগোচ্ছে, সেই ছোটোবেলা থেকে, মানে ক্লাস 7-8, এবার উচ্চ মাধ্যমিক দিল, সে খুব ভালো রেজাল্ট করেছে, 90% আপ পেয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, খুব ভালো নাম্বার পেয়েছে, এবং সে এখন 18+, তার বাবা এখনও নিয়ে আসেন, এবং সে চায় যে ম্যাডাম যতদিন না পর্যন্ত নিজের পায়ে দাঁড়াবে, যতদিন না পর্যন্ত সে নিজের ভুলগুলো বুঝতে পারবে, ততদিনই আপনার কাছে আসবেন, ততদিনই আপনার কাছে নিয়ে আসবো আমি। হ্যাঁ, সেক্ষেত্রে আমি কিভাবে একটা রুটিন মাফিক লাইফ লিড করব, ভালোভাবে বেঁচে থাকব, আনন্দে বেঁচে থাকব, তার জন্যই বাবা মারা কিন্তু নিয়ে আসেন।
0: আমরা আবার ফিরে আসব মান্নাবাবুর কাছে। পিয়ালি পয়রা যেরকম বললেন অভিভাবকদের কি ভূমিকা থাকতে পারে, স্কুলের কি ভূমিকা থাকতে পারে, আপনার কি মনে হয়?
1: হ্যাঁ, ঠিকই বলেছেন। যখন অভিভাবকরা বুঝবেন কিভাবে, বাচ্চা অমনোযোগী হবে, জেদের বশবর্তী হবে, রাগ করতে শিখবে, তারপরে খাওয়ার দাওয়ারের ক্ষেত্রে একটা অনিচ্ছা, ঘুমের ব্যাঘাত, এইগুলো দেখে বোঝা যাবে যে বাচ্চার মধ্যে কিছু একটা মানে ঘটনা ঘটছে যেটা এই সহিংসতার কারণ হতে পারে। সমাজের ক্ষেত্রে দেখা যাবে যে সে বাচ্চা হয়তো এটা কোনো কিছু চুরি করছে বা মোবাইল চুরি করছে কোনো জায়গাতে গিয়ে, বা হয়তো কাউকে মারধর করছে, এ ধরনের কিছু সামাজিক অপরাধ তার মধ্যে জন্ম নেয়। অভিভাবকদের এ বিষয়ে নজর দেওয়া উচিত, অর্থাৎ অভিভাবকরা বাচ্চাকে দেখে বুঝতে হবে যে বাচ্চা কি চাচ্ছে বা কি করছে, বাচ্চাকে বা শিশুকে লক্ষ্য রাখতে হবে সে কোনো জেদের বশবর্তী হচ্ছে কি না, অস্বাভাবিক রাগ হচ্ছে কি না, বা তার ঘুমের ক্ষেত্রে কোনো ব্যাঘাত হচ্ছে কি না, বা পড়াশোনায় অমনোযোগী হচ্ছে কি না। এইগুলো লক্ষণগুলো দেখা দিলে পরে তারা কোনো সাইকোলজিস্ট বা কাউন্সিলার তাদের সঙ্গে যোগাযোগ করা, স্কুলে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা, স্কুলে প্যারেন্টস টিচার মিটিং হচ্ছে সেইখানে বিষয়গুলো নিয়ে আলোচনা করা, তার সন্তান পড়াশোনাতে কতখানি এগোচ্ছে, কোথায় গ্যাপ থাকছে, এই বিষয়ে আলোচনা করা, এবং বাচ্চার সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে তার সঙ্গে আলোচনা করা, ক্লোজভাবে তার সঙ্গে কথা বলা, যাতে তার রাগ জেদগুলো আস্তে আস্তে কমানো যায়।
0: মানাবাবু, শিশু সুরক্ষা আইনগুলি কি কি রয়েছে যেগুলি আমাদের জানা অত্যন্ত প্রয়োজন একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে?
1: শিশুদের সুরক্ষার জন্য ভারতীয় সংবিধানে প্রথম থেকে কতগুলো রক্ষা কবচ দেওয়া হয়েছে, যেটা আর্টিকেল 15/3, 21, 39E and F, এই রক্ষা কবচগুলো দেওয়া হয়েছে যেখানে আমাদের শিশু সুরক্ষিত থাকে। এরপরে বিভিন্ন রকম আইন প্রণয়ন হয়েছে, PCPNDT অ্যাক্ট 84-এর আইন, এই আইন অনুযায়ী মাতৃ গর্ভাবস্থায় ভ্রূণহত্যা বা তার ডিটেকশন একদম নিষিদ্ধ, চাইল্ড ম্যারেজ অ্যাক্ট বাল্যবিবাহ বন্ধ করা, রাইট টু এডুকেশন কম্পালসারি এডুকেশন, শিশুকে 14 বছর পর্যন্ত সার্বিক শিক্ষা প্রদান, প্রত্যেক শিশুকে, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন, শিশুকে তার কেয়ার অ্যান্ড প্রোটেকশন দেওয়া, পুনর্বাসন, চারিদিক দিয়ে তাকে সুরক্ষিত রাখা, এই আইনগুলো আমাদের শিশুদের ক্ষেত্রে রক্ষা কবচ হিসাবে ব্যবহৃত হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা তার 21 নম্বর এবং 20 এবং 21 দুটো ধারাতেই শিশুকে রক্ষা করার জন্য রক্ষা কবচ রাখা হয়েছে যাতে বাচ্চা সুরক্ষিত থাকে।
0: আপনি তো CWC-র একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন, তো CWC অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, এরা তো শিশুদেরকে নিয়েই কাজ করে, তো কোনো রকম কোনো সমস্যায় CWC-তে যোগাযোগের পদ্ধতি কি রয়েছে?
1: হ্যাঁ, এই প্রসঙ্গে বলি CWC-র প্রধানত দায়িত্ব কী। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি দায়িত্বই হলো কোনো শিশু তার উপর অত্যাচার হলে, নির্যাতিত হলে পরে, যৌন হয়রানি হলে পরে, বা শিশুকে চাইল্ড ট্রাফিকিং যেটা বলে, শিশু পাচার, শিশুকে বাইরে নিয়ে চলে যাওয়া, তাকে বিয়ে দেওয়া, তাকে কোনোভাবে সাইবার বুলিংয়ের কোনো সহিংসতার শিকার হওয়া, এ ধরনের যদি কোনো ক্ষেত্রে অ্যাটরিক্স যদি হয়ে থাকে, চাইল্ড ইন ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেস, এই বাচ্চাগুলো যদি দেখা যায় বা দেখা যাচ্ছে যে বাচ্চাকে দিয়ে ড্রাগ প্যাডলিং হচ্ছে, বাচ্চাকে দিয়ে ভিক্ষা করাচ্ছে, বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছে, এইগুলো দেখা গেলে পরেই 1098-এ ফোন করা যেতে পারে বা চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে জানানো যেতে পারে, ডাইরেক্ট চাইল্ড লাইনকে জানানো যেতে পারে বা সংশ্লিষ্ট থানাতে জানানো যেতে পারে।
0: শিশু সুরক্ষায় সাধারণ নাগরিকদের দায়িত্ব সম্পর্কে একটু যদি বলে দেন, তাহলে অনেক ক্ষেত্রেই যেই সমস্ত শিশুদের জন্য বলার কেউ নেই বাড়ির দিক থেকে, সেক্ষেত্রে আমরা সাধারণ নাগরিকরাও যদি তাদেরকে কোনো রকম সাহায্য করতে পারি তো কিভাবে করতে পারি?
1: যদি কোনো সাধারণ মানুষ এরকম কোনো ঘটনা দেখে যে কোনো বাচ্চা রাস্তায় পড়ে আছে বা কোনো শিশু রাস্তায় ফেলে দিয়ে চলে গিয়েছে বা ট্রেনের মধ্যে একা একটি বাচ্চা চলে যাচ্ছে বা হয়তো কোনো দল কোনো বাচ্চা ছেলে বা মেয়েকে নিয়ে গার্জেনবিহীনভাবে বাইরে নিয়ে চলে যাচ্ছে বা চাইল্ড লেবার শিশু শ্রমিক দোকানে কাজ করছে, তাহলে পরে তারা সংশ্লিষ্ট থানাতে যোগাযোগ করতে পারে, খবর দিতে পারে, 1098-এ যোগাযোগ করতে পারে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট প্রত্যেক জেলাতে জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে আছে, তাদেরকে ফোন করে জানাতে পারে। যে কোনোভাবে জানালে পরে তাদের উপযুক্ত কেয়ার অ্যান্ড প্রোটেকশনের ব্যবস্থা সরকারিভাবে করা হবে, সেটা জুভিনাইল জাস্টিস অ্যাক্টে বলে দেওয়া আছে। এই ক্ষেত্রে যিনি অভিযোগ করবেন, অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
0: অভিভাবক, শিক্ষক এবং সমাজের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে যাতে কোনো শিশু আগ্রাসনের শিকার না হয়?
1: হ্যাঁ, অভিভাবক এবং শিক্ষক এবং সমাজের প্রত্যেকটি স্তরের মানুষকে বলবো যে শিশুকে আমরা যেভাবে পরিবেশ দিয়ে বড় করতে চাইব, শিশু সেভাবেই শিখবে, সেভাবেই অনুকরণ করবে এবং সেভাবেই বড় হবে। আলোচনার শেষের দিকে আমি একটি নিজের অভিজ্ঞতা শেয়ার করব। একটি বাচ্চাকে আমি পেয়েছিলাম, যে বাচ্চা বাড়ি থেকে চলে গিয়েছিল, তারা স্থানীয় একটা থানাতে রিপোর্ট করেছিল, পরে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় দিল্লি থেকে। তাকে যখন কাউন্সিলিং করা হয়, তার সঙ্গে কথা বলা হয়, তখন সে সম্পূর্ণভাবে যা আমাদের কাছে স্বীকার করেছিল তাতে দেখা গিয়েছিল যে তাদের পরিবারে প্রচণ্ড ঝামেলা ছিল। বাবা নেশা করে এসে তার মাকে মারত এবং তার মা সুইসাইড করেছিল, মারা যায়। বাবাও অন্য বিয়ে করে চলে গিয়েছিল। যে সৎ মা ছিল, সৎ মা এই বাচ্চাটিকে দেখতো না, মারধর করত। তাদের পরবর্তীকালে যে সন্তান হয় সেই সন্তানকে তারা লালন পালন করে। এই জন্য বাচ্চাটি বাড়ি থেকে বার হয়ে চলে গিয়েছিল। মেয়েটির বয়স ছিল 13 বছর, 13 বছর এর একটু বেশি হবে। বাচ্চাটিকে আমরা যখন আমাদের কাছে নিয়ে আসলাম, তখন বাচ্চাটি ছিল প্রেগনেন্ট এবং খুব বাজেভাবে কনসিভ করেছিল। তাকে আমরা মেডিকেল কলেজে পাঠাই এবং সেখানে তার চিকিৎসা চলে। এর বিরুদ্ধে আমরা বাচ্চাটির তথ্য অনুযায়ী তাকে 164 CRPC, তার স্টেটমেন্ট রেকর্ডিং হয়, তাকে পক্সো আদালতে পক্সো ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদ করে। তারপরে সে সব কিছু স্বীকার করার পরে যে এই কর্মে নিযুক্ত, তাকে অ্যারেস্ট হয় এবং আলটিমেট এই যে অ্যাকিউজড তার সাজা ঘোষণা হয়। শিশুকে তার পরিবেশ দিতে হবে, আইনের অনেক রক্ষা কবচ আছে, সেগুলোকে ব্যবহার করে শিশুকে তার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে দিতে হবে।
0: বেশ, অসংখ্য ধন্যবাদ মান্নাবাবু আপনাকে আমাদের আসরে আসার জন্য এবং এত মূল্যবান তথ্য ও পরামর্শ দেওয়ার জন্য।
1: ধন্যবাদ জানাই আকাশবাণী শিলিগুড়িকে এত সুন্দর একটি অনুষ্ঠান পরিচালনা করার জন্য এবং আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, এই আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ, নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, আমরা আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম। আমাদের আসরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির প্রাক্তন চেয়ারপারসন মান্না মুখার্জি এবং এরই সাথে আমরা কথা বলেছিলাম শিলিগুড়ি হসপিটালে কর্মরতা অ্যাডোলেসেন্ট কাউন্সিলর পিয়ালি পৈরার সঙ্গে। তার কথাও আপনারা শুনেছেন, আশা করি অনেকটাই উপকৃত হয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আপনারা CWC-র সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনাদের সন্তানকে এই ধরনের আগ্রাসনের শিকার থেকে বাঁচাতে পারেন সেই দিকগুলো নিশ্চয়ই আপনারা বুঝেছেন, সেটার একটা বার্তা আমরা দিতে পেরেছি। আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা ফিরে আসব আবার অন্য দিন, অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।

আকাশবাণী শিলিগুড়ি, শেষ হল মহিলা মজলিস, উপস্থাপনায় অনুশ্রী রায়। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। বাংলাদেশে হাম সংক্রমণে মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। গুজরাটের আমেদাবাদে আজ বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এতে যোগ দেবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া শক্তি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে উভয় দেশ মতবিনিময় করবে। আগেই জানানো হয়েছে, ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি গতকাল 5 দিনের সফরে নতুন দিল্লি এসে পৌঁছন। তাঁর সঙ্গে সেদেশের বিদেশমন্ত্রী, অর্থমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবহন মন্ত্রীও প্রতিনিধি দলে রয়েছেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ভেনেজুয়েলার প্রতিনিধি দলটি শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে ভারতের শক্তি, ওষুধ এবং পরিবহন শিল্প ক্ষেত্রের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ দিল্লিতে ভারত সফররত ভেনেজুয়েলার অস্থায়ী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও ভেনেজুয়েলার মধ্যে সম্পর্ককে দীর্ঘমেয়াদী ভিত্তিতে মূল্যায়ন করা হয়ে থাকে। তিনি আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক দুদেশের মধ্যে সহযোগিতাকে আরও শক্তিশালী করে তুলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্র ও ভারতের মধ্যে বৌদ্ধ ধর্ম এবং রামায়ণ কেন্দ্রিক সভ্যতাভিত্তিক সম্পর্ক রয়েছে। গতকাল নতুন দিল্লিতে সেদেশের ভারত সফররত উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী থংসাভন ফোমভিয়ানের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে তিনি এক বৈঠকে মিলিত হন। পরে শ্রীমতী মুর্মু বলেন, ভারত এবং লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, তবে দুদেশের বাণিজ্য এবং লগ্নির এক বিরাট সম্ভাবনা রয়েছে। এদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল 10ম ভারত লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রের যৌথ কমিশনের বৈঠকে সহ সভাপতিত্ব করেন। এই বৈঠকে উভয় দেশ ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়। শ্রী জয়শঙ্কর দুদেশের মধ্যেকার সভ্যতা কেন্দ্রিক সম্পর্কের কথা বলেন।
1: Our two countries have close civilizational ties reflected in the common heritage of Buddhism and Ramayana. Our relations go back in history based on deep cultural and people-to-people linkages. I fondly remember my own visit to your beautiful country during your ASEAN chairship in 2024.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশীর বিশ্ববিখ্যাত GI ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 জন শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6টি পণ্য প্রদর্শন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। তিনি সুরাটে 18,800 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এবং কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এছাড়াও শ্রী মোদী সুরাটে একটি 200 শয্যার অত্যাধুনিক ESI হাসপাতালের উদ্বোধন করবেন। অন্যদিকে গুজরাট সরকারের কয়েকটি উন্নয়নমূলক উদ্যোগেরও উদ্বোধন করবেন তিনি। এগুলির মধ্যে রয়েছে শক্তি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ও নিকাশী ব্যবস্থার উন্নয়ন এবং দহেজে পেট্রোলিয়াম শোধন পরিকাঠামো। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন পৌঁছবেন এবং সেখানে 2,970 কোটি টাকা মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী 1,340 কোটি টাকা ব্যয়ে নির্মিত নমো বিমানবন্দর এবং হাসপাতালেরও উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সগুলির কাজও পর্যালোচনা করা হবে বৈঠকে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। গতকাল পর্যন্ত 24 ঘণ্টায় এই রোগে আরও 7টি শিশুর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে 601 হয়েছে। সে দেশের স্বাস্থ্য পরিষেবার মহানির্দেশক দপ্তর সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত হামের সন্দেহজনক সংক্রমণে 511 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও 90টি শিশু এই রোগে মারা গেছে। সারা দেশে নতুন করে 1210টি সংক্রমণের খবর পাওয়া গেছে। এবছরের মার্চে শুরু হওয়া সন্দেহজনক হাম সংক্রমণে 74,572 জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে 60,000 জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং 55,942 জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ মায়ানমার সীমান্তে মিজোরামের চাম্পাই শহরে 9টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। সীমান্তের ওপার থেকে বেআইনিভাবে বার্মি সুপারি চোরাচালান প্রতিরোধে এই অভিযান চলছে। স্থানীয় অধিবাসীদের বাড়ি এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই অভিযান চালিয়ে মায়ানমার থেকে বেআইনিভাবে সুপারি চোরাচালান রুখতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। তারই অঙ্গ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ মালব্যনগর অগ্নিকাণ্ডের আহতদের দেখতে সাকেতে একটি হাসপাতালে যান। তিনি আহত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এই ঘটনায় নিহতদের নিকট আত্মীয়দের জন্য এককালীন 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের জন্য 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের ত্রিপুরা সফরে আজ সন্ধ্যায় আগরতলায় যাবেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কামুড়ায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গের সব সরকারি এবং আধা সরকারি দপ্তরের কাজের ক্ষেত্রে কাগজের পরিবর্তে অনলাইন ব্যবস্থাকে গুরুত্ব দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভারত সরকারের সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন। 99 থেকে ভার্চুয়ালি এই চুক্তি স্বাক্ষরিত হবে। রাজ্যে সর্বত্র এই ব্যবস্থা চালু হলে একদিকে যেমন কাজে স্বচ্ছতা আসবে, তেমনি সংরক্ষিত থাকা যাবতীয় নথিপত্র অনলাইনে দেখার সুবিধা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী 99 সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ আজ গুজরাটের আহমেদাবাদে শুরু হতে চলেছে। বিশ্ব ক্রীড়া জগতে এটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বজুড়ে যোগপ্রেমী এবং ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। 5 দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ 60টি দেশ থেকে 400 বেশি প্রতিযোগী এতে অংশ নেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। শ্রী মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। রাজ্যজুড়ে পঞ্চায়েতের তিনটি স্তরে 11,154 শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। আজ বিধাননগরের মৃত্তিকা ভবন থেকে সমস্ত জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও এবং বিধায়কদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠকে এই কথা জানান। তিনি বলেন, দীর্ঘদিন আটকে থাকা এমজি এনআরইজিএস, পিএমএওয়াইইজি এবং পিএমজিএসওয়াই সহ কেন্দ্রীয় অর্থ কমিশনের আওতাভুক্ত সব প্রকল্প ইতোমধ্যে শুরু করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 2,790 কিলোমিটার গ্রামীণ রাস্তা ও 45টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন মিলেছে, যেখানে প্রায় 2,500 কোটি টাকা খরচ করা হবে। এছাড়া 2022 সালের মার্চ মাস থেকে বন্ধ থাকার পর রাজ্যে 100 দিনের কাজের প্রকল্প পুনরায় দ্রুত চালু হতে চলেছে, যার মাধ্যমে 2,56,00,000 জব কার্ডধারী কর্মসংস্থানের সুযোগ পাবেন। পঞ্চায়েত মন্ত্রী আরও জানান, কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকা পুনর্বিন্যাস করা হবে এবং দুর্নীতি রুখতে প্রাথমিক পর্যায়ে রাজ্যের 10% গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিট করা হবে।
1: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ, ভারত সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রকের এম্পাওয়ার্ড কমিটি প্রায় 2,790 কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং 45টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছে। কেন্দ্র এবং রাজ্যের অংশ মিলিয়ে প্রায় 2,500 কোটি টাকার বিনিয়োগ এই রাজ্যের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কাজে ব্যবহৃত হবে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প 2022 সালের মার্চ মাস থেকে বন্ধ থাকার পর 2.56 কোটি জব কার্ডধারী মজুরিযুক্ত কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এই প্রকল্পের কাজ শুরু হবে। সারা দেশে 1 জুলাই 2026 থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ চালু হবে।
0: রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী তথা তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। এ রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হবে। এর ফলে রেলের উন্নয়নে কেন্দ্র রাজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। শ্রী বৈষ্ণবের ওই দিন আকাশবাণী কলকাতা কেন্দ্রেও আসার কথা রয়েছে। বিধানসভার ডেপুটি লিডার সন্দীপন সাহা এবং তৃণমূল নেতা স্বর্ণকমল সাহার বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি, অবৈধ নির্মাণ ও তোলাবাজির অভিযোগে কলকাতার এন্টালিতে বিক্ষোভ দেখালো বিজেপি। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে আজ একটি বিক্ষোভ মিছিল তৃণমূল বিধায়কের বাড়ির সামনে পৌঁছয় এবং সেখানে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীরা সন্দীপন সাহার ছবিতে জুতো মারার পাশাপাশি তাঁর বিরুদ্ধে চোরচোর স্লোগান দিয়ে ক্ষোভ উগরে দেন। কলকাতা পুরসভার 1984 সালের পুর আইন মেনে চেয়ারপারসন মালা রায় পুরসভার মাসিক অধিবেশন ডাকতে পারবেন বলে আদালত নির্দেশ দিয়েছে। গত 22 মে চেয়ারপারসন মাসিক অধিবেশন ডাকলেও পুর সচিবালয়ের নির্দেশে তা স্থগিত করা হয়। এই স্থগিতাদেশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন চেয়ারপারসন মালা রায়, মেয়র ফিরাদ হাকিম সহ তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা। এর প্রতিবাদে ওই দিনই পুরসভার কাউন্সিলর ক্লাব রুমে একটি অধিবেশন ডাকা হয়, যেখানে মূলত এই স্থগিতাদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। পরবর্তীকালে এই ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের হলে আদালত স্পষ্ট জানায় যে চেয়ারপারসনই পুরসভার মাসিক অধিবেশন ডাকতে পারবে। ইতিমধ্যে জানা গেছে, বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণ চক্রবর্তী ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। শ্লীলতাহানি ও প্রতারণার পৃথক দুটি অভিযোগে কলকাতা পুরসভার 2 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিজেন পার্ক থানার পুলিশ 114 নম্বর ওয়ার্ডের পরপর 3 বারের কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডলকে শ্লীলতাহানি হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে। অন্যদিকে বড়বাজার থানায় দায়ের হওয়া প্রতারণা ও জোরপূর্বক টাকা আদায়ের পুরনো একটি মামলার ভিত্তিতে গত বুধবার রাতে 42 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশ কুমার শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার জীবনতলার বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনআইএ। আজ ভোর থেকে অভিযান চলছে শওকতের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়ে, যদিও শওকত মোল্লা বাড়িতে নেই বলে খবর। তার ছেলে ইমরান মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। ইমরানকে সঙ্গে নিয়ে তার রেস্তোরাঁতেও এনআইএ তল্লাশি চালায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শিলিগুড়ির আইনজীবী রিঙ্কু সিং চ্যাটার্জি এই অভিযোগটি দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, দুদিন আগে কলকাতার ওয়াই চ্যানেলে ধর্ণা চলাকালীন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি খুনের ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে জড়িয়ে কিছু বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যকে কেন্দ্র করেই এই অভিযোগ। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ঘিরনিগাহ গ্রাম পঞ্চায়েতের কোটগাছ এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা ও গুলি চালানোর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত বুধবার সন্ধ্যায় এই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে বিজেপির 3 নম্বর মণ্ডল সভাপতির ছেলেও রয়েছেন। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হলেও আগামী 3-4 দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। গতকাল বেশ কিছু জায়গায় বৃষ্টি হলেও আজও সকাল থেকে অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে সর্বাধিক সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কলাইকুণ্ডাতে 40.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 5:10। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপন বিরতি, তারপর শুনব হাওয়াইয়া গান।
2: দিদি দেখ
3: দেখ হরিমদে ভাই
2: দেখা, ওয়াও এটা আমার প্রিয় রং।
3: সারাক্ষণ শপিং
2: আমি জানি মা, এটাই তো খরচা করার বয়স, তাই না?
4: সেভিং করারও এটাই বয়স।
5: ও জানি বাবা, টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো। টাকার অঙ্কে সুদ পাবো, যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো।
6: আমি জানি তো।
7: আরবিআই এ কথা বলে,
8: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
9: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন ভাওয়াইয়া গান শিল্পী দীপালী রায় বর্মণ।

আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি এবং হিন্দি সংবাদ যথাক্রমে।

গান পরম্পরা এই অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শ্রী রাগে শরৎবাদন শিল্পে ওস্তাদ আলী আকবর খা, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে যুব অনুষ্ঠান।

স্বাগতম যুব বন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আমি অনন্যা, তোমাদের যুব বন্ধু, আজ রয়েছি তোমাদের সাথে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকবে আমাদের দুই যুববন্ধুর পরিবেশনা, রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি। এই দুই মহান ব্যক্তিকে ঘিরে আমাদের আজকের যুব অনুষ্ঠান। প্রথমেই আমরা শুনব রবীন্দ্রসঙ্গীত। বাঙালির আনন্দ, বেদনা, প্রেম কিংবা বিরহ সব আবেগের শেষ আশ্রয় একজনই, তিনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার গান আমাদের প্রতিদিন বাঁচার শক্তি যোগায়। এবার শুনব আমরা রবীন্দ্রসঙ্গীত আমাদের আজকের যুববন্ধু বিদিতা কর্মকারের কণ্ঠে, এবং তার সাথে তবলায় সহযোগিতায় রয়েছেন উৎপল দাস এবং কিবোর্ডে রয়েছেন দেবজ্যোতি সরকার। শুনে নেব বিদিতা কর্মকারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

বলো বীর, বলো উন্নত মম শির। বাঙালির জীবনে তিনি একাধারে ঝড়ের দাপট, আবার অন্যধারে বসন্তের দক্ষিণ হাওয়া। তিনি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নজরুল মানেই বাংলা গানে এক নতুন বিপ্লব। তিনি প্রথম বাংলা গানে পার্সিয়ান গজলের সেই মিষ্টি আঙ্গিক নিয়ে আসেন। তার প্রেমের গানগুলো এত নিখুঁত, এত আবেগে ভরা যে শুনলে মনে হয় প্রতিটি শব্দই যেন হৃদয় নিংড়ে বের করা। নজরুলের প্রেম শুধু পাওয়ার আনন্দ নয়, অভিমান আর বিরহের এক মহাসমুদ্র। নজরুলের সবচেয়ে বড় রূপ অসাম্প্রদায়িক চেতনায়। তিনি যেমন এক হাতে লিখেছেন কালজয়ী ইসলামী গান ও গজল, ঠিক অন্য হাতে সমান দক্ষতায় লিখেছেন শ্যামা সঙ্গীত, কীর্তন আর ভজন। তার কাছে মানুষের হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির বা মসজিদ ছিল না, আর ঠিক সেই কারণেই তার গান আজও দুই বাংলার মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। নজরুল শুধুমাত্র যুদ্ধের গানই লিখেছেন এমনটা নয়, প্রকৃতির রূপ লাবণ্যও তাকে দারুণভাবে টেনেছিল। সাঁওতাল পরগনার আদিবাসী সুর, ঝুমুর কিংবা বর্ষার মেঘ, সবকিছুকে তিনি আধুনিক গানের ছাঁচে ফেলে এক নতুন রূপ দিয়েছিলেন। এবার আমরা শুনে নেব আমাদের আজকের যুববন্ধু অনুব্রতী ঘটকের কণ্ঠে নজরুল গীতি। তবলায় রয়েছেন উৎপল দাস, কিবোর্ডে রয়েছেন দেবজ্যোতি সরকার। শুনে নেব অনুব্রতী ঘটকের কণ্ঠে নজরুল গীতি।

বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণের প্রতিদিনের সঙ্গী রবীন্দ্রনাথ। আমরা যখন আনন্দে আত্মহারা, তখনও তিনি আছেন। আবার যখন একাকিত্ব বা তীব্র শোকে আমাদের চারপাশ অন্ধকার হয়ে আসে, তখনও আমরা আশ্রয় খুঁজি তারই চরণে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শুধু গান দিয়ে যাননি, তিনি আমাদের অনুভূতির ভাষা শিখিয়েছেন। কবিগুরুর কাছে ঈশ্বর কোনো দূর আকাশের দেবতা নন, তিনি হলেন জীবনের ধ্রুব তারা, চলার পথে পরম সখা। কবির ভাষায় জীবনযুদ্ধে পরাজয় বা দুঃখ আসবে, কিন্তু তার মাঝেই লুকিয়ে থাকে ঈশ্বরের আশীর্বাদ। বাঙালির জীবনে এমন কোনো দিন বা এমন কোনো মুহূর্ত নেই যেখানে রবীন্দ্রনাথ অনুপস্থিত। জন্ম থেকে মৃত্যু, আলো থেকে অন্ধকার, আমাদের জীবনের প্রতিটি বাঁকে তিনি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। রবীন্দ্রনাথের গানে শৈশব আর কৈশোরের অমলিন আনন্দ আর কৌতূহল চমৎকারভাবে ফুটে উঠেছে। কৈশোর পেরিয়ে যখন যৌবনে পা দেওয়া, তখন মনের ভেতর এক অদ্ভুত আলোড়ন তৈরি হয়। এই বয়সটা শুধু নতুন কোনো আবেগের নয়, এই বয়সটা নিজেকে চেনার। এবং যৌবনের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে মানুষ যখন প্রথম নিজের অস্তিত্বকে অনুভব করে, রবীন্দ্রনাথের সমস্ত গান তখন পাশে এসে দাঁড়ায়। রবীন্দ্রনাথ আমাদের জীবনের এমন এক ক্যানভাস যেখানে কোনো রঙই বাদ পড়েনি। শৈশবের আনন্দ থেকে শুরু করে বার্ধক্যের শান্তি, সবটাই তিনি আমাদের জন্য সুরের অক্ষরে লিখে গেছেন। আমরা আবার ফিরব রবীন্দ্রসঙ্গীতে। এবার রবীন্দ্রসঙ্গীত পরিবেশনে আমাদের আজকের যুববন্ধু বিদিতা কর্মকার, তার সাথে তবলায় সহযোগিতায় রয়েছেন উৎপল দাস এবং কিবোর্ডে রয়েছেন দেবজ্যোতি সরকার।

নজরুল, বাঙালির ইতিহাসে তিনি এমন এক উল্কা যিনি এসে আমাদের ঘুমন্ত চেতনাকে এক ঝটকায় জাগিয়ে তুলেছিলেন। তবে নজরুল মানেই কেবল চিৎকার বা রাগ নয়, নজরুল মানে মেরুদণ্ড সোজা করে বাঁচার নাম। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে নিজের ভেতরের আত্মশক্তিকে চেনা যায়। চেতনা যখন জেগে ওঠে, মানুষ তখন আর অন্যায় সহ্য করে না, সে তখন চারপাশের শৃঙ্খল কুসংস্কার আর শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। নজরুল ছিলেন

বুক ফাটা অভিমান। তার গজলগুলো শুনলে মনে হয় প্রতিটি শব্দই যেন বিরহীর আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে বেরিয়েছে। তিনি বাংলার মাটির গন্ধকে চিনেছিলেন খুব কাছ থেকে। সাঁওতাল পরগনার আদিবাসী সুর, চা বাগানের ঝুমুর কিংবা বর্ষার মেঘ, সবকিছুকেই তিনি গানের ছাঁচে ফেলে এক নতুন আধুনিক রূপ দিয়েছিলেন। তার গান শুনলে চোখের সামনে ভেসে ওঠে রাঙামাটির পথ, মহুয়ার গন্ধ আর ঝর্ণার শব্দ। প্রকৃতির এই মাটির সুর আমাদের যান্ত্রিক জীবনের ক্লান্তি নিমেষেই ধুয়ে দেয়। জীবনের সমস্ত যুদ্ধ, প্রেম আর কোলাহলের শেষে মানুষ এক পরম শান্তির খোঁজ করে, যেখানে কোনো জাতির ভেদ নেই, ধর্মের দেয়াল নেই, আছে কেবল মানুষের আত্মার সাথে পরমাত্মার মিলন। নজরুল এখানে এক অনন্য দৃষ্টান্ত। জীবনের শেষ ভাগে এসে কবি যখন নির্বাক হয়ে গেলেন, তার সেই নীরবতা যেন আমাদের এক বিরাট দর্শন শিখিয়ে গেল। তিনি কথা বলা বন্ধ করেছিলেন, কিন্তু তার সুর আমাদের আজীবন কথা বলার শক্তি দিয়ে গেছে। নজরুল আমাদের শিখিয়েছেন, জীবন মানে থেমে থাকা নয়, জীবন মানে প্রতিটি ঝড়কে হাসি মুখে বরণ করে নেওয়া এবং শেষ পর্যন্ত নিজের সত্তাকে বাঁচিয়ে রাখা। এবার আমরা ফিরব অনুব্রতী ঘটকের কাছে। এবার নজরুল গীতি পরিবেশনে অনুব্রতী ঘটক, তবলায় উৎপল দাস, কিবোর্ডে দেবজ্যোতি সরকার।

0: বিশ্বকবি এবং বিদ্রোহী কবি, এই দুই কবির মেলবন্ধন ছিল আমাদের আজকের অনুষ্ঠানে। রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি বাঙালির কাছে এক আবেগের বিষয়, বাঙালির প্রতিদিনের সঙ্গী নজরুল গীতি এবং রবীন্দ্রসঙ্গীত। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। শুনতে থাকো আকাশবাণী শিলিগুড়ির যুব অনুষ্ঠান।
1: শেষ হলো যুব অনুষ্ঠান, উপস্থাপনায় অনন্যা সাহা। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান সন্দেশ টু সোলজার্স।

0: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी।
1: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান সন্দেশ টু সোলজার, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে জওয়ান ভাইদের জন্য হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। নমস্কার, শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপর্ণা। ফোন করুন 9434076705 নম্বরে। গরমটা পড়েই গেল এবং বেশ তীব্রভাবেই পড়ল। আর প্রতি বছরে কি মনে হয় না গরমটা বাড়ছে যেন? না, এ আমাদের কোনো ভ্রম নয়, সত্যিই বাড়ছে গরম, তাপমাত্রা বাড়ছে, পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের কবলে গোটা বিশ্ব, হবে নাই বা কেন? বিশেষ করে শহরাঞ্চলগুলিতে বড় বড় বহুতল অট্টালিকা, শপিং মল, অজস্র যানবাহন, কলকারখানা, ধোঁয়ায় শব্দে আকাশ বাতাস মুখরিত। আমাদের জীবনকে আরামদায়ক করতে বাড়িতে এসি, গাড়িতে এসি, কর্মসংস্থান যে সমস্ত জায়গা, কর্মপ্রতিষ্ঠান, মার্কেট প্লেস সর্ব

0: মাত্র এসি, ঘরে ঘরে রেফ্রিজারেটর, আর তার ফলে আমরা আরামে আছি বটে, কিন্তু সুস্থ পরিবেশে আছি কি? একদমই নয়। প্রতি মুহূর্তে বাতাসে যে পরিমাণ গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে, যে পরিমাণ কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সিএফসি বেড়ে চলেছে, তাপমাত্রা তো ফেরত যেতেই পারছে না মহাশূন্যে। কীভাবে কমবে পৃথিবীর তাপমাত্রা? ক্রমাগত তাপমাত্রা বেড়ে চলেছে, তাই গ্লোবাল ওয়ার্মিং। আগামীকাল 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, না শুধুমাত্র সেই কারণেই এই কথাগুলো বলা এমনটা নয়। বছরের প্রতিটা দিন আমাদেরকে পরিবেশকে নিয়ে সচেতন থাকতে হবে, যদি আমরা নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে চাই। সবুজ হারিয়ে যাচ্ছে ক্রমশ, শুধু শহর থেকে নয়, গ্রামাঞ্চলেও পড়েছে তার পরোক্ষ প্রভাব। গাছপালা কেটে অরণ্য ধ্বংস করে রাস্তা বড় করা হচ্ছে ইত্যাদি উন্নতিকল্পে। না, আমি কিন্তু উন্নতির পরিপন্থী নই, এমনটা নয় যে উন্নতি অগ্রগতি দরকার নেই। নিশ্চয়ই রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে দেশ এগোবে কী করে? কিন্তু যে হারে তাপপ্রবাহ সর্বত্র চলছে, উন্নয়ন অগ্রগতি কি প্রকৃতিকে সংরক্ষণ করে করা যেত না? আজকের পরিবেশবিদদের এটাই সবচেয়ে বড় ভাবনার বিষয়। শ্রোতা বন্ধুরা ফোন করুন, বলতে বলতে ফোন চলে এসেছে। হ্যালো।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? হ্যালো, ফালাকাটা? হ্যাঁ, কে বলছেন, নামটা বলুন।
1: পরিতোষ দাস।
0: পরিতোষ বাবু, বলুন, কেমন আছেন?
1: ভালো আছি।
0: অনুষ্ঠান শুনছেন?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তো কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, আমরা তো সেই চেষ্টাই করি। কেমন লাগছে অনুষ্ঠান?
1: ভালোই।
0: আচ্ছা, ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, আমরা চেষ্টা করি ভালো ভালো গান শোনাবার, যাতে আপনাদেরও ভালো লাগে অনুষ্ঠান শুনতে। আবারও কথা হবে আপনার সাথে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা গানই চলে যাই, অনেক ভারী ভারী কথা, অনেক অশনি সংকেতের কথা বলা হয়ে গেল, এখন একটু গান শুনতেই হবে। কুমার শানুর কণ্ঠে গীত সংগীত ছবির গান।

0: একজন ফোন করেছেন, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি।
1: হ্যালো
2: হ্যালো
1: হ্যালো, কে বলছেন? হ্যালো,
2: আমি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে নিতাই রায় বলছি।
1: আচ্ছা, নিতাইবাবু শিলিগুড়ি থেকে বলছেন। হ্যাঁ বলুন নিতাইবাবু।
2: তো এখন বেশ ভালোই হচ্ছে গান, তো যদি রাখালদাস বাউলের একটা গান শুনেন, একটু ভালো লাগে।
1: আচ্ছা, আসলে আমাদের লোকগীতিরও অন্য অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানের পরেই আমাদের আজকে মেঠো সুর বলে একটি অনুষ্ঠান আছে, সেখানে আমরা লোকগীতি পরিবেশন করব। তবুও আপনার অনুরোধ মাথায় রইল, আমি নিশ্চয়ই চেষ্টা করব। ধন্যবাদ ফোন করার জন্য, ভালো থাকবেন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।

0: আরও একটি ফোন চলে এসেছে। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার।
1: বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: হুম, বলুন অমিতাভবাবু।
1: হ্যাঁ দিদি, আমাকে একটা গান শোনাবেন ছায়াছবির। হ্যাঁ, ছবির নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু মৌ বনে আজ মৌ জমেছে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, বউ কথা কও ডাকে, মৌমাছিরা আর কি দূরে থাকে।
0: হুম হুম হুম হ্যাঁ, আমাদের পরিচিত গান, ঠিক।
1: হ্যাঁ, খুব খুব জনপ্রিয় গান।
0: হুম হুম হুম
1: এক লাইন গাইবো দিদি, এক লাইন গাইবো।
0: হ্যাঁ, আমরা শুনি, ঠিক আছে।

0: থাকে মৌমাছিরার কি দূরে থাকে। এই গানটা দিদি,
1: হ্যাঁ বুঝতে পেরেছি, এটা বোধহয় দুই বন্ধু ছবির গান হতে পারে কি, আমিও ঠিক স্মৃতিতে আসছে না।
0: হ্যাঁ আমিও ঠিক কি অন্য নই দিদি।
1: ঠিক ঠিক ঠিক, নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করব শোনাবার, শুনতে থাকুন।
0: ধন্যবাদ দিদি, ধন্যবাদ,
1: অসংখ্য ধন্যবাদ আপনাকেও ফোন করার জন্য, সঙ্গে থাকুন, শুনতে থাকুন অনুষ্ঠান।
0: ধন্যবাদ, ধন্যবাদ।
1: আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুরা ফোন করুন 9434076705 এই নম্বরে। পরিবেশ নিয়ে কয়েকটি কথা বলছিলাম, কবিগুরুর লেখনীতেও আমরা সেই আরতি আকুলতা আবেদন পেয়েছি। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, হে নব সভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পূর্ণছায়া রাশি। আমাদের ভাববার দিন সত্যি এসেছে। এই যে প্রতি মুহূর্তে ই ওয়েস্ট বাড়ছে, বর্জ্য পদার্থ বাড়ছে, এগুলো আমাদের কাছে খুবই অশনি সংকেত। যদিও গত 30 মার্চ আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস পালন করা হয়েছে, এগুলো পালন করা হয় সরকারি তরফে, বৃক্ষরোপণ, বন মহোৎসব, অরণ্য সপ্তাহ, এমন নয় যে সচেতনতা নেই, কিন্তু ব্যক্তিগত উদ্যোগেও আমাদের আরও অনেকটা বেশি সচেতন হতে হবে। কারণ সবুজ হারিয়ে গেলে আমাদের এই এত উন্নতি, এত অগ্রগতি, এত স্বাচ্ছন্দ্য কোনোটারই কোনো মূল্য থাকবে না। কারণ সম্পূর্ণ প্রাণী জগৎ নির্ভর করে আছে সবুজের ওপর। সবুজ বলতে আমি অবশ্যই গাছপালাকে বোঝাচ্ছি। সেই সবুজ গাছপালা যদি হারিয়ে যায়, প্রাণী জগৎও কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই ভাবতে হবে, তাই না? জাতিস্বর ছবির গান কবির সুমনের কণ্ঠে।

0: শুনছেন আনন্দধারা লাইভ ফোনের অনুষ্ঠান। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। এবারে শুনবেন ইমন চক্রবর্তীর কণ্ঠে প্রাক্তন ছবির গান। কিন্তু গান শুনবার আগে একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন, আমরা ফোনটা ধরে নেব। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমাকে একটা ওই গুরু দক্ষিণার গান শুনান না দিদি ভাই।
0: আপনি কে বলছেন?
1: আমি বাসুদেব রায় বলছি।
0: বাসুদেব রায় কোথা থেকে বলছেন?
1: বলছি ক্রান্তি ব্লক জলপাইগুড়ি।
0: আচ্ছা আচ্ছা, ক্রান্তি থেকে। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান শুনতে?
1: খুব সুন্দর, খুব সুন্দর।
0: আচ্ছা শুনতে থাকুন।
1: গরমে আর থাকা যায় না,
0: গরম পড়েছে, সত্যি গরম পড়েছে।
1: আমি গ্রামে আছি তবু।
0: হুম হুম হুম, আসলে তাই, শহর অঞ্চলে তো বটেই, গ্রামেও এখন গাছপালা কমে যাচ্ছে না?
1: রুমে আছেন তো? হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: এসি রুমে
0: না, আমাদের আসলে এখানে এত যন্ত্রপাতি রয়েছে, তো এয়ার কন্ডিশন না থাকলে অসুবিধে। কিন্তু কিন্তু আমি তবু বলবো, এয়ার কন্ডিশনের ঠান্ডা আর গাছপালার থেকে আসা ঠান্ডা হাওয়া, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যেটা প্রাকৃতিক, হ্যাঁ যেটা প্রাকৃতিক সেটা সবসময়ই খুব সুন্দর হয়।
1: প্রাকৃতিক তো, সামান্য ঠান্ডা হলেই বা।
0: ঠিক ঠিক ঠিক আছে, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, সঙ্গে থাকুন। ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
1: আমি জানি না ওই গানটা একবার শুনান, অনেকদিন থেকে শুনি নাই।
0: ঠিক আছে ঠিক আছে। প্রাক্তন ছবির গান ইমন চক্রবর্তীর কণ্ঠে।

শ্রোতাবন্ধু ফোন করেছেন। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমাদের অনুষ্ঠানের সময়সীমার মধ্যে সম্ভব হলে নিশ্চয়ই শোনাবো। অনেক ধন্যবাদ ফোন করার জন্য।

শুনছেন লাইফ ওন ইন অনুষ্ঠান আনন্দধারা। যদিও আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি বলা যায়। এবছর জাতিসংঘ থেকে বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় রয়েছে ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু সংকট মোকাবিলায় সমাধান এবং স্থিতিস্থাপকতা। আসলে এই জলবায়ু সম্পর্কে সচেতন না হলে প্রতিনিয়ত যে তাপমাত্রা বাড়ছে তার ফলে হিমবাহের বরফ গলে যাচ্ছে, সমুদ্রের জলতল বেড়ে যাচ্ছে, আর সবুজ হারিয়ে যাওয়ার সাথে সাথে আমরা প্লাস্টিকের ব্যবহার বাড়িয়ে ফেলছি, ই ওয়েস্ট বেড়ে যাচ্ছে প্রতিদিন। এইসব বিষয়গুলোই বলার তো অনেক কিছুই আছে, কিন্তু আমাদের নির্দিষ্ট সময়ে দুটো চারটে কথাই বলা সম্ভব হলো, কিন্তু তবু শেষে একটাই কথা বলবো, এই পৃথিবী আমাদের সকলের, তাই এর সুরক্ষার দায়িত্ব আমাদের সবার নৈতিক দায়িত্ব। অনুপম রায়ের কণ্ঠে অটোগ্রাফ ছবির গান।

আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ, তাই আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে অপর্ণা, গানে গানে এবং কথায় কথায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্যদিন অন্য অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি, এতক্ষণ শুনলেন আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রেরিত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হয়নি, গতকালকে কিছু কিছু জায়গায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, বাকি অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক ছিল। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা 38.6 ডিগ্রি সেলসিয়াস মালদাতে এবং টেরঙে 29.2 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ চেপান, হিলা টি এস্টেট, ঘাটিয়া টি এস্টেট 10 সেন্টিমিটার, নাগরাকাটা, বারবিশা, আলিপুরদুয়ার 8 সেন্টিমিটার, গ্যাংটক, কুর্তি টি এস্টেট 7 সেন্টিমিটার, মঙ্গন 5 সেন্টিমিটার, চেল, গিস, টেডং 4 সেন্টিমিটার, জুরন্তি টি এস্টেট, মাঝেরবাড়ি টি গার্ডেন, ওয়াসাবাড়ি টি গার্ডেন 3 সেন্টিমিটার, কুমারগ্রাম, ফাগু টি গার্ডেন, আইভিল টি এস্টেট, নেওড়া 3 সেন্টিমিটার করে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 10ই জুন বুধবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে 10ই জুন পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় ভারী বর্ষণ হতে পারে এবং বাকি জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি, হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল ওয়েদার বুলেটিন, ভেরি লাইট।

to moderate rainfall occurred at most places over Sikkim and Sabhimala in West Bengal. No large change in yesterday's maximum temperature occurred over the region. Those were markedly above normal at one or two places over Sikkim and Sabhimala in West Bengal. Yesterday's highest maximum temperature of 38.6 degrees Celsius was recorded at Malda and 29.2 degrees Celsius at Tedong. Chief amount of rainfall, Chepan, Ghatia T Estate, 10, Hila T Estate, Nagragata, Barabisa, Alipurduar, 8 cm, Gangtok, Kurti T Estate, 7, Mongon, 5, Chel, Ghish, Tedong, 4, Juranti T Estate, Majirbari T Garden, Washabari T Estate, Kumargram, Phagu T Estate, Ivil T Estate, Neora, 3 cm each. Weather forecast till 10th June Wednesday, light to moderate rain or thunder shower very likely to occur at most places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kochbihar district of Sabhimala in West Bengal. Light to moderate rain or thunder shower very likely to occur at many places over Res district. Weather warning till 10th June Wednesday, heavy rainfall very likely to occur at one or two places over Darjeeling, Kalimpong, Jalpaiguri, Kochbihar, Alipurduar and South Dinajpur district. Thunderstorm with wind speed 40 to 50 km per hour and lightning very likely to occur at one or two places over the district of Sabhimala in West Bengal. That concludes the weather bulletin. Please stay with us for our next announcement in Bengali. Akashbani Shiliguri. Ekhon ajker poroborti onushthan shuchi. সন্ধে 6:05 শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মিঠো সুর। 6:40 দীপালি রায় বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া গান। 7:05 হিন্দি ছবির গান। রাত 8:00 শুনবেন বিশেষ অনুষ্ঠান। কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূর সেনের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আট্য। 8:30 আধুনিক গান মান্নাদের কণ্ঠে, পঙ্কজ উদাসের কণ্ঠে গজল 9:15, গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান 9:30, 10:00 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে অখিল ভারতীয় কার্যক্রমে লঘু এবং লোকসঙ্গীতের অনুষ্ঠান। শুনবেন মৈথিলি লোকসঙ্গীত শিল্পী শ্রীমতী সৌম্য মিশ্র এবং উড়িয়া আধুনিক গান শিল্পী বিজয় কুমার সামন্তরায়। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠান সূচি। 6:05 গানের ভেলা, 7:00 জয়মালা, 7:45 ইনসে মিলিয়ে, 8:00 হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9:00 আপ কে লিয়ে, 9:30 আজ কা ফানকার, 10:00 ছায়া গীত, 10:30 ঢালতি যায় রাত। বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠান সূচি শুনলেন। এখন সান্ধ্যকালীন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। দার্জিলিং মোড় ক্রসিং উন্নয়নমূলক কাজ চলছে, পরিচিত যানজটপূর্ণ এলাকা, বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। শাহডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ তিস্তা ক্যানেল ক্যানেল মোড় নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। বেলাগোপা শিলিগুড়ি আমবাড়ি শাহডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় বিকল্প হিসেবে ব্যবহার করার জন্য বলা হচ্ছে। বাগডোগরা হাট 8:00 পর্যন্ত যান চলাচল ধীরে থাকতে পারে। একতিয়াশাল হাট 8:00 পর্যন্ত ট্রাফিক বিলম্বের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুনলেন সান্ধ্যকালীন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান মিঠো সুর। শ্রোতা বন্ধুদের সবাইকে স্বাগত জানাই মিঠো সুর অনুষ্ঠানে। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। মিঠো সুর অনুষ্ঠানে আমরা মূলত লোকসঙ্গীত শোনাই আপনাদেরকে, মাটির গান, মাটির সুরে, মাটির টানে

মাটির গানে কিছুটা সময় রয়েছে আপনাদের সাথে। আমি অপর্ণা, আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। আজকের কথা বলতে বলতে ফোন চলে এসেছে। হ্যালো, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করব। আজকের লাইভ ফোন ইন মিঠু সুর অনুষ্ঠানে প্রথম গান কার্তিক দাস বাউলের কণ্ঠে।

আপনারা শুনছেন লাইফোনের অনুষ্ঠান মেঠো সুর। এবারে শুনে নেব আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে এই গানখানি।

0: এই কথা ঠিক, যা গরম পড়েছে ঈশ্বরের কাছে আমরা সবাই বোধ হয় কম বেশি প্রার্থনা করছি অঝোরধারায় বৃষ্টি নামুক, প্রকৃতি একটু ঠান্ডা হোক, শান্ত হোক, আমরাও একটু স্বস্তি পাই। শ্রোতা বন্ধুরা শুনছেন মেঠো সুর লাইভ ফোন ইন অনুষ্ঠান। একটা ফোন এসেছে, হ্যালো।
1: হ্যালো, হ্যালো দিদিভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল দিদিভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু,
1: দিদিভাই কিরকম আছেন? দিদিভাই
0: খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আমি তো এই যে গরমে দাবদাহ, গরমে একদম সেই মাঝে হাল দিদিভাই।
0: আচ্ছা, হ্যাঁ গরমটা পড়েছে অবশ্য আমাদের, আসলে আপনাদের ওখানে আমাদের এখানকার তুলনায় গরমটা অনেক বেশি।
1: আচ্ছা, হ্যাঁ তো আমাদের এখানে গরমটা এই জন্য বেশি, আমাদের এইখানে পানাগড় বেসে আর্মি ক্যাম্পে কর্কট ক্রান্তি রেখাটা আমাদের ওই উপর দিয়ে গেছে,
0: আচ্ছা
1: তো
0: আচ্ছা,
1: সেই জন্য আমাদের এইখানটা গরমও বেশি পড়ে, আবার ঠান্ডার সময় ঠান্ডাটাও বেশি হয়,
0: ঠান্ডাটাও
1: আবার
0: বেশি পড়ে।
1: হ্যাঁ আবার বৃষ্টির দিনে বৃষ্টিটাও বেশি হয়,
0: হুম হুম হুম
1: কারণ আমাদের এইখানটা যদি না হয় বেসের ভেতরে বৃষ্টি হয়ে যায়,
0: হুম হুম হুম
1: তো এই আর কি এই জায়গাটাতে এরকম। আর বাজ মানে বিদ্যুৎও চমকায় এবং
0: হুম হুম
1: বাজও পড়ে, হ্যাঁ এই জায়গাটা আমাদের খুব ইয়ে আর
0: হুম
1: কি।
0: হুম হুম
1: আর দিদিভাই আজকে গোষ্ঠগোপাল দাসের যদি একটা গান থাকে আপনার সঙ্গে যদি
0: হুম
1: শোনান তাহলে
0: হুম হুম
1: শুনিয়ে দেবেন।
0: হুম হুম
1: হ্যাঁ
0: হুম
1: হ্যাঁ, তো ওইটুকু বললাম দিদিভাই,
0: ঠিক
1: ভালো
0: ঠিক ঠিক,
1: থাকবেন।
0: ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ,
1: হ্যাঁ দিদিভাই
0: ভালো থাকবেন
1: ভালো,
0: আপনিও।
1: হ্যাঁ
0: ঠিক
1: দিদিভাই।
0: আছে। গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে শুনতে চেয়েছেন গান। এবার তাহলে শুনে নিই শ্রোতা বন্ধুর অনুরোধে গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে এই গানখানি।

মাটির গানের আলাদাই একটা সৌন্দর্য এবং ছন্দময়তা আছে, এবং এই লোকসঙ্গীতের অনেক রকম ধরনের রয়েছে, বিভিন্ন আঞ্চলিক গান রয়েছে আঞ্চলিক ভাষায় বা আঞ্চলিক বিভিন্ন অনুষ্ঠানের ওপর অনেক ধরনের গান রয়েছে। সবটা হয়তো আমরা জানিও না, আবার কিছু কিছু জানি, কিন্তু সব মিলিয়ে এই বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া বা ভাদু, টুসু, এই যে বিভিন্ন ধরনের লোকসঙ্গীত বা লোকসংস্কৃতি, লোকগানের এই ছন্দ এবং মাধুর্যতা আমাদেরকে সবসময়ই আকর্ষণ করে। এবারে শিল্পী রুনা লায়লা।

শুনছেন লাইভ ফোনের অনুষ্ঠান মিঠু সুর। ফোন করুন 9434076705 এই নম্বরে। মিঠু সুর এই নামটা শুনলেই মনে হয় যেন ওই দূরে অশ্বত্থতলায় পুতির কণ্ঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো, সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো, এবং সেই সুরেই যেন গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, মনে হয় কোনো বাউল উদ্দেশ্যহীনভাবে দিকশূন্যপুরের দিকে চলেছে সুরের সাধনা করতে করতে। এমনটাই ছবি ভেসে ওঠে আমাদের চোখের সামনে, সেই মাটির টান আর মাটির গন্ধ মাখা সুর আমাদের মনের গভীরে ছুঁয়ে যায়। এবারে গানে যাবার আগে একটি ফোন, না ফোনটি এলো না, ঠিক আছে। এবারে শিল্পী পূর্ণদাস বাউল।

শুনছেন লোকসঙ্গীত নিয়ে লাইভ ফোরের অনুষ্ঠান মেঠো সুর। ফোন করুন 9434076705 এই নম্বরে। এবারে শুনে নেব আরেকখানি লোকগীতি, শিল্পী পাপিয়া।

এতক্ষণ আপনারা শুনছিলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। আমি অপর্ণা ছিলাম আপনাদের সাথে। অনুষ্ঠান শেষের ঘন্টা বেজে গেছে সময়ের হাত ধরে, তাই আজকের মতো বিদায় নিচ্ছি। যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের আজকের অনুষ্ঠানটি প্রচারে বিঘ্ন ঘটায়, আমরা দুঃখিত। মেঠো সুর আজ এই পর্যন্তই, আবারও কথা হবে আরেকদিন অন্য কোনো মেঠো সুরের অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং নিউজ অন এয়ার অ্যাপে। এখন শুনবেন ভাওয়াইয়া গান, শিল্পী দীপালী রায় বর্মণ।

ভাওয়াইয়া গান শুনলেন দীপালী রায় বর্মনের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

সফর ছবির গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। এবারে শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে সত্যম শিবম সুন্দরম ছবির গান।

হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং তারপর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলা দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আজকের আলোচনায় দুই দেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির ওপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে।
1: Venezuela possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন যে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত মজুদ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের কোথাও কোনো এলপিজি ডিস্ট্রিবিউটর বা এজেন্সিতে গ্যাসের ঘাটতির খবর পাওয়া যায়নি।
2: Despite the ongoing situation in West Asia, supplies of crude oil, LPG, natural gas remain stable and adequate stocks of petrol, diesel, LPG are available in the country. Our refineries are operating at optimum level. As far as domestic cooking LPG gas is concerned, no dry out has been reported on the LPG distributorships. Around 99% of the bookings are now online.
0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তি যুগের অবসান ঘটিয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদ এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার পর এক্স স্যান্ডেলে এক পোস্টে শ্রী শাহ একথা বলেন। তিনি বলেন, এই কাউন্সিল এখন উত্তর পূর্ব অঞ্চলের কৌশলগত উন্নয়নের পাশাপাশি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ উত্তর পূর্ব ভারত গড়ে তোলার লক্ষ্যে সমস্ত নেতাই আজ একজোট হয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটেনের বিদেশমন্ত্রী ইভেট কুভারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, ভারত ও ব্রিটেন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক এক নতুন অংশীদারিত্ব গড়ে তোলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকটি মূলত ভারত ব্রিটেন ভিশন 2035 এর পাঁচটি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করার বড় সুযোগ। তিনি আরও বলেন, দুই দেশের এই বৈঠকে ভারত ও ব্রিটেনের সর্বাত্মক অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার ও ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি চিকিৎসা এবং অন্যান্য প্রকল্প সহ প্রতিরক্ষা পরিষেবাগুলি সংশোধিত আর্থিক ক্ষমতা হস্তান্তরের নির্দেশিকাও প্রকাশ করেছেন তিনি। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, অজীবাশ্ম জ্বালানি বা পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত অসাধারণ সাফল্য পেয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করেছে ভারত। পিএম সূর্যঘর মুক্ত বিজলি যোজনা দুবছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
3: The 2.65 gigawatt was the total installed capacity in India. Now it is 150 plus gigawatt as far as solar alone I am speaking. If at all I can speak about the non-fossil sources, it is 288 gigawatt, including wind, of course hydro, small hydro, pump storage, all put together.
0: স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে সংসদ বিষয়ক মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন।
4: वेस्ट बंगाल लेजिस्लेटिव असेंबली आज नेवा में जुड़ना मैं मानता हूँ कि ऐतिहासिक है। मैं वेस्ट बंगाल के माननीय स्पीकर रतिंद्र बोस जी को और उनके टीम को मैं बधाई देता हूँ। नेशनल ई विधान एप्लीकेशन प्लेटफॉर्म में जुड़ने से अब पश्चिम बंगाल असेंबली और देश के जितना असेंबलीज है, जितना विधानसभाएं है, हमारा पार्लियामेंट, हम सब एक प्लेटफॉर्म में आ गए हैं।
0: ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ার ফলে একাধিক উন্নয়ন প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যুক্ত হয়ে প্রায় 22,700 কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি করা হবে।
5: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে। সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব।
0: সংঘ লোকসেবা আয়োগ UPSC পরীক্ষায় স্বচ্ছতা বাড়াতে এবং ভুয়ো পরীক্ষার্থী বা জালিয়াতি রুখতে একটি ফেস অথেন্টিকেশন প্রোটোকল তৈরি করেছে। কমিশন সম্প্রতি সিভিল সার্ভিসেস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় সফলভাবে এই ফেস অথেন্টিকেশন ব্যবস্থার প্রয়োগ করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে UPSC চেয়ারম্যান ডক্টর অজয় কুমার বলেন, জালিয়াতি মুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এটি কমিশনের নেওয়া একটি নতুন পদক্ষেপ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালায় পৌঁছেছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মৌসুমী বায়ু 1 জুন কেরালায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু 3 দিন বিলম্বে ওই রাজ্যে আজ থেকেই মৌসুমি বৃষ্টিপাত শুরু হয়েছে। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এতে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। জাকার্তা ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের এমআর অর্জুন এবং হরিহরন করুণন পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আজ এক হাড্ডাহাড্ডি ম্যাচেই ভারতীয় জুটি মালয়েশিয়ার অ্যারন তাই এবং কাংখাই সিংকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম মানবজাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলামে প্রবেশ করেছে। খবর শেষ হল।
6: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান অধিকারী কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেনের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আঠো। শুনবেন রাত 8টায়। 8:30 আধুনিক গান মান্নাদের কণ্ঠে। রাত 9:15 গজল শিল্পী পঙ্কজ উদাস। লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে 9:30। রাত 10টায় দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে অখিল ভারতীয় কার্যক্রমে লঘু এবং লোকসঙ্গীতের অনুষ্ঠান। শুনবেন মৈথিলি লোকসঙ্গীত শিল্পী শ্রীমতী সৌম মিশ্র এবং ওড়িয়া আধুনিক গান শিল্পী বিজয় কুমার সামন্তরায়। আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় হাওয়ামহল, 8:15 চিত্রলোক, 9টায় আপ কে লিয়ে, 9:30 আজ কা ফানকার ছায়াগীত, রাত 10টায়, 10:30 ঢালতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী শিলিগুড়ি একটি ঘোষণা। আগামী 7 জুন 2026 রবিবার রাত 8টায় শুনবেন স্বাস্থ্য বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠান সুস্বাস্থ্য। বিষয় ব্রেন টিউমার। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর সপ্তর্ষি ঘোষ। সরাসরি কথা বলতে ফোন করুন এই নম্বরে 9434076705। ফোন নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। ঘোষণাটি শেষ হলো।

ভাবলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বললো এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গ বিধানসভা জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবারে নতুন সমুদ্র বন্দর গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ যোগ দিচ্ছে। রাজ্য জুড়ে পঞ্চায়েতের তিনটি স্তরে 11,154 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে নবান্নে আজ রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যস্থতাকারীদের মধ্যে প্রথম বৈঠক হয়। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। কৃষ্ণা চক্রবর্তী বিধাননগরের পুর নিগমের মেয়র পদে ইস্তফা দিয়েছেন। বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত রবিলাল টুডুর জীবনাবসান হয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভা জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। সংসদ ভবনে আজ কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রকের উদ্যোগে এক অনুষ্ঠানে নেভা সংক্রান্ত ত্রিপাক্ষিক সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হয়। এর ফলে দেশের 33তম আইনসভা হিসেবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হল পশ্চিমবঙ্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনার বাস্তব রূপই নেভা।
1: वेस्ट बंगाल असेंबली के स्पीकर और उसके टीम को मैं आश्वासन करना चाहता हूं कि आपको भविष्य में भी वेस्ट बंगाल असेंबली को एक चुरुस्त दुरुस्त रोबस्ट असेंबली बनाने में हम पूरा सहयोग करेंगे। प्राइम मिनिस्टर मोदी जी का सपना है डिजिटल इंडिया, पूरा देश डिजिटली कनेक्टेड हो रहा है और वन नेशन वन एप्लीकेशन नेशनल ई विधान, उसी सपना को पूरा करने के लिए तो वेस्ट

0: মেদিনীপুরের তাজপুরের গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রকল্প পাকাপাকিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হল। পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবারে নতুন সমুদ্রবন্দর গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, তাজপুর প্রকল্পে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমি, রেল ও জাতীয় সড়ক সংযোগ কোনোটাই প্রস্তুত ছিল না। সরকারের মূল্যায়নে এও স্পষ্ট, বর্তমান অবস্থায় তাজপুরে বন্দর নির্মাণ বাস্তবসম্মত নয়, তাই তার পরিবর্তে তাজপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবার এলাকায় রাজ্য সরকারের হাতে থাকা প্রায় 1,700 একর জমিকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে এই প্রকল্প এগিয়ে নিয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সাগরমালা প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ার ফলে একাধিক উন্নয়ন প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়েছে।
1: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে। সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব।
0: তিনি বলেন, এর আওতায় বন্দর সংযোগ, উপকূলবর্তী পরিবহন, অন্তর্দেশীয় জলপথ, মৎস্যজীবীদের পরিকাঠামো, দ্বীপাঞ্চল উন্নয়ন এবং উপকূল এলাকার অর্থনৈতিক বিকাশের পরিকল্পনা রয়েছে। এছাড়া 44টি নতুন জেটি নির্মাণের মধ্যে 41টির প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে। সাগরদ্বীপে কপিলমুনি আশ্রম সংলগ্ন সমুদ্রতট সংরক্ষণ, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, বলাগড়ে নদী ভাঙন রোধ এবং 45 কিলোমিটার ড্রেজিংয়ের মতো প্রকল্প বৈঠকে অনুমোদন লাভ করে। কলকাতা দেশের অষ্টাদশ শহর হিসেবে ওয়াটার মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, দেশের সপ্তদশ শহর হিসেবে কেরালামের কোচিতে ওয়াটার মেট্রো চালু হয়েছিল। এবার তা কলকাতায় শুরু করার ব্যাপারে কেন্দ্রের নীতিগত সম্মতি মিলেছে।
1: কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হয়েছে। আমাদের আজকের মিটিং এ মাননীয় মন্ত্রী এটা কনসেন্ট দিয়ে দিয়েছেন এবং আমরা এই শহর হিসেবে আমরা 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো। শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট।
0: তিনি বলেন, হুগলি নদীকে কেন্দ্র করে আধুনিক জলপথ পরিবহন ব্যবস্থার উন্নয়নই প্রকল্পের মূল লক্ষ্য। জলপথ পরিবহন ও উপকূলবর্তী পরিকাঠামো উন্নয়নে গতি আনার লক্ষ্যে রাজ্য সরকার পৃথক জাহাজ দপ্তর তৈরিরও পরিকল্পনা করছে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা জানান। রাজ্য জুড়ে পঞ্চায়েতের 3টি স্তরে 11,154টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। বিধাননগরের মৃত্তিকা ভবন থেকে সমস্ত জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও এবং বিধায়কদের সঙ্গে আজ এক ভার্চুয়াল বৈঠকের পর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ এক সাংবাদিক বৈঠকে একথা জানান।
2: কেন্দ্র এবং রাজ্যের অংশ মিলিয়ে প্রায় 2,500 কোটি টাকার বিনিয়োগ এই রাজ্যের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কাজে ব্যবহৃত হবে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প 2022 সালের মার্চ মাস থেকে বন্ধ থাকার পর 2.56 কোটি জব কার্ডধারী মজুরিযুক্ত কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের কাজ শুরু হবে। সারা দেশে 1 জুলাই 2026 থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ চালু হবে। কেন্দ্র
0: স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সে দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সাংবিধানিক সমাধানের লক্ষ্যে নবান্নে আজ রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যস্থতাকারীর মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক বসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠকে যোগ দেন কেন্দ্রের নিযুক্ত মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের শীর্ষ আধিকারিক এবং রাজ্য পুলিশের মহানির্দেশক। মুখ্যমন্ত্রী বৈঠকে আশ্বাস দেন বিজেপি সরকার পাহাড় সমস্যার সাংবিধানিক সমাধান খুঁজতে কেন্দ্রের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার 6 জুন কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাজ

বাজি আকাশবাণীকে জানিয়েছেন, নবান্ন সভাঘরে শ্রী বৈষ্ণব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। শ্রী মাঝি আরও জানান, ওই দিন বিকেলে রেল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরাও কলকাতায় আসবেন। সন্ধ্যায় রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে তারা বৈঠক করবেন। তথ্য সম্প্রচার মন্ত্রী শ্রী বৈষ্ণব ওই দিন আকাশবাণী কলকাতা কেন্দ্রেও আসার কথা রয়েছে। এছাড়া যাবেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেও। কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুর নিগমের মেয়র পদে ইস্তফা দিয়েছেন। তিনি পুর কমিশনারের কাছে আজ পদত্যাগপত্র পেশ করেন। এছাড়া পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং দপ্তরের সচিবের কাছেও পদত্যাগের কপি পাঠিয়েছেন তিনি। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে ইস্তফা বলে সাংবাদিকদের জানান পদত্যাগী মেয়র। এদিকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। আসানসোলে আজ তিনি সাংবাদিকদের বলেন, সামনেই বর্ষাকাল, বিধাননগরের বিস্তীর্ণ এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে মেয়রের পদত্যাগ দায়িত্বজ্ঞানহীনতা এবং নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা। সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় অন্যতম অভিযুক্ত পরিতোষ দত্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা বর্ধমান থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে আজ আদালতে তোলা হলে 17 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আরেক অভিযুক্ত দেবাশিস ব্যানার্জি ওরফে কানকাটা দেবু এখনও ফেরার। এদিকে উচ্চশিক্ষা দপ্তর সুরেন্দ্রনাথ কলেজের ওই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে। বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত রবিলাল টুডু প্রয়াত, বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে পড়ে গিয়ে আহত হওয়ার পর কল্যাণী এইমসে অস্ত্রোপচার করানো হয় এবং কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। আজ দুপুরে তার মরদেহ পূর্ব বর্ধমানের কালনা 2 নম্বর ব্লকে নোয়ারা গ্রামে বাড়িতে নেওয়া হলে শ্রদ্ধা জানান গ্রামবাসী ও এলাকার বিশিষ্টজনেরা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভা জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুর নিগমের মেয়র পদে ইস্তফা দিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন সাক্ষাৎকার ভিত্তিক একটি বিশেষ অনুষ্ঠান। 2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অধিকারী চন্দ্রচূড় সেনের সাক্ষাৎকার। কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেনের সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আঠো।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন, উচ্চ মাধ্যমিকে সাফল্যের শিরোপায় যারা পৌঁছেছে তাদের সাফল্যের কথা নিয়ে আজ আমি সৌমিতা আঠ আবারও একবার হাজির হয়েছি কোচবিহারের চন্দ্রচূড় সেনের কাছে। আজ আমরা কথা বলবো উচ্চ মাধ্যমিকে যে চতুর্থ স্থান অধিকার করেছে চন্দ্রচূড় সেন। উচ্চ মাধ্যমিকে এবারে এক গুচ্ছ ছাত্রছাত্রীরা চতুর্থ স্থান অধিকার করেছে, কিন্তু তার মধ্যে এখন আমি কথা বলে নেব, সাফল্যের গল্প শুনব চন্দ্রচূড় সেনের কাছে কোচবিহার থেকে, যে কোচবিহার রামভোলা হাই স্কুল থেকে পড়াশুনো করেছে। কথা বলে নেব তার বাবা মা এবং তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে। আর প্রথমে কথা বলবো চন্দ্রচূড়ের সঙ্গে। নমস্কার চন্দ্রচূড়, কেমন আছো তুমি? অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।
2: অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমি ভালোই আছি।
1: আচ্ছা, এই তো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিলে, তো কেমন হলো পরীক্ষা?
2: পরীক্ষা ভালোই হয়েছে, মানে আমার মেডিকেল এন্ট্রান্সটাই টার্গেট, তবুও জয়েন্টে বসেছিলাম আর কি।
1: আচ্ছা, তার মানে প্রথমেই আমরা জেনে গেলাম তোমার চিকিৎসা বিজ্ঞানের দিকে ঝোঁক বেশি। তো প্রথমে জেনে নেব যে তুমি এই যে সাফল্যের শিরোপায় পৌঁছেছ, তো সেই জায়গা থেকে তুমি কি এই চতুর্থ স্থান পাবে এটা আশা করেছিলে, নাকি আরো বেশি কিছু আশা করেছিলে?
2: না, বেশি কিছু নয়, মানে ভেবেছিলাম যে যেভাবে

0: পরীক্ষা দিয়ে এসেছিলাম, তাতে একটা বিশ্বাস ছিল যে 1 থেকে 10-এর মধ্যে আর কি থাকবো। তো চতুর্থ স্থানে থাকাটা সত্যি আমার কাছে একটা উপরি পাওনা।
1: আচ্ছা বেশ, তো মাধ্যমিকে তোমার কেমন ফল হয়েছিল?
0: মাধ্যমিকে আমি রাজ্যে প্রথম ছিলাম।
1: আচ্ছা, মাধ্যমিকে তুমি রাজ্যে প্রথম হয়েছিলে, তো তাহলে তো সেই ক্ষেত্রে আকাশবাণী কলকাতা থেকে বোধহয় তোমার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, তাই নয় কি?
0: হ্যাঁ, একদম একদম, সেই বছর তাই হয়েছিল।
1: সে বছর তাই হয়েছিল, 2024-এ। যাই হোক, তাহলে তোমার দ্বিগুণ প্রাপ্তি, মানে মাধ্যমিকেও তুমি সফল, উচ্চ মাধ্যমিকেও সফল। তো সেই ক্ষেত্রে মাধ্যমিকে তুমি প্রথম হয়েছিলে, উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থান পেয়ে তোমার কি একটু মন খারাপ করছে যে এবারও প্রথম হলে আরো ভালো লাগতো?
0: না, ওই প্রথম হওয়ার সেরকম কোন একটা ব্যাপার ছিল না। মাধ্যমিকে প্রথম হয়েছিলাম, তারপরে যেহেতু আর কি মানে এন্ট্রান্স এর জন্য পড়াশোনা তৈরি হয়ে মানে শুরু করে দিতে হয়েছিল সেই মুহূর্তে, কিন্তু তার পাশাপাশি এসএস এর পড়াগুলোকে রেখেছে স্কুলের টিচার, বাড়ির টিচার, তারা বারবার বলেছেন যে মেডিকেল এন্ট্রান্স এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের প্রতি নজরদারি দিতে। তো সেরকম করে গিয়েছি এবং তাতে সমান্তরাল ভাবে দুটো পাস চালাতে চালাতে এসএস এর র্যাঙ্ক চলে আসলো, সেটা আমার কাছে খুশির ব্যাপার। আর এখানে এর চেয়ে বেশি আর কিছু চাইনি।
1: ও, তুমি যেটা চেয়েছিলে সেটাই পেয়েছো। তাহলে তোমার প্রাপ্ত নম্বর এবং প্রত্যেকটা বিষয়ের নম্বর একবার সকলকে বলে দাও।
0: আমার বাংলায় এসেছে 98, মানে 98, ইংরেজিতে এসেছে 100, তারপরে ফিজিক্সে এসেছে 97, কেমিস্ট্রিতে 100, আর বায়োলজিতে এসেছে 98, আর ম্যাথস আমার ফোর্থ সাবজেক্ট, ওখানে 97 এসেছে।
1: আচ্ছা আচ্ছা, তো সেই জায়গা থেকে ঠিকই, মানে তোমার যেটা চেয়েছিলে সেটাই তুমি পেয়েছো, কোনো খামতি নেই খুব একটা।
0: মানে এমসিকিউ যেটা থার্ড সেমিস্টার হয়েছিল সেখানে আরেকটু ভালো পারফরমেন্স করলে মনে হয় নম্বরটা আরেকটু বেশি হতে পারতো, কারণ ফোর্থ সেমিস্টারে আমার কোনো রকম নম্বর কাটা যায়নি। মানে ফোর্থ সেমিস্টার আমাদের তো এবারে বিবিধ ভাবে হয়েছে উচ্চ মাধ্যমিক, প্রথম পর্বে আমার নম্বর যা গেছিল সেটাই, আর দ্বিতীয় পর্বের যেটা হলো ফোর্থ সেমিস্টার রিটেন এক্সাম, ওখানে কোনো রকম নম্বর কাটা যায়নি।
1: আচ্ছা আচ্ছা, তো বেশ, তাহলে তোমার কোন বিষয়টা ভালো লাগে আর কোন বিষয়টা ভালো লাগে না পড়তে?
0: মানে আমার এই যেই সাবজেক্ট গুলো এতদিন ছিল তার মধ্যে মানে সবগুলোই তো ভালো লাগে, মানে যদি খুবই আর কি তাদের মধ্যে ওই কি বলা যেতে পারে মানে চুলচেরা বিশ্লেষণ করতে হয় তাহলে ফিজিক্স আমার খুবই পছন্দের সাবজেক্ট, আর একটু অপছন্দ তো কোনোটাই নয়, সবগুলোই পড়তে ভালো লাগে। তবে বায়োলজিতে যেহেতু একটু বেশি অনেক জায়গা মেমোরাইজ বা মুখস্থ এরকম করতে হয়, তো ওটা কিছুটা হলেও মানে মানে ওই ট্যালি থেকে একটু নেমে আসে, কিন্তু আমার তিনটে মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটি বিষয় অত্যন্ত পছন্দের আর কি।
1: হ্যাঁ, পছন্দের বায়োলজি তো আবার হতেই হবে, না হলে তো আবার হবে
0: একদম
1: না,
0: একদম,
1: আবার তুমি
0: না না
1: চিকিৎসা
0: মানে
1: বিজ্ঞান নিয়ে
0: কি
1: গিয়ে যেতে চাইছো। হ্যাঁ
0: না, ডেফিনেটলি ডেফিনেটলি। তবে কি ওই মানে নম্বর প্রাপ্তির পড়া আর বুঝে পড়া দুটোর মধ্যে তো আলাদা ব্যাপার আছে।
1: না, ভালো লাগার পড়া আর পরীক্ষার জন্য পড়া দুটোর মধ্যে কিন্তু আকাশ জমিন তফাত। কারণ হচ্ছে মানে অনেক বিষয়ই পরীক্ষার জন্য পড়তে না একদম ভালো লাগে না, কিন্তু এমনি ভালোবেসে পড়তে সেই বিষয়টাই দেখবে কত মানে মনোযোগ সহকারে, যখন পরীক্ষা নেই, পরীক্ষা ছাড়া মনোযোগ সহকারে বারবার পড়ছি আমরা সেই বইটাই খুঁটিয়ে খুঁটিয়ে, এটা একটা ব্যাপার আর কি, মানে সেটা অন্য ব্যাপার।
0: দাঁড়িয়ে বায়োলজি পড়তে তো ভীষণ ভালো লাগেই।
1: আর বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে তুমি কোন পার্টটা নিয়ে এগিয়ে যেতে চাইছো?
0: যদিও সেভাবে তো সিদ্ধান্ত নেওয়া হয়নি, স্পেশালাইজেশনের ব্যাপারটা এমবিবিএস এর পরেই ভাববো, কিন্তু তবুও আমার মনে হয় যে ইদার আমি কার্ডিয়াক জায়গাটা অঙ্কোলজি এই বিষয়গুলোর মধ্যে কোনো একটাতে যাওয়ার চেষ্টা করব।
1: আচ্ছা, তো কার্ডিওলজি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, মানে বিশেষ কোন ঘটনা আছে কি যে কার্ডিওলজি নিয়ে এগিয়ে যেতে চাইছো, বা কার দ্বারা অনুপ্রাণিত, বা কিছু ঘটনার দ্বারা কি তুমি চিকিৎসা বিজ্ঞানের দিকে এগিয়ে যেতে চাইছো?
0: এখন কার্ডিওলজি বা অঙ্কোলজি দুটোকে আমি রেখেছি, কার্ডিওলজি সম্পূর্ণরূপে আর কি আমাদের হৃদ সংক্রান্ত, আর ওইদিকে অঙ্কোলজিটা সম্পূর্ণরূপে ক্যান্সার সংক্রান্ত। তো ক্যান্সার এখনো অনেক মানে কি বলবো কুয়াশার চাদর আমরা দেখতেই পারি, যে আজও মানে আমার একটা খুবই মানে কাছের ফ্রেন্ড, তার মা, তিনি মৃত্যুশয্যায় লড়ছেন এই ক্যান্সারকে। তো সে জায়গা দাঁড়িয়ে এই দুটো রোগ এবং কার্ডিয়াক সংক্রান্ত সমস্যা, যে হৃদ সংক্রান্ত সমস্যা আমরা দেখতেই পাচ্ছি, কত মাঝ বয়সী কম বয়সীরা তারাও কিন্তু প্রাণ হারাচ্ছে। তো আমার মনে হয় যে সেই জায়গায় সচেতনতার খানিকটা অভাব রয়েছে আমাদের সাধারণ যারা জনগণ রয়েছি, যে কি করা উচিত কি করা উচিত নয়, এবং কি করে আমাদের হৃদপিণ্ড সুস্থ রাখা যায়, এই সমস্ত বিষয়গুলো। আর হৃদ সংক্রান্ত যে বিভিন্ন রোগ, আপনি কার্ডিয়াক অ্যারেস্ট বলুন, অ্যাঞ্জিনা পেক্টোরিস, ওদিকে হার্ট ফেলার্স বলুন, এগুলো বর্তমানে কিন্তু একটা ক্রমবর্ধমান, সেটা শুধু ভারত নয় গোটা বিশ্বব্যাপী। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে চিকিৎসকরা বা মানে আমরা যদি পরবর্তীতে এই বিষয়গুলোকে নিয়ে আরো কিছু গবেষণা করতে পারি, সেখানে যদি আরো আমরা নতুন প্রযুক্তি নিয়ে আসতে পারি, যাতে করে কিনা অন্তত পক্ষে যে মানুষগুলো আজকে অকালে প্রাণ হারাচ্ছে না, আগামীতে যাতে এই ঘটনাটা না হয়।
1: এটাই তো নব প্রজন্মের কাছে আমরা মানে আশা প্রার্থী, যে তারা যদি এগিয়ে গিয়ে সঠিক গবেষণা করে সঠিক জায়গাটা না তৈরি করে, যেটা যেগুলো আমাদের খামতি আছে সেগুলোকে যদি পূরণ না করে তাহলে কে করবে। মানে অনেক অনেক শুভেচ্ছা এবং আবারও একবার অভিনন্দন জানাচ্ছি তোমাকে, এত দূরদর্শী, এরকম একটা দূরদর্শী চিন্তার জন্য, যে এটাই আমাদের সমাজের জন্য এবং গোটা বিশ্বের জন্য দরকার। তো সেই জায়গা থেকে তুমি বলো, তুমি কিরকম করে পড়াশুনো করেছিলে, মানে পরবর্তীকালে যারা ধরো উচ্চ মাধ্যমিক দেবে, মাধ্যমিকও দেবে, তুমি মাধ্যমিকেও সফল, উচ্চ মাধ্যমিকেও সফল, সেই জায়গা থেকে বলে যে সেই ভাই বোনেদের জন্য তুমি বলে দাও, তাদেরও তো জানার ইচ্ছে যে চন্দ্রচূড় দাদা তো ফার্স্ট হয়েছিল, তো সেটার জন্য আমরা কেমন করে পড়াশুনো করব মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকেও চন্দ্রচূড় দাদা ফোর্থ হয়েছে, তাহলে আমরা উচ্চ মাধ্যমিকের জন্য বা কেমন করে প্রস্তুতি নেব, সেটা একটু তাদের উদ্দেশ্যে বলে দাও তুমি।
0: দেখ, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের প্রস্তুতিটা একটু অন্যরকম। মাধ্যমিকের ক্ষেত্রে যেহেতু পড়ার চাপটাও কম থাকে, কিন্তু সেখানে আবার সাবজেক্ট বেশি, আবার উচ্চ মাধ্যমিকে পড়ার সে কিন্তু সাবজেক্ট সংখ্যা তুলনামূলক ভাবে কম, দুটোকে আলাদা করে ডিল করা দরকার। মাধ্যমিকের ক্ষেত্রে আপনি, আমি বলবো যে সে সময় দাঁড়িয়ে আর কি রিভিশন করা এবং প্রিভিয়াস করা, বেশি করে লিখে লিখে অভ্যাস করা এবং প্রতিদিনের পরে প্রতিদিন করে রাখা, এটা করাটাই আমার মনে হয় মাধ্যমিকের জন্য যথেষ্ট। কিন্তু উচ্চ মাধ্যমিকের ব্যাপারটা কি সেখানে বলছে, এবার আমি সায়েন্সের রেসপেক্টে বলছি, আর্টস রেসপেক্টে হয়তো এই সংজ্ঞাটা একটু বদলে যেতে পারে, তবে আমি সায়েন্সের রেসপেক্টে যদি বলে থাকি তাহলে আমার মনে হয় প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যত কোয়েশ্চেন হতে পারে সম্ভাব্য সমস্ত প্রশ্ন করে যাওয়া, এবং সায়েন্সের ক্ষেত্রে কি হয় অ্যাপ্লিকেশন বেস স্টাডি করলে সবচেয়ে বেশি ভালো হয়, তাই নয় কি? কারণ এক্সামিনেশন গুলো সেখানেও কিন্তু আমাদের বেশ খুব দারুণ নম্বর আসতে বাধ্য, এটাই বলবো।
1: বেশ, তাহলে তুমি এবার বলো তুমি কিরকম করে পড়াশোনা করতে, কিরকম করে, কজন গৃহ শিক্ষক ছিল তোমার?
0: গৃহ শিক্ষক বলতে ছিল, তবে 11-12 তুলনামূলক ভাবে কমই ছিল, মানে বাংলা ইংরেজি এবং অঙ্কের জন্যই, কারণ বাকিটাই আর কি আমি কোচিং নিচ্ছিলাম, এবং তার পাশাপাশি আমি কোচিং কলকাতা থাইল্যান্ড থেকে।
1: আচ্ছা, তো তুমি তার কতক্ষণ পড়াশোনা করতে?
0: কোচিং বা ধরুন টিউশন সেগুলোকে যদি আমি বাদ দিয়ে ধরি তাহলে 6-7 ঘন্টা করে, কিন্তু ওরকম কোন সময় বাধা ধরা বিষয় ছিল না। প্রতিদিনের লাইক রুটিন গোলস বা স্টাডি গোলস যেভাবে
1: আমি
0: রাতেই পড়াশোনা করতে বেশি পছন্দ করি।
1: তো সেই সময় কে পাশে বসে থাকতো, মা না বাবা?
0: কখনো মা কখনো বাবা, বেশি মানে তারা বসেই থাকতেন আর বা জেগে থাকতেন বা আমার পাশে অন্তত পক্ষে থাকতেন।
1: আচ্ছা আচ্ছা, তো কিরকম সাহায্য পেয়েছো সেটা বলো মা বাবার কাছ থেকে?
0: মা সে তো ওটা তো আর কি আর কি
1: ওটা মা বাবাই বলবে,
0: না না ওটা মা বাবা তো অবশ্যই বলবে, মানে মা বাবা আর কি করবে, প্রশংসাটাই করে, আমি না হয় করেছি। ব্যাপার হচ্ছে যে মানে মা বাবা তো লাইক সেই শুরু দিন থেকে ছিলেন, তো আজকে আর নতুন করে আলাদা করে তাদের কথা নেই, মানে বাবা যেহেতু খুবই ব্যবসায়ী মানুষ, কাজের ফাঁকেও আমাকে বিভিন্ন জায়গায় পড়তে দিয়ে আসা, কখনো স্কুলের প্রোগ্রাম বা স্কুলে দিয়ে আসা, প্র্যাকটিক্যালস বা স্কুলের এক্সাম সবকিছু দিয়ে নিয়ে আসা, থেকে যত কিছু দরকারি জিনিসপত্র যখনই যা প্রয়োজন হয়েছে সেটা এক ডাকেই পেয়েছি। আর মায়ের কথা বলতে, যেমন আমার মা গৃহিণী এবং তার পাশাপাশি তিনি যেভাবে আমার পড়াশোনা, সেটা সত্যি কিন্তু আমার মা এবং বাবাকে সুপারম্যান এন্ড সুপারওম্যান তকমাটা দেওয়াই যায়।
1: ম্যাজিক্যাল ওম্যান এন্ড ম্যাজিক্যাল ম্যান, মানে সবকিছু তারা পারে এরকমই একটা, মানে সকলের সকল ছেলে মেয়েদের

0: তার বাবা মারা এরকমই হয়ে থাকে। এবং শিক্ষা গুরুদের সম্পর্কেও যে তাদের সেই গুরু বাক্যই যেন তাদের কাছে মন্ত্রের মতন সব ক্ষেত্রে কাজ করে। তো এখন জিজ্ঞেস করবো, তুমি যে ছোটবেলায় কোন স্কুলে পড়াশোনা করতে, এই স্কুলেই পড়াশোনা করতে?
1: আমি নার্সারি থেকে ক্লাস 4 অবধি শ্রী অরবিন্দ পাঠ ভবনে পড়েছি এবং ক্লাস 12 সমস্ত আমার স্কুল জীবনের সফর আমি কুচবিহার আম্বুল হাই স্কুলের সাথে কাটিয়েছি।
0: তো সেখানের কাটানো কিছু মানে মাস্টারমশাইদের একটু কথা কিছু বলো, যে সেখানের কিরকম সহযোগিতা পেয়েছ?
1: নিদারুণ, মানে ক্লাস 5-6 এর মানে থেকে মানে ক্লাস 5 এ যখন প্রথম ওই প্রাইমারি পেরিয়ে হাই স্কুলে আসা, তখন সেক্ষেত্রে ডেফিনেটলি হাই স্কুল নিয়ে একটা ছাত্রের মনে অনেক রকম কৌতূহল থাকে, কিন্তু পরে দেখলাম যে না, এই তো আমার বাড়ির মতো একটা আরেকটা বৃহত্তর পরিবার বলা যেতে পারে, বলা যেতে পারে সম্পূর্ণরূপে মা বাবার আদলেই, মানে আমাদের মতো যারা ছোট ছোট শিশুরা সেখানে শিখতে গেছে তাদের কাছে বিদ্যায়তন কি করে কখন আর কি ঘরের কমফোর্ট দিতে শুরু করে সেটা বোঝা যায়নি। আর তারপরে আর কি
0: মানে সেকেন্ড হোম ঘটনা
1: বলতে গেলে, একদম একদম সেকেন্ড হোম। এবং স্মরণীয় ঘটনা তো প্রত্যেক অবশ্যই স্মরণীয়, তবে আমার লাইক বলা যেতে পারে টিচার মানে বিশেষত আমার হেড স্যারও আছেন কনফারেন্সে, মানে আমার হেড স্যার বলুন কিংবা আরো কিছু সংখ্যক টিচার রয়েছেন বাংলা ইংরেজি, ঠিক আছে, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং তাদের সাথে যেমন সবসময় যোগাযোগ থাকে, আজও আছে এবং আগামীতেও থাকবে। তারা যে ছোটবেলা থেকে উৎসাহিত করে গেছেন কিংবা আমাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা যেভাবে অনুপ্রেরণা যোগিয়েছেন সেটা কিন্তু সত্যি বলা বাহুল্য যে খুবই আর কি প্রশংসার দাবি।
0: বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও সহযোগিতা পেয়েছ তুমি?
1: একদম ঠিক ঠিক।
0: পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে তোমার?
1: পড়াশোনার পাশাপাশি বলা যেতে পারে আবৃত্তি, তারপরে খানিকটা কিছু গল্প লেখা, গল্পের বই পড়া, সিনেমা দেখা, গান শোনা, চেস খেলা, কুইজ, ঠিক বলা যেতে পারে ভালোই লাগে,
0: সবই ভালো লাগে। তো একটা আবৃত্তি শুনি,
1: একটা কাজ করি, আমি রবি ঠাকুরের একটা কবিতা বলে শোনাই।
0: আচ্ছা, রবি ঠাকুরের কবিতা বলে শোনা, তারপরে তোমার কবিতা এবং গল্প শুনবো শেষে।
1: আচ্ছা, আমি প্রথম দুটো স্তবক, ঠিক আছে, কারণ কবিতাটা ভীষণ দীর্ঘায়তনের, প্রথম দুটো স্তবক
0: নিশ্চয়।
1: তো শ্যামলী কাব্যগ্রন্থের কবিতা আমি।
0: আমি
1: আমারই চেতনার পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পুড়ে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পথে বিশ্বকর্মার বিশ্বশিল্প, তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না না পান্না না না আলো না গোলাপ না আমি না তুমি, ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনায়, তার সেই আমি গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হা, মায়ায় মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে, একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমি রচনার আসরে তাকে নিয়ে তুলি পাত্রে নিয়ে যাও। এই তো এই প্রথম দুটো স্তবক বলতো।
0: বেশ, তো চন্দ্রচূড়ের কাছ থেকে আমরা আবার কবিতা, ওর লেখা কবিতা, গল্প এগুলো শুনবো, কিন্তু আমরা এখন ওর বাবা মার কাছ থেকে কিছু কথা শুনে নেব। চন্দ্রচূড়, তোমাকে আবারও একবার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এখন তোমার বাবার সাথে একটু কথা বলে নেব, আমরা কথা বলে নিচ্ছি চন্দ্রচূড়ের বাবার সাথে। নমস্কার, আপনার নাম?
2: হ্যাঁ নমস্কার।
0: আপনার নাম?
2: হ্যাঁ সুশান্ত সেন।
0: নমস্কার সুশান্ত বাবু, অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনাকে। আপনি কি করেন আগে বলুন, আপনি খুব ব্যস্ত মানুষ।
2: আমি ঠিকাদারি করি,
0: ঠিকাদারি। আচ্ছা আচ্ছা, তো আপনি ভীষণ ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততার মধ্যেখানে আমাদের সময় দিয়েছেন। এখন বলুন, এই যে সাফল্য, এই যে চন্দ্রচূড়ের যখন রেজাল্ট বেরোলো, তখন আপনারা ঠিক কি করছিলেন, আপনাদের অনুভূতিটা একটু আমাদের যদি বলেন।
2: হ্যাঁ, অনুভূতি বলতে ধরুন মাধ্যমিকে যখন ফার্স্ট হয় আর কি,
0: আচ্ছা আচ্ছা,
2: তারপর থেকে যখন 11-12 ও মানে স্টাডি চলে, তখন একটা তো আমাদের একটা আশা থাকে যে মাধ্যমিকে গিয়ে,
0: মাধ্যমিকেও আপনারা আশা করেছিলেন?
2: হ্যাঁ অবশ্যই করেছিলাম যে 1-10 মধ্যে থাকবেই।
0: হুম হুম,
2: সেটা আশা রেখেছি আমরা।
0: আচ্ছা, এবার উচ্চ মাধ্যমিকের বলুন। হ্যাঁ
2: উচ্চ মাধ্যমিকে যখন, উচ্চ মাধ্যমিকে তো বিভিন্ন রকম ঈশ্বর সাথে যুক্ত মানে উচ্চ মাধ্যমিক টিও যেরকম দেখেছে বোর্ডকে, তার সাথে সাথে ও যেহেতু নিট দিবে সেক্ষেত্রে নিট যেই সবকিছু নিয়ে প্যারালাল ভাবে ছিল পড়াশোনার মধ্যেই, তার নিটটা বেশি ফোকাস যেহেতু মেডিকেল নিয়ে এগোবে সেক্ষেত্রে নিটেও প্রেফারেন্সটা বেশি ছিল, ফার্স্ট প্রেফারেন্স নিটই ছিল।
0: তো আপনি যখন প্রথম এটা খবরটা শুনলেন কি মনে হলো, মানে কি রকম আপনার অনুভূতিটা বলুন, কি করছিলেন আপনি বলুন আগে সকালবেলা?
2: তখন না আমরা একচুয়ালি টিভির সামনে বসেছিলাম, আমার হাজবেন্ড ওয়াইফ আমরা ছেলেও বসেছিল, আমরা সকালবেলা পুজো টুজো দিয়ে আমরা বসেছি একটা মানে আমাদের আশা নিয়ে বসেছি আমরা, এবং আমাদের একটা ছেলের একটা যে কোনো একটা ভালো রেজাল্ট আসবে আশা করি, সেই আশা নিয়ে বসেছি, সেই আশা ভগবান এবং আমার ছেলের কর্মফল এবং মানে ও যা কষ্ট করে পড়াশোনা করেছে তার যথাযথ মানে প্রমাণ দিয়ে
0: দিয়েছে। আচ্ছা এই যে ও মানে চিকিৎসক হতে চাইছে, চিকিৎসা বিজ্ঞান নিয়ে এগিয়ে যেতে চাইছে, তো সেই জায়গা থেকে আপনার মানে ও তো ওর মতন করে বললো, কিন্তু আপনার কি মনে হয় যে ও কিসের জন্য এই জায়গাটাকেই বেছে নিল, এই চিকিৎসা বিজ্ঞানটাকেই বেছে নিল?
2: চিকিৎসা বিজ্ঞান বলতে ধরুন ও একচুয়ালি ওর ওর মা একটা ইসি ছিল মানে অ্যাম্বিশনই ছিল যে ছেলে ভবিষ্যতে মানে ডক্টর হয়ে ও মানুষের পরিষেবা এবং সবাইকে সুব্যবস্থা এবং যা হয় আর কি বুঝতে পারেন আজকালকার দিনে মানে যতটুকু আমাদের ডক্টর হিসাবে যতটুকু আর পরিষেবা দেওয়ার দরকার সেই ক্ষেত্রে আমার ছেলে যাতে একটা ভালো ডক্টর এবং ভালো মানুষ হয় সেটাই আমাদের শুভকামনা ছিল।
0: একজন সৎ নির্ভীক মানুষ হয় এটাই ওর মা চেয়েছিল আর কি। সেই জায়গা থেকে আমি বলছি ওর ছোটবেলাটা কেমন ছিল, ও কি কি কি করেছে, মানে আপনি তো ছোটবেলা থেকে ওকে দেখেছেন, ও তো মানে নিজেরটা বলছে না, বলছে আমার দুষ্টুমি গুলো আমার বাবা মাই বলবে, তো সেই জায়গা থেকে ও কি কি করেছে?
2: নার্সারি থেকে ও নার্সারি থেকে মানে ক্লাস ফোর অব্দি অরবিন্দ পাঠভবনে পড়েছে, সেখান থেকে ও আর কি মানে নার্সারি থেকে অরবিন্দ পাঠভবনে পড়ার এই যে দীর্ঘ পাঁচ বছর যে একটা জার্নি বা ছ বছর একটা জার্নি ওর, সেক্ষেত্রে পড়াশোনা নিয়ে ওকে কোনোদিন আমাদের কোনো কিছু বলতে হতো না। ফার্স্ট কথা নার্সারি থেকে ওর মা ওর সাথে লেগেই থাকতো, যতটুকু যা মানে গার্জিয়ান হিসাবে ওকে মানে দেখাশোনা করা, হ্যাঁ গাইড নেওয়া, মা ক্লাস থ্রি অব্দি মাই পড়িয়েছে ওকে, ঠিক আছে, আর থ্রি থেকে ওকে টিউশন দিয়েছিলাম আমরা, ঠিক আছে, তা তারপরে বাদ বাকি ওর নিজের চেষ্টা, এবং যারা যারা গৃহশিক্ষক ছিল তারা প্রত্যেকেই ভালো ছিল এবং প্রত্যেকেই ওর প্রতি যত্ন সহকারে পড়াশোনা করাতো, সেই জায়গাটাকে ও ধরে রেখেছে আর কি। নার্সারি থেকেই আপ টু টুয়েলভ অব্দি ওর এরকমই একটা অ্যাম্বিশন ছিল যে একটা সঠিক জায়গায় যাতে আমার ছেলে থাকে সেই জায়গাটুকু রেখেছে আর কি।
0: আচ্ছা তো সঠিক জায়গা, কিন্তু ওর কি কোনো কোনো ঘটনা নেই যেগুলো আপনার মনকে খুব নাড়া দেয়?
2: ঘটনা বলতে না, এমনি ও খুব শান্তপ্রিয় ছিল, সেরকম দুষ্টুমি করতো না। আর মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওর জীবনে আমাদের কাছে কোনোদিন মানে জামা কাপড় চেত না, ঠিক আছে, সবচেয়ে ও হচ্ছে খাতা বই পেন, এটা হচ্ছে ওর সবচেয়ে আমাদের জীবনে স্মরণীয়
0: নেশা, মানে খাতা বই পেন পেলে আর কিছু চায় না,
2: পেন নিয়ে আসবে,
0: পেন নিয়ে আসবে। আচ্ছা মানে বাবা পেন নিয়ে আসবে, পেন ছাড়া ওর কিছু চায় না,
2: পেন নিয়ে আসবে, বাবা খাতা নিয়ে আসবে, বাবা বই নিয়ে আসবে, এটা আমাদের কাছে একটা স্মরণীয়। যতদিন ওর পড়াশোনা জীবন যত বড় হয়ে যাক, আমাদের কাছে কোনো অন্য কিছু আবদার ছিল না, বাবা একটা আমাকে টমটম গাড়ি দিবে বা অমুক গাড়ি দিবে তা না, বাবা পেন নিয়ে আসবে, খুব খুশি হয় পেন আনলে, খাতা আনলে, বই আনলে সবচেয়ে বেশি খুশি হয়।
0: আচ্ছা
2: ঘুরতে ঘুরতে খুব ভালোবাসে, খেতেও ভালোবাসে, ঠিক আছে, ছোটবেলা থেকে ঘুরতে খেতে সবই
0: ভালোবাসে, এইটা কিন্তু বলেনি ও ঘুরতে ভালোবাসে, দেখেছেন
2: এই আপনি এখন আর কি ঘোরা হয় না এই আর কি, তবুও যদি একটু চাপ কমে যায় সানডে করে আমরা একটু দুয়ারতে ঘুরতে গেলাম, হয়তো দু তিন ঘন্টার জার্নি করে বেরিয়ে আসলাম এতটুকু।
0: আচ্ছা আচ্ছা, এখন আপনি বলুন মানে সেই বাবা মাদের উদ্দেশ্যে, আপনি তো একজন সফল ছাত্রের বাবা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই সে সফলতা অর্জন করেছে, তো সেই জায়গা থেকে বলুন যে ভবিষ্যতে যারা মানে পরীক্ষা দেবে সফলতা পথে এগিয়ে যেতে চাইছে, তো তারা তাদের উদ্দেশ্যে কিছু যদি বার্তা দেন আর কি বাবা মার উদ্দেশ্যে।
2: ছোট ছোট দুই লাইনের কথা বলছি, আমি দুই লাইনের কথা বলছি,
0: একদমই
2: প্রথমত হচ্ছে বাচ্চারা যেভাবে পড়তে চায় সেভাবেই তাদেরকে ছেড়ে দিতে হবে, কোনো প্রেশার ক্রিয়েট করা যাবে না, ওদের সুবিধা মতন ওরা করবে, যে সময় ওদের পড়তে ভালো লাগে, সেই সময় পড়বে, যে সময় খেলতে ভালো লাগে খেলবে, কোনো বাধ্যবাধকতা নেই, সবসময় বই নিয়ে পড়তে হবে।
0: অনেক অনেক ধন্যবাদ সুশান্ত বাবু, আপনাকে আবারও একবার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।
2: ধন্যবাদ আপনাকে।
0: আমি এবার একটু আবার চন্দ্রচূড়ের কাছে ওর লেখা কবিতাটা একটু শুনে নি।
1: হ্যাঁ, এটা আমার মাধ্যমিকের প্রাক্কালে আর কি অবসরে বসে লেখা।
0: আচ্ছা, প্রাক্কালে মানে পরীক্ষার আগে আগে লিখেছো?
1: হ্যাঁ, ওই টেস্ট পরীক্ষা চলাকালীন বাংলা পরীক্ষা দিয়ে।
0: আচ্ছা, এটা কি তোমার প্রথম কবিতা?
1: না, আমার প্রথম, আমি হচ্ছে ছোটবেলা থেকে অনেক ছড়ার মতো করে লিখি, কিন্তু বলা যেতে পারে এটা আমার প্রথম কবিতা যেটা আমার ব্যক্তিগত ভাবে বেশ ভালো লেগেছে।
0: ও আচ্ছা, ছোটবেলার গুলো অতটা
1: আমার বাবার খুব ভালো লাগে না, ছোটবেলা গুলো কি ইম্প্যাক্টফুল নয়, ওগুলো যেমন আমি যা দেখতাম তাকে দিয়ে একটু ছন্দ মিলিয়ে লিখে দিতাম।
0: আচ্ছা, তো এটা তোমার ভালো লেগেছে। আচ্ছা, এটা প্রকাশ হয়নি, আজকে প্রকাশ হচ্ছে তাই তো?
1: একদম একদম, মৌখিক ভাবে প্রকাশনা হচ্ছে আজকে।
0: আজকে আর এটা তোমার কবিতাটার নাম কি?
1: কবিতাটার নাম ক্যাকটাস।
0: ক্যাকটাস, কাঁটা যুক্ত, যাই হোক শুনি আগে কাঁটা আছে কিনা। চলো শুনে নি কবিতাটা।
1: ক্যাকটাস। শ্মশান সম মরুপ্রান্তরে আমি ক্যাকটাস যুগ যুগ ধরে জলের মিথ্যে আশায় বাঁচি, কেমন বলি আমি ভালো আছি। মধ্য গগনে আগুন ছড়ে, বালি মাটিতে ফাটল ধরে, পাতাগুলো মোর কাটা সাজে আজি, কেমন বলি আমি ভালো আছি। মরীচিকার ওই লুকোচুরি খেলা, উপোস করেছি আমি নির্জলা, জল পেয়েও আজ উপবাসে রাজি, কেমন বলি আমি ভালো আছি। হানা দেয় মাঝে দস্যু তুফান, বালুকা কণার গায়ে জয় গান, যেখানে জন্মি তারই কার সাজি, কেমন বলি আমি ভালো আছি। পায়ে ধুলোবালি গায়েতে মন, মুকুট কাটার মন নরম, কুৎসিত আমি মৃত ফুলরাজি, কেমন বলি আমি ভালো আছি। আসে ডরাতে জানোয়ার, গায়েতে আমার শত তলোয়ার, লড়ে যাই আমি প্রাণ দেখে বাজি, তাই তো আজও আমি ভালো আছি। যদি জল পাই হাত পা নাড়াই, চাটকের মতো তৃষ্ণা তারাই, যুগ যুগ ধরে মরিয়াও বাঁচি, তাই তো আমি আজও ভালো আছি। এই তো
0: অসাধারণ, এরকম কটা কবিতা আছে?
1: এটা একটা লিখেছি, আরো কিছু কবিতা আছে, কিছু কবিতা চলছে লেখা এখনো, আর আমার মনে হয় নিটের পরে আরো কিছু এক পাঁচটা কবিতা সাজিয়ে বসবো।
0: হ্যাঁ, সাজিয়ে বসবে এবং সেগুলো বই আকারে পরবর্তী যে বইমেলায় আমরা যেন পাই।
1: আচ্ছা, একদম একদম, ঠিক ঠিক, আমার সৌভাগ্যের ব্যাপার। আপনি বলুন কেমন লাগলো?
0: অসাধারণ লেগেছে। আমি তো মানে শুধু তো মনে করছিলাম কাঁটা, কিন্তু কাঁটাটা একটু ঠিকই আছে, খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা বললাম সেটা যেন আমি খবরটা পাই। হ্যাঁ, যে পরবর্তী বইমেলায় তোমার ওই একগুচ্ছ কবিতার ডালি নিয়ে একটি বই।
1: শুধু ক্যাকটাস কেন, বাকি সমস্ত কিছুতেই সবাই যেন আবেগের কণ্ঠবিদ্ধ হয়।
0: একদম, শুধু ক্যাকটাস নয়, বনসাইও যেন থাকে। তো যাই হোক, আমি তোমাকে তোমার ওই গল্পটা তুমি খুঁজে বার করো, সেই সময়ে আমি একটুখানি
1: তোমার যেই গল্প আমি লিখেছি না, সেই গল্প আমি বলতে শুরু করলে সেটা দু ঘন্টায় শেষ হবে।
0: না না, ছোট করে একটা প্রথম স্তবকটা একটুখানি শুনবো। আর সবচেয়ে বড় হচ্ছে আমি তোমার মায়ের সাথে একটুখানি কথা বলে নিই। নমস্কার, আমি আমরা এখন চন্দ্রচূড়ের মায়ের সাথে একটু কথা বলে নিচ্ছি, কেমন আছেন, আপনার কি নাম?
3: ভালো আছি, আমার নাম মৌসুমী সেন।
0: হ্যাঁ নমস্কার মৌসুমী দেবী, আমরা এখন কথা বলে নিচ্ছি চন্দ্রচূড়ের মায়ের সঙ্গে, মৌসুমী সেন মহাশয়ের সঙ্গে। নমস্কার, আপনি কেমন আছেন?
3: আমি ভালো আছি।
0: হ্যাঁ, অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনাকে। তো আপনি বলুন, চন্দ্রচূড় কেমন ছিল ছোটবেলা থেকে? আপনি কি এই যে ওর সাফল্য, এই সাফল্যে আপনার ঠিক অনুভূতিটা, সেই সময়ের অনুভূতিটা একটু জানতে চাইছি।
3: আমার অনুভূতিটা খুবই ভালো লাগছিল, আমি ছোট থেকেই চেয়েছিলাম, ও যেহেতু ছোট থেকেই রেজাল্ট একটা ফার্স্ট নিয়ে আসতো নার্সারি থেকে, আমি সবসময় ভাবতাম যে ও একটা মাধ্যমিকে যদি একটা, আমি সবসময় মাধ্যমিকের রেজাল্ট হওয়ার আগে আমি বসে থাকতাম যে আমার ছেলেকে আমি কোনদিন দেখবো ওই রেজাল্ট। আমার ছেলে একদিন আমার টিভিতে দেখতে পাইনি, সৌভাগ্য মনে পড়বে মনে হবে আমার।
0: শ্রোতা

0: বন্ধুরা, আজ আর হাতে সময় নেই। আজ আমি সৌমিতা আঢ্য কথা বলে নিলাম উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকারী চন্দ্রচূড় সেনের সঙ্গে। ও কোচবিহার রামভোলা হাই স্কুল থেকে পড়াশুনো করেছে, করে উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করেছে। কথা বলে নিলাম ওর বাবা মা এবং প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে। আবারও একবার চন্দ্রচূড়, তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আর তুমি তোমার সাফল্যের শিরোপায় পৌঁছেছো এবং তোমার যে লক্ষ্যে সেই পৌঁছে যাও, এই কামনাই করে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।
1: নমস্কার।
2: বিশেষ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন এবারের 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান অধিকারী কোচবিহার রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেনের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আঢ্য, অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন বিকাশ পাল। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন আধুনিক গান মান্না দের কণ্ঠে।

আধুনিক গান শুনলেন মান্নাদের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

এতক্ষণ শুনলেন গজল পঙ্কজ উদাসের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি অপর্ণা, শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। আজকের এই অনুষ্ঠানে আমি একটা কথা বলবো, অবসরে অবসর যাপন নাকি ব্যস্ততার ভিড়ে অবসর, কোনটা ভালো? না মানে আমি বলতে চাইছি যে সবারই কর্মজীবন থেকে তো একসময় অবসর নিতে হয়, এটা নিয়মের মধ্যেই পড়ে। যদিও কর্মজীবন থেকে অবসর নেওয়া মানেই তার জীবন থেমে যাওয়া নয়, বরঞ্চ বলা যেতে পারে জীবনের আরেকটা অধ্যায়ের শুরু। তবে অনেকেই কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরে নিখাদ অবসর যাপনই করেন, সেটা তার ব্যক্তিগত পছন্দ। নতুন উদ্যোগে বা উদ্যমে আর নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হন না। আবার অনেকে কিন্তু দিব্যি নানান রকম কাজকর্ম, সৃজনশীল কাজকর্ম বা অন্যান্য সামাজিক কাজকর্ম ইত্যাদির সঙ্গে দিব্যি যুক্ত হয়ে যান এবং পূর্ণ উদ্যমে মনে হয় যেন জীবনের আরেকটি অধ্যায় তারা শুরু করলেন। তো সেটা তো গেল যার যার নিজস্ব পছন্দের ওপরে। এবার নিখাদ অবসর যারা যাপন করেন তাদের সেই অবসর যাপন নাকি আজকের দিনে যারা কর্মব্যস্ত মানুষ তাদের কর্মব্যস্ততার ভিড়ে তারা যতটুকু সময় পান সেই অবসর যাপন করতে বেশি ভালো লাগে। এটা মনে হয় যে দুটো স্বাদ দুরকমের, কার কাছে কোনটা বেশি ভালো লাগবে, নিশ্চয়ই ভিন্ন ভিন্ন মতামত আমরা আপনাদের থেকে পাব। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠানে প্রথমেই আজকে গুরুদক্ষিণা ছবির গান কিশোর কুমারের কণ্ঠে।

0: আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। শ্রোতা বন্ধুরা ফোন করুন 9434076705 এই নম্বরে। অবসর যাপনের কথা বলছিলাম। আসলে অবসর যাপন শব্দটাই খুব আকর্ষণীয়, কারণ অবসর কাটাতে সবারই ভালো লাগে। কিন্তু অনেক দিন ধরে কাজ করতে করতে যে একটা ক্লান্তি আসে, সেই ক্লান্তির মাঝে যদি একটুকরো অবসর পাওয়া যায় সেটা কিন্তু বেশ উপভোগ্য হয়। কথা বলতে বলতে একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন। হ্যালো, ফালাকাটা থেকে? হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আমি, বলুন। আপনার রেডিও সেটটা কি আপনার কাছে আছে? তাহলে রেডিও সেটটা একটু দূরে দূরে রাখতে হবে।
1: আমি ওই যে গানটা শুনতে চাইছিলাম।
0: হ্যাঁ হ্যাঁ, পরিতোষ বাবু বলছেন কি?
1: কিশোর কুমারের যে গানটা,
0: হুম হুম হুম,
1: ওই যতরা দূরে
0: হুম
1: রেখেছি মনের ঘুরে,
0: হুম,
1: ওই গানটা।
0: ঠিক আছে, আপনি কি পরিতোষ বাবু বলছেন?
1: হ্যাঁ, আমি
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
1: আমার নাম তাসিরুদ্দিন মিয়া।
0: হুম হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। শুনতে থাকুন আমার। আমরা ফোনটা নিলাম ঠিকই, কিন্তু একটু অসুবিধে হচ্ছিল, কথাগুলো খুব স্পষ্ট শুনতে পেলাম না আর কি। যাই হোক, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। অবসর যাপন নিয়ে কথা বলছিলাম। তো সেই একটা দিক আর কি, যেমন অনেকক্ষণ অন্ধকারের পর আলোকিত জায়গায় যেতে, বা রাতের আঁধারের পর যখন সকালে সূর্য ওঠে, তখন কিন্তু আলোর যে মর্ম সেটা আমরা যতটা উপলব্ধি করতে পারি, সব সময় আলোর মাঝে থাকলে আলোর মাহাত্ম্য ততটাই কি বোঝা যেত? আঁধার আসে বলেই আলো আমাদের

0: তাকে এতটা উজ্জীবিত করে, উদ্ভাসিত করে। সেরকমই কাজ করতে করতে ক্লান্ত মন, ক্লান্ত শরীর যখন একটুকরো অবসর যাপন করতে পারে, সেটা অত্যন্ত মাধুর্যপূর্ণ হয়। সে তো গেল একটা দিক। আবার নিখাদ অবসর কাটান যারা, তাদের কাছেও কিন্তু তাদের সেই অবসর যাপনের ভালো দিকটা রয়েছে। আরেকজন শ্রোতা বন্ধু ফোন করেছেন। হ্যালো,
1: হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল, দিদি ভাই।
0: হ্যাঁ বলুন বলুন।
1: হ্যাঁ বলছি যে দিদি ভাই, দেখুন অবসর জীবন ঠিক করেই, অবসর জীবনটা সব থেকে কঠিন জীবন দিদি ভাই। কারণ কারণ এই জন্য মনে করুন অবসর টাইমে যে কাজগুলো আমি হয়তো কোনো কাজ করছি সেটা করে আসছি প্রত্যেক দিন, তো সেই কাজটা যখন আমি আর বেরোতে পারবো না, করতে পারবো না, তখন কিন্তু আমি কিন্তু ঘরে একা একা একাকিত্ব হই। তো এই একাকিত্বর মাঝখানে আমরা সেই জায়গাটা সত্যি করে দিদি ভাই চাই না। যতদিন যতদিন বেঁচে থাকবো সবার মাঝে সবার সাথে যেন মিলে মিশে থাকতে পারি, হ্যাঁ একাকিত্ব জীবনের সত্যি করে চরম যন্ত্রণা, এবং সেই যন্ত্রণা থেকে মুক্তি, এবং সেই মুক্তিটা সবার যেন হয় এবং ভালোভাবে থাকতে পারি, এটাই যেন। দেখুন আজকে আমার বাবা মারা গেছেন, মা একাকিত্ব হয়ে গেছে, এবারে আমরা তো সবসময় মাকে সেই ইয়েটা দিতে পারি না। হ্যাঁ তো উনি অনেক সময় চিন্তায় ভাবনায় যে তার তার স্বামী নেই, সে বসে সেই গল্পটা আমাদের সাথে তো সেই গল্প করতে পারবেন না। তো সেই জায়গা থেকে সত্যি করেই দিদি ভাই খুব যন্ত্রণাদায়ক, ওইটা যেন দিদি ভাই জীবনে থাকতে থাকতে সবাই থাকতে থাকতে যেন সেই জায়গাটা মিলেমিশে থেকে যেতে পারি, এইটাই
0: প্রবীরবাবু বললেন অবসর জীবন একা একা থাকা যন্ত্রণাদায়ক। না, একা থাকবেন কেন? সবার সাথে মিলেমিশে শুধুমাত্র অবসর তো কর্মজীবন থেকে হয়, সেটা প্রথাগত নিয়ম মেনে, কিন্তু তার মানে তো এই নয় যে জীবনটা থেমে গেল। সামাজিক যে যোগাযোগগুলো রয়েছে সেগুলো বজায় রাখুন, বরঞ্চ সেগুলো আরও বাড়িয়ে দিন। তাছাড়া কোনো গঠনমূলক কাজ, সামাজিক কোনো কাজ বা সৃজনশীল কোনো কাজের সঙ্গে যুক্ত হন, বা নিজের যেটা ভালো লাগে গান শুনতে, বই পড়তে বা ঘুরে বেড়াতে, এগুলো কাজের সঙ্গে, নিজের ভালো লাগার কাজের সঙ্গে যুক্ত হন। এবং সামাজিকভাবে যারা বন্ধু আছেন, আত্মীয় আছেন, পরিজন আছেন, তাদের সঙ্গে মেলামেশা যোগাযোগ বজায় রাখুন, দেখবেন সেই অবসরটা ভালোই লাগবে, আর একা একা লাগবে না। এবারে আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গোলাপ বউ ছবির গান শুনে নেব।

0: আরেকজন শ্রোতা বন্ধু ফোন করেছেন। হ্যালো,
1: হ্যালো।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আমি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে বলছি, নিতাই রায়।
0: হ্যাঁ বলুন।
1: অবসর জীবন যেটা,
0: হুম
1: সেটা সবাই চায়,
0: হুম
1: কিন্তু তার পরিবর্তে যে জীবনটা আসে,
0: হুম
1: সেটা যে উপভোগ করে সেই বুঝে।
0: হুম
1: হ্যাঁ, তবে আমিও 55 বছর হলো বিজনেস করে আসছি।
0: হুম
1: আমিও চাইতাম যে আমার আর ভালো লাগছে না,
0: হুম হুম
1: তো হঠাৎ করে আমার স্ট্রোক হয়ে গেল,
0: আচ্ছা
1: হার্ট অ্যাটাক হয়ে গেল।
0: আচ্ছা আচ্ছা
1: হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে তারপরে আমার পেসমেকার বসে গেছে।
0: ও আচ্ছা আচ্ছা
1: এখন আমি অবসরই বলা যায়, আমি সেই বিজনেসে কোনো কিছুই দেখি না, আমি ঘরেই থাকি।
0: হুম হুম
1: কিন্তু

0: এটা আর একটা যন্ত্রণা, কর্মহীন জীবন মৃত্যুর সমান, একটা কথা আছে বাংলায়। আমি একেবারে কর্মহীন হয়ে পড়ে থাকি না, কারণ এটা একটা কষ্টকর ব্যাপার। আমি সংসারে নানান রকমের কাজের সাথে ব্যস্ত থাকি এবং আমিও হাতের কাজ সব রকমই জানি। যেমন আর এক নিতাই আছেন, নিতাই দাস বীরভূমে, তিনি যেমন তাঁত শিল্পী, আমি তাঁতের কাজ জানি, তাঁত মিস্ত্রির কাজ জানি, এরকম বিভিন্ন হাতের কাজ আমার জানা আছে। আমি কোনোটাই মানে কোনো দিক থেকেই আমি অপারগ।
1: হ্যাঁ, এটাই এটাই করা উচিত তো, যে এবং এই যে কাজগুলো আপনি জানেন এগুলো আপনার ভালো লাগারও কাজ বটে, তো আপনি যত এই কাজগুলোর সঙ্গে, এবং অবশ্যই আপনি যেহেতু আপনার একবার হার্ট অ্যাটাক হয়েছে বলছেন, পেসমেকার বসেছে, আপনি আপনার শারীরিক দিকটার দিকে খেয়াল রাখবেন, শরীরের প্রতি যত্ন নিয়ে শরীরকে সুস্থ রেখে, হ্যাঁ, যতটা সম্ভব
0: আমি মানে যেটা আমার সম্ভব, যেটা আমার শরীরের পক্ষে সেটা না, যেটা আমার পক্ষে সম্ভব আমি সেটা করি।
1: ঠিক ঠিক, কারণ সবসময় কর্মহীন থাকলে তো মানুষ ভালো থাকে না, এটা ঠিক কথা।
0: ওই একটাই কথা যে কর্মহীন জীবন মৃত্যু সমান,
1: একদম ঠিক, একদম।
0: সেটা আমি না করে আমার কর্ম যতটুকু করার সাধ্য থাকে সেটুকু করে থাকি।
1: বাহ, খুব ভালো, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন, কেমন?
0: আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পরিবার যেটা আকাশবাণী,
1: ঠিক,
0: তারাও সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই কামনা করি।
1: অনেক ধন্যবাদ। আমরা গান শুনছিলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, গোলাপ পৌঁছবে গান।

0: আর এখানে ফোন এসেছে। হ্যালো,
1: নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি, সঙ্গীতা মজুমদার।
0: হ্যাঁ সঙ্গীতা দেবী বলুন।
1: সঙ্গীতা মজুমদার?
0: হ্যাঁ সঙ্গীতা বলছেন তো? হ্যাঁ বলুন।
1: বলছি আমি একটা গানের অনুরোধ করছি, জীবন মাঝি, ওই গানটা শোনালে একটু ভালো লাগতো আমার।
0: নিশ্চয়ই আমার পক্ষে যদি সম্ভব হয় আমি চেষ্টা করছি। আপনিও ভালো থাকবেন, ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

0: শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার,
1: আমি বেলাকোবা মন্ধনি থেকে নবকুমার রায় বলছি।
0: হ্যাঁ নবকুমার বাবু, বলুন কেমন আছেন?
1: আছি তো ভালোই, কিন্তু এই যে আজকে অবসর নিয়ে তো প্রোগ্রামটা নাকি?
0: আসলে আজকে এই লাইভ ফোন ইনে আমি দু একটি কথা আর কি বললাম অবসর নিয়ে।
1: আচ্ছা আচ্ছা,
0: হুম,
1: তো ব্যাপারটা হলো এই যে এক ভদ্রলোক বললো যে অবসর সময়টা নিশ্চয় লোকটা একটা আজকে কিন্তু মৃত্যুর সমান। যেমন ধরো আমার ওয়াইফ 2 বছর আগে মারা গেছে,
0: হুম
1: আমি একা পড়ে আছি ঘরে,
0: হুম
1: তো এটা কিন্তু খুব কঠিন জীবন। মৃত্যুর
0: হুম
1: সমান যে কথাটা কিন্তু উনি কিন্তু একদম সঠিক বলছে।
0: আচ্ছা
1: মানে আমি একাই একা একা থাকি, কাজ একটা যে উৎসাহ মনের মধ্যে সেটা একদমই নাই। এইভাবে জীবন একটা কিন্তু চলা খুব কঠিন ব্যাপার। হয়তো আপনারা কেউ বুঝবেন না যে ওয়াইফ মারা গেলে তার যে জীবনে কত কষ্ট।
0: না, আসলে নবকুমার বাবু আমি একটা কথা বলি, আসলে দেখুন জন্ম মৃত্যু এগুলো তো আমাদের হাতে নেই, এগুলো যখন যেটা হবার হবে এগুলো আমাদের মেনে নিতে হয়, কষ্ট হয় কিন্তু মেনে নিতে হয়। কিন্তু তাই বলে একজনের চলে যাওয়াটা তো আরেকজনকে থামিয়ে রাখবে না, বা সেটা ঠিকও নয়। জীবন কিন্তু সময় যেমন এগিয়ে যায় নিজের খেয়ালে, তেমনি জীবনও কিন্তু চলতে থাকে, জীবন বহমান, আপনাকেও তো চলতে হবে। আপনি নিশ্চয়ই স্ত্রী বিয়োগ নিশ্চয়ই দুঃখজনক ঘটনা, আপনি ভুলতে পারবেন না, তার স্মৃতিকে সঙ্গে নিয়েই কিন্তু আবার আপনি আপনার বন্ধু পরিজন আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন, তাদের মাঝে থাকুন, বা কোনো কাজের সঙ্গে যুক্ত হন, যে কোনো কাজ যেটা আপনার করতে ভালো লাগে। দেখবেন আস্তে আস্তে সময়টা কাটিয়ে উঠে, একাকিত্ব কাটিয়ে উঠে দেখবেন ভালো লাগবে।
1: ঠিক আছে, কথাগুলো খুব ভালো লাগলো আপনার।
0: নিশ্চয়ই আপনি আপনি চেষ্টা করে দেখুন, কারণ আপনি তো এখনো বেঁচে আছেন, আপনি বেঁচে থেকে কেন থেমে থাকবেন বলুন তো, তাই না? আপনি জীবনের হাত ধরে আপনি ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে চলুন, এবং অবশ্যই আপনার স্ত্রীর স্মৃতিকে মনের মাঝে নিয়ে দেখবেন আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনি ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। এবারে ম্যায় হুনা ছবির গান সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ বিপ্লব বাবু বলুন।
1: একটু অভিযোগের সুরে বলছি,
0: বলুন।
1: সেটা হলো গান শুরুর মধ্যেই দুটো ফোন অ্যাটেন্ড করা হলো, গানটা শেষ হওয়ার পরেও তাই একে একে ফোন হলো।

0: বিশ্বাস পর্যন্ত মানুষ কর্মক্ষমতার মধ্যে দিয়ে চলে যায়। কেউ অবসর নিতে অবসর বলে আমি কিছু বুঝি না আরকি, অবসর হওয়া উচিত না কারো।
1: আমিও সেটাই বলতে চাইছি, প্রথাগত নিয়মে যে অবসর সে তো হবেই, সে তো সময়ের সাথে সাথে হবে, কিন্তু তারপরেও আরেকটি জীবনের আরেকটি অধ্যায় শুরু করতে হবে সবাইকে, সেটাই আমি বলছি। কারণ কাজের মাঝে যে ফাঁকটুকু আমরা পাই, ওই পড়ে পাওয়া চোদ্দ আনার মতো, সেটা অনেক উপভোগ্য হয়, অনেক বেশি ভালো লাগে তখন। হুম হুম ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক হুম হুম অনেক ধন্যবাদ ফোন করার জন্য, ভালো থাকবেন। আপনারা শুনছিলেন ম্যায় হুনা ছবির গান সোনু নিগম, শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

আমাদের সময় প্রায় শেষ, বিদায় নিতে হচ্ছে। একটি কথাই বলবো, সবাই আনন্দে থাকুন, নির্ভার জীবন কাটান অবসরে। অবসর মানে কিন্তু একাকিত্ব নয়, তাই নিজের ভালো লাগার কাজগুলোকে সঙ্গে নিয়ে, ভালো লাগার মানুষগুলোকে সঙ্গে নিয়ে অবসর কাটান। আর কর্মব্যস্ততার ভিড়ে যারা অবসর কাটান, তাদের কাছে তো অবসর সবসময়ই উপভোগ্য হয়। আমি এতক্ষণ ছিলাম অপর্ণা, আপনাদের সাথে বিদায় নিচ্ছি লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে থেকে আকাশবাণী শিলিগুড়ি। এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অখিল ভারতীয় কার্যক্রমে আঞ্চলিক লঘু এবং লোকসঙ্গীতের অনুষ্ঠান। শুনবেন মৈথিলি লোকসঙ্গীত শিল্পী শ্রীমতী সৌম্য মিশ্র এবং উড়িয়া আধুনিক গান শিল্পী বিজয় কুমার সামন্তরায়।

0: Prime Minister Narendra Modi today held talks with acting President of Venezuela, Delcy Rodriguez, in New Delhi. The two leaders reviewed the full spectrum of bilateral relations and explored new avenues of cooperation in energy, trade, investment, healthcare, and automobiles, among others. In a social media post, Mr. Modi said they had extensive discussions on expanding cooperation in energy, critical minerals, technology, agriculture, health, and political ties. He said that as a valued partner in Latin America, India's close cooperation with Venezuela holds immense importance for the global South. He said both nations will continue to work together for the mutual benefit of the people of the two countries. Addressing media after the talks, Secretary East Rudrendra Tandon said Venezuela possesses one of the largest oil reserves in the world. He said today's discussions between the two sides focused on forging an energy partnership between the two countries, as Venezuelan energy sector is undergoing a fundamental transformation. Union Home Minister Amit Shah today said that Narendra Modi government ended the era of violence in the northeast and transformed the region from the hotspot of disputes to that of opportunities. After attending the 73rd plenary session of the Northeastern Council, NEC, Mr. Shah, in a social media post, said, "Today, NEC is serving as an institution for strategic planning for the development of region while fulfilling people's aspirations and promoting culture." In the NEC meeting, the Home Minister instructed CMs to shift the focus from law and order to shielding the rights of citizens, as insurgency is no longer an issue. He also directed states to build AI, machine learning, and blockchain infrastructure for new generations. Mr. Shah said that he also instructed to market Northeast potential in agarwood, foreign trade, and health tourism. Prime Minister Narendra Modi today said yoga is India's timeless gift to humanity, virtually joining the inaugural edition of the World Yogasan Sports Championship being held at the EK Arena in Ahmedabad. The Prime Minister said yoga unites mind, body and spirit and inspires a healthier and more harmonious world. He expressed confidence that the maiden World Yoga Championship will give Yogasan a global sports identity and open up a wide range of opportunities for the youth. Mr. Modi highlighted that every major sport brings among and along its own comprehensive ecosystem. He stated that Yogasan sports expand globally, it will create significant new possibilities and career paths for athletes. The Ministry of Women and Child Development has invited women students, scholars, social activists and teachers for its internship program during August-September term. The program is open to women students, scholars, social activists and teachers who are enrolled in or associated with any university, academic or non-academic institution. The Ministry of Women and Child Development informed that women candidates in the age group of 21 to 40 years from non-tier 1 cities and rural areas of India are eligible to apply. It added that applicants are to be submitted online through the internship program portal wcd.intern.nic.in. The Bharatiya Janata Party announced that the party Manipur President Adhikari Mayum Sharda Devi will be party candidate for the upcoming Rajya Sabha election of Manipur. The party announced today that the party's prominent woman leader of Manipur will contest the lone Rajya Sabha seat of Manipur, which voting will be held on 18th June. It may be mentioned that the term of the current Rajya Sabha MP of Manipur, Leshimba Sanaja Uba, who represents the Bharatiya Janata Party, ends on 21st of June. India has retained its strong presence in the latest world boxing rankings. Jasmine Lamboria climbed to world number one in the women's 57 kg category, while Asian Championships Priya Gangas in 60 kg and Vishwanath Suresh in 50 kg. And that's the end of the news. ये आकाश
1: আকাশবাণী শিলিগুড়ি আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 10 জুন বুধবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা এবং অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে 10 জুন বুধবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দু একটি স্থানে ভারী বর্ষণ এবং বজ্র বিদ্যুৎ সহ 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 অমৃতবাণী, তারপর বন্দনা। 6:25 উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। তারপর চাষবাসের টুকিটাকি, ধান চাষে ঝলসা রোগ ও খোলা পচা রোগ কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে এ নিয়ে বলবেন দীপ সিনহা। 6:30 আরোগ্য, কালকের বিষয় হিমা চুরিয়া বলবেন ডক্টর তাপস কুমার ঘোষ। 6:35 গান্ধী কথা, থাকবে আত্মকথা থেকে পাঠ। 6:45 রবীন্দ্রসঙ্গীত, পূরবী মুখোপাধ্যায়ের কণ্ঠে, 7:00 প্রত্যুষা। 7:45 নজরুল গীতি, ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কণ্ঠে। 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল এবং ঠুমরি, পণ্ডিত অজয় পোহানকারের কণ্ঠে। বেলা 10:00 বিশেষ অনুষ্ঠান, বিষয় উত্তরবঙ্গের পরিবেশ, ইতিহাস থেকে বর্তমান, ডক্টর কৃষ্ণা বর্মনের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন মনোময় পাল। 10:30 বিজ্ঞাপনদাতাদের আয়োজিত অনুষ্ঠান NCERT। 11:00 কিছু কথা কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, নবম শ্রেণীর জন্য পাঠ্য বিষয় ভৌত বিজ্ঞান। 12:00 কথায় সুরে, 1:00 মহিলা মজলিস। প্রথমে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান নারী মন, তারপর পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের দায়িত্ব ও ভূমিকা, এ নিয়ে বলবেন ডক্টর নীতা মিত্র, শিলিগুড়ি বিএড কলেজের অধ্যাপিকা। 1:50 লোকগীতি কানাই মোহন বর্মনের কণ্ঠে। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অনুষ্ঠান সূচি। 6:05 বান্দনবাদ, তারপর চিন্তন। 6:35 রামচরিত মানস। 6:45 সঙ্গীত সরিতা। 7:00 ভুলে বিশ্রে গীত। 7:30 হাম হ্যায় রাহি পেয়ার কে। 8:15 বন্দে মাতারম। 8:30 চিত্রলোক। 9:00 ইন্দ্রধনু। 10:00 হ্যালো ফরমাইস। 11:00 চয়নিকা। 12:05 ইয়াদৌ কি মেহফিল। 1:00 সুরেলা সফর। 2:00 বন্দে মাতারম। 2:30 সদাবাহার নগ্নে। 3:00 হ্যালো সাহেলি। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 11:13। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।